0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: পরমাত্মীয় যারে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি, অসীম কালের মাঝে তিলেক মিলনে

একুশে জীবন তার আমার জীবনে, যতটুকু লেশমাত্র চিনি দুজনায়, তাহার অনন্ত গুণ চিনি না কোহায়। দুজনের একজন একদিন যাবে, বারেক ফিরাবে মুখ এ নিখিল ভবে, আর কবু ফিরিবি না মুখোমুখি পথে, কে কার পাইবে সারা অনন্ত জগতে। এখন মিলনে তবে ওগো মনোহর, তোমার হিরিণু কেন এমন সুন্দর, মুহূর্ত আলোকে কেন হে অন্তরতম, তোমারে চিনিনু চির পরিচিত মম। চৈতালী কাব্য গ্রন্থের ক্ষণ মিলন কবিতাটি পাঠ করে শোনালাম। বন্ধুরা, আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ লগ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে চলুন না আরো দুটো রবীন্দ্রসঙ্গীত শুনে নিই অভিক এবং মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এই গানের মাধ্যমে আজকের মতন আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি সুহমা চৈতালি কাব্যগ্রন্থ থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করে শোনালাম, আবারও আসব আগামী সপ্তাহের মঙ্গলবারে, হ্যাঁ মানে মঙ্গলবার পেরিয়ে বুধবারে অবশ্যই আসব, আপনাদের সঙ্গে গল্প করব, গান শোনাব, কবিতা পাঠ করব। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন সকলকে। আপনাদের আজকের দিন আগামী দিন মধুর হোক, আনন্দময় হোক, এই শুভেচ্ছা রইল সকলের জন্য।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

শরতে নীল আকাশ জুড়ে পেঁজা মেঘের ভেলা, নদী পাড়ে দেখেছ কি তুমি কাশফুলেদের মেলা, সন্ধ্যে হলে বাতাসে হিম গন্ধ বলে যায় কানে কানে, আর মাত্র এক পক্ষ দেরি মা আসবেন ঘটক জানে। এদিকে গল্প রয়েছে বাকি অষ্টবিনায়ক যাত্রার, সেসব কথা আজ শোনাব, বাকি রাখব না কিছু আর। সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা। অনুপ জলোটার বিখ্যাত সেই গান দিয়ে শুরু করলাম আজকে প্রভাত বিনা, আর এখন শিল্পী শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়।

ষোলোই সেপ্টেম্বর অষ্টবিনায়ক তীর্থযাত্রার আটটি মন্দিরের স্বয়ম্ভূ প্রতিমার পৃথক আটটি রূপের পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম। সেদিন মাত্র তিনটি, ময়ূরেশ্বর, সিদ্ধে বিনায়ক এবং বল্লালেশ্বরের কাহিনী ভাগ করেছিলাম। আজ বাকি কথা বলার দিন। পরের যে তীর্থস্থান বা যে মূর্তি তার নাম বরদ বিনায়ক। জানেন কি, মহাদেবের অপর নাম ত্রিপুরারী হতো না যদি না গণেশ থাকতেন। কি বন্ধু, কৌতূহল জাগছে তো? বেশ, কাহিনীটি বলি। কিংবদন্তি অনুসারে কৌদিন্যপুরের রাজকুমার রুক্মগণ্ড শুধু দেখতে সুন্দর ছিলেন না, স্বভাব চরিত্র ভীষণ ভালো ছিল। একদিন শিকার করতে গিয়ে বনের মধ্যে রুক্মগণ্ড ঋষি বাচক নবীর আশ্রমে আশ্রয় নিলেন। সেই সুদর্শন রাজকুমারকে দেখে ঋষি পত্নী মুকুন্দ তাঁর প্রেমে পড়লেন এবং তাঁর মনের অনুভূতি রুক্মগণ্ডকে জানালেন। তা শুনে সেই রাজকুমার, সেই গুণী রাজকুমার বললেন, দেবী, আমার প্রতি এই ভাব থাকা আপনার অনুচিত, আমার এখনই এই স্থান পরিত্যাগ করে চলে যাওয়া উচিত। এই বলে তৎক্ষণাৎ তিনি আশ্রম ছেড়ে চলে গেলেন। মুকুন্দ অত্যন্ত বিরহকাতর হয়ে পড়লেন। তাঁর দুর্দশার কথা জেনে বা জানতে পেরে রাজা ইন্দ্র রুক্মগণ্ডের রূপ ধারণ করে তাঁর সঙ্গে মিলিত হলেন। মুকুন্দ গৃতসমদ নামে এক পুত্রের জন্ম দিলেন। কালক্রমে গৃতসমদ বড় হল, একজন ঋষি হলেন এবং তাঁর জন্মের পরিস্থিতি সম্পর্কে ধ্যানের মাধ্যমে জানতে পেরে তিনি ঋষি বাচকনবীর পুত্র নন এটা যখন জানতে পারেন তখন ক্রুদ্ধ হন এবং মাকে অভিশাপ দিয়ে বসেন যে তুমি কুলগাছ হয়ে যাবে, কেউ তোমার কাছেও আসবে না, কেউ তোমাকে ছুঁবেও না, কারণ তোমার গায়ে কাঁটা থাকবে। তুমি আমাকে এত বড় কথা লুকিয়েছ। এদিকে মা মুকুন্দ রেগে বললেন, পুত্র, তুমি আসল সত্য না জেনে আমাকে অভিশাপ দিলে। বেশ, তবে শুনে রাখো, তোমার এমন এক পুত্র হবে যে খুব উগ্র স্বভাবের হবে এবং দৈত্য হবে, ঠিক এমন

সময় আকাশবাণী হয় বিদ্সমত ইন্দ্রের পুত্র, যা শুনে তাঁরা দুজনেই হতবাক হয়ে গেলেন। কিন্তু ততক্ষণে তাঁদের নিজ নিজ অভিশাপ যেটা দেওয়া হয়েছিল সেটা তো আর পরিবর্তন করা সম্ভব না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। মুকুন্দ কিছুক্ষণের মধ্যেই কুল গাছে রূপান্তরিত হলেন এবং গ্রীষ্মমত অত্যন্ত লজ্জিত অনুতপ্ত হয়ে পুষ্পক বনে গণেশের তপস্যা শুরু করলেন। গ্রীষ্মমদের তপস্যায় খুশি হয়ে গণেশ প্রকট হলেন এবং বললেন, পুত্র, আমি তোমার সাধনায় অবশ্যই মুগ্ধ হয়েছি, বলো কি বরদান চাও। তখন গ্রীষ্মমত চান মনের শান্তি এবং ক্রোধ থেকে মুক্ত হতে। গণেশ বললেন, তথাস্তু। গ্রীষ্মমত পুনরায় বললেন, আপনি চিরদিনের জন্য এই পুষ্পক বনে থেকে যান। গণেশ আবারও বললেন, তথাস্তু। মায়ের শাপে পুত্র দৈত্য হবে এ কথা গ্রীষ্মমদের মনকে বেশ ভারাক্রান্ত করে রেখেছিল। তা বুঝতে পেরে অন্তর্যামী গণেশ বর দেন যে তার এমন এক পুত্র হবে যাকে শঙ্কর ছাড়া আর কেউ পরাজিত করতে পারবে না। গ্রীষ্মমদের পুত্রের নাম ত্রিপুরাসুর, যাকে বধ করার পর আমাদের ভোলানাথ হয়েছিলেন ত্রিপুরারই। সে সময় যেন গণেশ গণিত সমাজকে, মানে গণেশ যেভাবে কি বলবো, একটা হয় না যে যখন দেখবেন খুব কেউ প্রসন্ন থাকেন তাকে যা চাওয়া হয় তিনি তাই দিয়ে দেন, তো সে সময় গণেশ যেন ভীষণভাবে বরদান দেওয়ার জন্য আতুর ছিলেন। তাই গণেশের এই যে রূপ সেই রূপের নাম বরদা বিনায়ক। চতুর্থ এই তীর্থস্থান রায়গড় জেলার খোলপুর অঞ্চলে অবস্থিত। জানেন, শোনা যায় এই মন্দিরে একটি তেলের প্রদীপ রয়েছে যা নাকি 1892 সাল থেকে অবিরত জ্বলে চলেছে। এটা অবশ্য শোনা কথা। যাই হোক, আমরা একটা ভজন শুনি অনুরাধা পাডোয়ালের কণ্ঠে।

মুদগলপুরাণে বর্ণিত রাজা অভিজিৎ এবং তার স্ত্রী গুণবতীর পুত্র গণাসুর তার উপাসনার দ্বারা দেবতা শিবকে সন্তুষ্ট করলেন। শিব গণকে স্বর্গ, মর্ত এবং পাতাল এই তিন জগতে রাজত্ব দান করলেন এবং বললেন, তোমাকে বধ করবে এমন কেউ যে বা যিনি তিন লোকের অর্থাৎ তামসিক, সাত্ত্বিক এবং রাজসিক গুণের ঊর্ধ্বে থাকেন। রাজা তখন, মানে এই রাজা গণাসুর তখন কি করলেন জানেন? তখন অবশ্য রাজা হননি, যাই হোক রাজাই বলা যেতে পারে, রাজা গণাসুর তখন এই তিন লোককেই জয় করে নিলেন। একবার গণ বা গণাসুর তার সৈন্যদের নিয়ে চলেছেন বনের পথ দিয়ে, সেখানে পড়েছিল ঋষি কপিলের আশ্রম। আশ্রয় নেওয়ার জন্য সেখানে উপস্থিত হলেন। এবার এই ঋষি কপিল তিনি কিন্তু বরদানকারী রত্ন চিন্তামণির মালিক ছিলেন। কপিল সেই রত্নের সাহায্যে তৈরি সুস্বাদু খাবার দিয়ে রাজকুমার গণাসুর এবং তার বিশাল সৈন্যদলকে আপ্যায়ন করেন। লোভী রাজকুমার তখন সেই রত্নটি নিতে চাইলে ঋষি তা প্রত্যাখ্যান করলেন। তখন তিনি রাজকুমার, মানে উর্বি রাজা, উর্বি কিং, তাকে প্রত্যাখ্যান, সেটা সহ্য হলো না। গণাসুর তখন ঋষির কাছ থেকে সেই রত্নটি ছিনিয়ে নিলেন। ভক্ত কপিল গণেশের আরাধনা শুরু করলেন এবং গণেশের কাছে প্রার্থনা করলেন যাতে সেই রত্নটি গণাসুরের কাছ থেকে তাকে ফিরিয়ে এনে দেওয়া হয়। গণেশ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে গণাসুরের যে সৈন্যবাহিনী তার উপর আক্রমণ করলেন এবং গণেশ স্বয়ং সেই উদ্ধত গণাসুরের শিরশ্ছেদ করলেন। গণেশ রত্নটি কপিলকে ফিরিয়ে দিলেন, কিন্তু ঋষি বললেন, এই মণি গণাসুরের কাছে থাকলে প্রলয় হতে পারে, এই চিন্তা আমাকে অস্থির করে তুলেছিল, কিন্তু প্রভু আপনি আমার কাছে আছেন, আপনি সেই দুশ্চিন্তা দূর করেছেন এবং আমি জানি ভবিষ্যতেও আপনি আমার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন, তাই এই মণি আমার আর লাগবে না, আপনি ধারণ করুন। গণেশ তার ভক্তের এই উপহার ধারণ করেছিলেন এবং সেই মণি ধারণ করেই তিনি হয়েছিলেন চিন্তামণি। পুনে থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মুঠা নদীর তীরে অবস্থিত থিউরে

গিরিজাত্মজ, এই যে শব্দটি গিরিজা এবং আত্মজ এই দুই শব্দের সমন্বয়ে নির্মিত, যার অর্থ পার্বতীর পুত্র। 12 বছর ধরে লেনাদ্রি পর্বতে গণেশকে পুত্র হিসেবে পেতে চেয়ে মাতা পার্বতী তপস্যা করেন। মাতা পার্বতী স্নানের সময়ে নিজের গায়ে মাখা হলুদ, মানে সেই তপস্যার পরে যখন সে তিনি বরদান পেলেন, তার পরের কথা যে তিনি স্নানের সময় নিজের গায়ের মাখা হলুদ এবং চন্দন দিয়ে একটি পুতুল তৈরি করেন। সেই পুতুলে তিনি

গণেশের শৈশব কাটে এই লেনাদ্রি পর্বতমালার গুহায়। এই মন্দিরটা, মানে যেখানে গণেশের বাল্যলীলার নানান কাহিনী এই স্থানকে কেন্দ্র করি, কিন্তু এইটা পার্টিকুলার, মানে ইট সিমেন্ট পাথর কোনো কিছু দিয়ে নির্মিত, কোনো মানুষ নির্মিত মন্দির নয়, এটা আসলে একটি গুহা। এবং এই গুহার মধ্যেই আমরা যেটা বললাম, গণেশের বাল্যলীলার বা গণেশ পুরাণে যে সমস্ত কাহিনী রয়েছে তার অধিকাংশই এই গুহাকে কেন্দ্র করে। এটি অষ্টবিনায়ক যাত্রার ষষ্ঠ এবং একমাত্র মন্দির যা পুনে জেলার জুন্নারের কাছে পাহাড়ের উপর গুহায় অবস্থিত। এছাড়াও রয়েছেন আর দুটি তীর্থস্থানের কথা বলবো এবং সেখানকার স্বয়ম্ভু মন্দিরের কথা বলবো, যার মধ্যে অন্যতম হল একটি বিঘ্নেশ্বর যা উঝারে এবং অপরটি মহাগণপতি রঞ্জনগাঁওয়ে। একটা গানের ওপারে ফিরছি, শম্পা কুণ্ডুর কণ্ঠে আমরা শুনব গণেশ বন্দনা, আর তার আগে আমরা অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম এর আগের যে গান গিরি গণেশ। ফিরে আসছি গানের ওপারে, শুনছেন তানিয়ার সঙ্গে প্রভাত বীণা, আর আজ প্রভাত বীণার যাত্রাপথে আমরা রয়েছি অষ্টবিনায়ক তীর্থযাত্রার নানান পৌরাণিক গল্প নিয়ে।

মুদগল পুরাণ, স্কন্ধ পুরাণ এবং তামিল বিনায়ক পুরাণে লিপিবদ্ধ আছে রাজা অভিনন্দন নামক একজন রাজা আর কি, অভিনন্দন নামে তিনি একটি মহাযজ্ঞ করেছিলেন। সেখানে তিনি সবাইকে আমন্ত্রণ করেছিলেন, সমস্ত দেবতা এবং ঋষিগণদের, কিন্তু ভুলবশত দেবরাজ ইন্দ্রকে আমন্ত্রণ করতে একেবারেই ভুলে যান। এতে ক্রুদ্ধ হয়ে ইন্দ্র কালকে সেই যজ্ঞ ধ্বংস করার আদেশ দেন। কাল নামক যে অসুর, তিনি অ্যাকচুয়ালি অসুরের যে বিকট রূপ, সেই রূপ ধারণ করে যজ্ঞে বাধা সৃষ্টি করে তা নষ্ট করে দেন। এখানেই তিনি ক্ষান্ত থাকেননি, সেই যে বিঘ্ন উৎপন্ন করলেন এই অসুর বা বিঘ্নাসুর বলতে পারি কালকে আমরা এক্ষেত্রে, সে সমস্ত অন্য জায়গায়, এই যেখানেই মহাযজ্ঞ হচ্ছিল সেটা বাদেও অন্যান্য জায়গায় ধরাধামে, সেখানে ঋষিদের সমস্ত সৎকর্ম এবং যজ্ঞে বাধা সৃষ্টি করে ব্রহ্মাণ্ডে তাণ্ডব চালাতে লাগলেন। ঋষিরা গণেশের শরণাপন্ন হন, তপস্বীদের প্রার্থনা শুনে গণেশ সেই অসুরের সঙ্গে যুদ্ধ শুরু করেন। কিন্তু অসুর শীঘ্রই বুঝতে পারে যে জয়লাভ করা কিন্তু এক্ষেত্রে অসম্ভব, সে তাই তার প্রতিপক্ষ অর্থাৎ গণেশের কাছে আত্মসমর্পণ করে, ক্ষমা চায়। গণেশ ক্ষমা করে দেন কিন্তু বলেন, আমার ভক্তদের জীবনে যদি তোমার কারণে কোনো রকম বিঘ্ন আসে তাহলে যেন আমি তোমার জীবনের অন্ত ডেকে আনব, আর যেখানে আমার ভক্ত থাকবে সেখানে তুমি থাকবে না। বিঘ্নাসুরের এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে গণেশকে বিঘ্নেশ্বর অর্থাৎ বিঘ্ন বা বাধাকে জয় করেছেন যে অধিপতি, সেই ঈশ্বরের নাম আর বিঘ্নেশ্বর নাম গ্রহণ করার অনুরোধ করেছিল এই বিঘ্নাসুর। হ্যাঁ, মানে এই অসুর কাল নামক যে অসুর, যিনি বিঘ্নাসুর নামে পরিচিত, তিনি গণেশকে বিঘ্নেশ্বর নামটি গ্রহণ করতে অনুরোধ করেন। তারপর স্বস্তিবোধ করেছিলেন সমস্ত ঋষিকুল এবং দেবতারা। এই অভিনন্দন যে রাজা, তিনিও স্বস্তিবোধ করেছিলেন। তো এই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই ওজারে বিঘ্নেশ্বর রূপে গণেশের একটি মূর্তি পুজো শুরু হয় সেই সময় থেকে। এছাড়াও আর একটি জায়গার কথা বলবো, যেটি কিনা শেষ অর্থাৎ অষ্টম তীর্থস্থান, তা হল রঞ্জনগাঁওয়ে, যেটা পুনে আহমেদনগর রোডে অবস্থিত। অষ্টবিনায়ক যাত্রার যে পথ তার শেষ মন্দির এটা, এবং এখানে ত্রিপুরাসুরকে বধ করার আগে মহাদেব সমস্ত দেবতাদের শক্তি নিয়ে যুদ্ধরথ তৈরি করেছিলেন। সেই যে আমরা একটু আগে শুনলাম যে ত্রিপুরাসুরকে একমাত্র শঙ্কর বধ করতে পারবেন, এমনটাই নির্ধারিত ছিল। তো সেই বধ করার জন্য যে রথ, যুদ্ধের যে রথ, সেই রথ প্রস্তুত করেছিলেন সমস্ত দেবতাদের শক্তি নিয়ে। কীরকম না, রথের চারটি ঘোড়া ছিল চারটি বেদ, ব্রহ্ম ছিলেন সারথি, সূর্য এবং চন্দ্র ছিল দুটি চাকা, নারায়ণ হলেন ধনুক এবং অগ্নিদেব হলেন তীর। সমস্ত আয়োজন পূর্ণ হয়ে গেলে আমাদের মহাদেব গণেশের আরাধনা শুরু করেন, যাতে ত্রিপুরাসুরকে কোনো রকম বিঘ্ন ছাড়াই বধ করা সম্ভব হয়। পিতার আরাধনায় পুত্র গণেশ বিরাট আকার ধারণ করে প্রকট হন, 10 হাত 10 মুখ, এবং তার দেহের যে লালিমা তার সূর্যের থেকেও বেশি। এই বিশালাকার যে রূপ তাই আসলে মহাগণপতির রূপ, এবং এই রূপেই তিনি রঞ্জনগাঁওয়ে অধিষ্ঠিত।

আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবা শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2026 থেকে এবং এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। একটা অন্য গল্প বিষয়ে সেই ঠিক আছে, বিষয়টা না হয় নাই বললাম। 16 শতকে রামনবমীর দিন একটি বালকের জন্ম হয়। বাবা মা তার

রাখি নারায়ণ। ছোট্ট নারায়ণ ছোট থেকেই রামজি এবং হনুমানজির অন্ধ ভক্ত ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভক্তির গভীরতা আরও বাড়তে লাগে। এবার বিয়ের যখন বয়স হয়, বাবা মা বিয়ে ঠিক করলেন। বিয়ের দিন মণ্ডপে পুরোহিত মশাই মন্ত্র পড়ার সময় বলে দিলেন, শুভমঙ্গলম সাবধান। এই সাবধান শব্দটি শোনার পরে নারায়ণের মনের মধ্যে কি হলো ভগবানই জানেন। তিনি সেই বিবাহের মণ্ডপ ছেড়ে চলে গেলেন নিজেকে খোঁজার জন্য। এই শুরু হলো তাঁর অন্বেষণ। তার এই আধ্যাত্মিক যাত্রাপথে তিনি প্রভু রামের প্রেমে এমনভাবে ডুবে গেলেন, লীন হয়ে গেলেন, যেন তিনি রামের দাস। তার নামও সে সময় হয়ে যায় রামদাস, রামদাস স্বামী। শ্রীরামের ভক্তিতে রামদাস বহু লেখা লেখেন, রচনা করেন, এবং জানা যায় আত্মারাম বলে যেটি বিখ্যাত ভজন রয়েছে সেটা কিন্তু এই আমাদের রামদাসেরই লেখা। এবং যে রঘুপতি রাঘব রাজা রাম গানটি শুনি, না না, এটা এই ভজনটা লেখা রামদাসের নয়, কিন্তু তাঁর লেখা থেকে অনুপ্রেরণা নিয়েই এই গানটা নাকি রচিত। এছাড়াও তিনি একবার এই যে অষ্টবিনায়ক তীর্থযাত্রার প্রথম যে মন্দির ময়ূরেশ্বর মন্দির, সেই মন্দিরেই শেষ হয় আবার অষ্টবিনায়ক আটটা তীর্থপথ শেষ করে আবার মানুষ ময়ূরেশ্বরে ফিরে গিয়ে যাত্রাপথটা শেষ করেন। তো সেই ময়ূরেশ্বর মন্দিরে একবার রামদাস এসে উপস্থিত হন এবং সেখানে ময়ূরেশ্বরের সামনে তিনি যখন ধ্যান করতে বসেন, তখন তার মধ্যে এক অদ্ভুত ভাব তৈরি হয়। কীরকম? যেখান থেকে তিনি ময়ূরেশ্বরের একটি গান লেখেন, কিন্তু সেই গান রামজিকে, তার প্রভু রামকে নিয়ে লেখা নয়। তিনি হয়তো সেই ময়ূরেশ্বরের মূর্তির মধ্যে দেখতে পেয়েছিলেন তার প্রিয় রামজিকে, অথবা গণপতি রামজি রূপেই ধরা দিচ্ছিলেন। সেই গান রাগ যোগিয়ার উপর আধারিত, যেটা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা সব থেকে শুভ মুহূর্ত দিনের সেই শুভক্ষণে গাওয়া হয়। এবার ভেবে দেখুন, যে কোনো শুভ কাজে প্রথম আমরা কিন্তু গণপতিরই আরাধনা করি। তো এই যে গান, সেই গান দিয়ে শেষ করব আজকের আমাদের প্রভাত বেনার অনুষ্ঠান। তবে ফিরে আসবো আবারও 8:30 মিনিটে। কেমন লাগলো আজকের এই যাত্রাপথ নিশ্চয়ই জানাবেন আপনাদের, যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট করে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবং এই গান আপনার আমার সবারই শোনা, কিন্তু আপনিও কি জানতেন এটা আসলে রামদাসের লেখা? কারণ অনেক জায়গায় এই তথ্য কিন্তু পাওয়া যায় না। লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই গান শুনতে শুনতে আপাতত নিলাম বিদায়।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह, सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোন কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

ঘড়ির কাঁটা টিকটিক করে 8:32 ঘন্টি পেরিয়েছে। আপনিও ভীষণ ব্যস্ত রোজকার নিয়ম মাফিক কাজে, তবুও আপনার প্রিয় FM গোল্ডকে রেখেছেন কানে, কারণ এখন মন কারা কথা আর মন মাতানো গানে দেড় ঘন্টার অনুষ্ঠান সাজিয়ে তানিয়া তো রেডি, সঙ্গে আপনার ভালোবাসার মনের মেলোডি। আর আজ শুরুতেই নচিকেতা, আর সে আমার, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।

হ্যাঁ, নচিকেতার প্রথম প্রেম নীলাঞ্জনা, সে তো আমরা সবাই জানি। কিন্তু আপনার প্রথম প্রেম কে? না না না, প্রথম প্রেম মানেই যে সেটা কোনো রক্ত মাংসের মানুষ হতে হবে এমনটা কিন্তু কখনোই বলছি না। আসলে দেখুন, প্রেম তো অনেক কিছুর সঙ্গে হতে পারে। প্রকৃতির সঙ্গে হতে পারে, বইয়ের সঙ্গে হতে পারে, বাগানের সঙ্গে হতে পারে, বা আঁকার সঙ্গে, শিল্পের সঙ্গে, গানের সঙ্গে, সুরের সঙ্গে, কবিতার সঙ্গে, কত কিছুর সঙ্গে প্রেম হতে পারে। তো এখানে প্রেম শব্দটা শুধুমাত্র কোনো ব্যক্তি মানুষের জন্য সীমাবদ্ধ নয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনার জীবনের প্রথম প্রেম কে? সেটা ব্যক্তি বা বস্তু, যা কিছু হতে পারে। সেটাই লিখে পাঠাতে হবে কোন নম্বরে? 9903052992 এই নম্বরে। তাহলে চটপট পাঠিয়ে দিন, আপনার জীবনের প্রথম প্রেম কি? হ্যাঁ, এখন যদি তার সঙ্গে কোনো এক বৈশাখে দেখা হয়, আর আপনার যদি আষাঢ় মাসে বুক ঢিপ ঢিপ করে যে কী হয় কী হয়, আর তারপরে যদি সেই গল্প লিখতে ইচ্ছা করে এই আশ্বিন মাসের দোরগোড়ায়।

যখন আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা নীল আকাশে, তখন আপনি তানিয়াকে জানাতেই পারেন, কিন্তু গানটা রইল আপনাদের জন্য আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম বিলম্বিত লয়।

আমি জানি কি হয়, সেই জানি বলেই মানে সেটা আমি বলবো না, সেটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। আপনার জীবনের প্রথম প্রেম কে, সেটা ব্যক্তি মানুষ হতে পারে আবার নাও হতে পারে, সেটাই লিখে পাঠাতে হবে ছোট্ট করে 9903055992 এই নাম্বারে। আজকে প্রথম মেসেজ করেছেন প্রায় সঙ্গে সঙ্গে গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মার। উনি জানিয়েছেন, আমার প্রথম প্রেম কুমার শানুর গান। বেশ, সঙ্গে থাকুন, আমার ট্র্যাকে কিন্তু কুমার শানুর গান রয়েছে, শেষ পর্যন্ত থাকতে হবে 10টা পর্যন্ত। সৌমিক ঢাকুরিয়া থেকে জানিয়েছেন, সুপ্রভাত দিদি। সুপ্রভাত, আমার প্রথম প্রেম হলো ক্রিকেট। চুটি এককালে খেলেছি, এমনকি ক্রিকেট ব্যাটকে জড়িয়ে ধরে আমি ঘুমোতাম, এতটাই ভালোবাসি। আর আছে গল্পের বই, রাতে যদি গল্পের বই না পড়ি তাহলে আমার ঘুম আসতেই চায় না দিদি, জানো তো। অনেকেরই সেটা আছে, তবে আগে যে পরিমাণ গল্পের বইয়ের প্রতি প্রেম ছিল মানুষজনের, এখন আমার মনে হয় সেটা আমরা অনেক বেশি শুনি, অনেক বেশি ফোনে পড়ি, কিন্তু বইয়ের পাতার মধ্যে যে একটা আবেগ, আহা। না না, আবার গুলিয়ে ফেলবেন না, আজ কিন্তু আমাদের বিষয় প্রথম প্রেম, বইয়ের প্রতি প্রথম প্রেম এমনটা কিন্তু নয়। কেমন, চট করে লিখে পাঠান, পরের মেসেজে যাই। টেগোর পার্ক কলকাতা 739 থেকে লিখেছেন শান্তনু ওয়াইজ, সুপ্রভাত তানিয়া। সুপ্রভাত দাদা, আশা করি ভালো আছো। খুব ভালো আছি। আজকের টপিক নিয়ে বলি যে আমার প্রথম প্রেম আমাকে ওই যে প্রথম ঝাঁকুনি যাকে বলে সেটা দিয়ে গিয়েছিল, তাই আজ আমি খুব ছোট্ট ছোট্ট মুহূর্তকে ভালোবাসতে পারি। ওনাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। আচ্ছা,

দাদা পরিষ্কার করে বললেন না। যাই হোক, ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। বেশ, সোমনাথ ঘোষ পাঠিয়েছেন, ভেরি নাইস টপিক, আমার প্রথম প্রেম এখন নতুন টাকার প্রতি, সেই প্রেম আজও বিদ্যমান। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। হ্যাঁ, মানে নতুন টাকার একটা আলাদা গন্ধ হয় আর তাকে ভাঁজ করতেই ইচ্ছে করে না, মানি পার্সে রাখাটা খুব সমস্যার হয়ে যায়। যাই হোক, মিনাদি, মিনা কর্মকার দমদম থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া, শুভ সকাল দিদি। আমার জীবনে প্রথম প্রেম হারমোনিয়াম, তা বাজাতে যখন শিখেছিলাম এবং প্রথম গান গাইতে শিখেছিলাম, সেই থেকেই তার সঙ্গে আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আর ভালোবাসা আছে, আমার সাথেই থাকবে। বেশ, তুমি আবার কবে আসবে, ভালো থেকো। আমি আবার কবে আসবো, একদম 9:55 শেষ গান বাজানোর আগে আজকে বলবো, ঠিক আছে? প্লিজ কিছু মনে করবেন না, ততক্ষণ আপনারা না হয় একটু আমার জন্য ওয়েট করুন। মান্নাদের কণ্ঠে তিন ভুবনের পারে থেকে এই গান রইল আপনাদের জন্য। কথা যখন হচ্ছে প্রেম নিয়ে, গান হবে না তাও কি হয়।

শুরু থেকে শেষ প্রান্তে যার জন্য ছুটে ছুটে গেছেন, সেই আপনার জীবনের প্রথম প্রেম কে বা কোনটা সেটাই তানিয়া জানতে চেয়েছে আজ। আপনাদের নাম্বার তো আপনারা জানেনই, 99050, সবগুলি গেল আমার হঠাৎ করে। যাই হোক, আমাদের যে এফএম গোল্ডে যে ফোন নাম্বার, যে নাম্বারে আপনারা সারাক্ষণ আমাদেরকে মেসেজ করতে থাকেন, সেই ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে আপনারা চট করে পাঠিয়ে দেবেন। আর হোয়াটসঅ্যাপও করতে পারেন, টেক্সট মেসেজও করতে পারেন। এখন যার মেসেজ পড়ব সেটা হচ্ছে বিজয়কৃষ্ণ দালাল নালিকুল হাওড়া থেকে। একটা দীর্ঘ মেসেজ করেছেন দাদা, তাড়াতাড়ি টাইপ করতে শিখে গেছেন মনে মেলোডি শুনতে শুনতে, যে এত বড় দীর্ঘ মেসেজ খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন আমাকে। যাই হোক, আমার কাছে পড়া, আমি সেটা পড়ে নিই। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আরও একবার বলে দিতে হবে, যারা এইমাত্র টিউন করেছেন তাদের জন্য, যে আমাদের যে নাম্বারে আপনারা মেসেজ করবেন তা হলো 9903052992 এই নাম্বার। আর বিজয়কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন যে 1974 সালে যখন আমি ক্লাস 8-9 উঠেছি, আমার দাদুর একটি কাঠের বাক্সের রেডিও ছিল। প্রত্যেক দিন দাদু সেটা সকালে বিকেলে শুনতো, আমি ঠিক বুঝতাম না। একদিন দাদুকে জিজ্ঞাসা করলাম যে দাদু এটা থেকে কীভাবে গান হয়, তিনি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তারপর সেই দিন রেডিও কি সেটা আমি প্রথম জেনেছিলাম। তবে এর মধ্যে একদিন কলকাতায় আসার পথে দাদু আমাকে আকাশবাণী ভবনের দেখিয়েছিলেন, সেদিন খুব আনন্দ হয়েছিল, আর সেই থেকেই আমি রেডিওর প্রেমে পড়ে গিয়েছিলাম। আজও সেই প্রেম অটুট রয়েছে, এখন আমার রেডিও ছাড়া চলে না। কলকাতায় দোকানদারি করেছি প্রায় 30 বছর, সেখানেও সবসময় আমার কাছে একটি রেডিও থাকতো, আর এখনও আমার রেডিও প্রাণ। রেডিওর প্রেমে ভালোবাসায় ভালো থাকায় রয়েছি। সবশেষে বলি তানিয়া, তুমি কীরকম প্রেমে ছিলে যদি একটু বল। এরে, আমার জীবনে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথম প্রেম বদলেছে। আমার জীবনের একদম ছোট্টবেলা, যদি একদম শুরুর প্রেম বলি, আমার কোনো এক জন্মদিনে, হয়তো 5 বছরের জন্মদিনে হবে, আমার দাদু ভাই মানে আমার বাবার বাবা আমাকে একটি বই উপহার দিয়েছিলেন, রবি ঠাকুরের শিশু। তো আমি তখন, আমার তখন সেভাবে অক্ষর পরিচয় হয়েছে, সবে হচ্ছে আর কি, আমি তো পড়তে পারতাম না। কিন্তু আমার মা বলেন, মায়ের মুখে শুনেছি, যে দুপুর হোক বা রাত সেই বইটা আমি নিয়ে খুলে দেখতাম, হাত বোলাতাম, বইটাকে বুকের ওপর নিয়ে মানে শুয়ে ঘুমানোর চেষ্টা করতাম। কেউ পাশে দাঁড়ালে থাকলে তাকে বলতাম একটু পড়ে দিতে, সেটা শুনে শুনে মুখস্থ করতাম। তো সেই অর্থে আমার একদম প্রথম প্রেম কিন্তু রবি ঠাকুরের শিশু। যাই হোক, চলে যাই এবার আপনাদের প্রেমের গল্পে। প্রথম প্রেম পাঠিয়েছেন বাজরনী কলকাতা 70 থেকে শুভ্রা ভট্টাচার্য, জানিয়েছেন আমার প্রথম প্রেম হলো রেডিও। ছোটোবেলায় যখন সন্ধে হলে কারেন্ট চলে যেত, তখন মা রেডিওটা চালিয়ে দিতেন। ঘর ঘর শব্দে যখন গান বেজে উঠত, মনে হতো ওই গোটা বাক্সের ভিতরে একটা পৃথিবী আছে। সেই থেকে এই শব্দের সঙ্গে প্রেম, সুরের সঙ্গে প্রেম। এই প্রেম আজও আমাকে এফএম গোল্ডের কাছে টেনে আনে, তানিয়ার কাছে টেনে আনে। মানুষ বদলে যায়, প্রেমের সুরটাও হয়তো কখনো বদলে যায়। আচ্ছা, উনি লিখতে চেয়েছেন মানুষ বদলে যায় কিন্তু প্রথম প্রেমের সুরটা কখনো পুরনো হয় না। একদম একদম ঠিক বলেছেন দিদি। চলে যাই পরের মেসেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্তনুদা, আমি বুঝতে পেরেছি, সেটা তো আমাকে একটু আগে বলে দেবেন। যাই হোক, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন যে আমার জীবনের প্রেম হলো বই, প্রকৃতি ও আকাশবাণী। এদেরকে একসঙ্গে নিয়ে আমি বেশ আনন্দে আছি। আপনার সুমিষ্ট গলায় অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন দাদা। সুমিতা রায় জানিয়েছেন ঢাকুরিয়া থেকে, আমার তো প্রেম হয়নি, কি করে বলবো, প্রেম বস্তুটাই তো জানলাম না আজও। না না, এটা হতে পারে না সুমিতাদি, প্রেম তো শুধু মানুষের প্রতি হয় এমনটা নয়। প্রেম প্রকৃতির প্রতি হতে পারে, বইয়ের প্রতি হতে পারে, অনেক কিছুর প্রতি হতে পারে, সিনেমার প্রতি হতে পারে, প্রচুর প্রচুর জিনিস রয়েছে যার প্রতি আমাদের প্রেম হতে পারে। আর যখন একবার মানুষ প্রেমে পড়ে, সেটা যার হোক, যা কিছুর প্রতি হোক, হঠাৎ করে না সব কিছু জাস্ট ভীষণ ভীষণ ভালো লাগে।

পার্থিব মোদক হুগলি থেকে জানিয়েছেন, দিদি আমার প্রথম প্রেম রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং স্বামীজি। বেশ, মানসী বৈদ্য কোন্নগর থেকে জানিয়েছেন, সুপ্রভাত মনির মেলাদি, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়াদি, তোমাকে জানায় বৃষ্টি ভেজা এক রাশ কাশ শুভেচ্ছা। আজ আমি ভীষণ ব্যস্ত, বেরোবো বেড়াতে, তাই টুক করে মেসেজটা করে দিই। আমার প্রথম, দ্বিতীয় এবং সারা জীবনের জন্য প্রেম হলো প্রকৃতি। কী যে সেই ছোট্টবেলা থেকে আকাশ বাতাস বন বাদার ফুল জল দেখতাম তা আমি নিজেও জানি না। ছোট্টবেলা থেকেই আমি নিজেও বনের মধ্যে হারিয়ে যেতাম, কেউ খুঁজে পেত না। বাবা অফিস থেকে ছুটে এসে দেখতেন এক গাদা বুনো ফুল কুড়িয়ে পা ছড়িয়ে বসে আছি। কত শাস্তি পেয়েছি তবুও স্বভাব যায়নি, আকাশের দিকে তাকিয়ে আছি তো আছি এরকমই। তারপর অক্ষর পরিচয় হওয়ার পর সেই যে বই ধরলাম আজও তা বহাল, আর আছে গান শোনা। অনেক কথা লিখে ফেললাম কোন্নগর থেকে মানসী বৈদ্য। আসলে সময়টা এত সংক্ষিপ্ত, আর এই আপনার সুরের প্রতি প্রকৃতির প্রতি ভালোবাসা বহাল থাকুক। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান শুনবো আমরা, তারপর সংবাদ বিরতি, তারপর ফিরে আসছি আবারও আপনাদের পাঠানো প্রচুর বার্তা নিয়ে। আজকের বিষয়, আপনার জীবনের প্রথম প্রেম।

0: in the spot. Jay has advanced to the semi-finals, defeating Sherwin Nguyen of the Philippines 4-3 in a closely fought quarter-final. And that is the end of this news bulletin.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@fmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

সত্যি এই গানের যে কথা তার সঙ্গে আমার মনের কথা মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। 100.1 এফ এম গোল্ডে শুনছেন মনের মেলোডি, সঙ্গে রয়েছি সঙ্গী হয়ে আপনাদের তানিয়া। আর আপনাদের সঙ্গে আমার যে সম্পর্ক, আমাদের যে সম্পর্ক, তাও তো কিছুটা এরকমই, যে কটা দিন জীবনে যে কটা দিন সুযোগ পাবো আপনাদের সঙ্গে এই সুরে কথায় হেসে খেলে জীবনের এই সুন্দর মুহূর্তগুলো কাটানোর, সেটুকুই আমার কাছে পরম প্রাপ্তি। যাই হোক, আমার কথা বলাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আপনাদের বার্তা পড়া। তবে তার আগে জানিয়ে দিই, যারা এই মাত্র টিউন করলেন, শুধু জানাতে হবে আজকে আপনার জীবনের প্রথম প্রেমকে বা কি হতেই হবে। তিনি কোনো ব্যক্তি মানুষ এমনটা নয়, সেটা কোনো বস্তু বা কোনো নেশা, প্যাশন যেটা বলতে চাইছি, যা হোক হতে পারে, বাগান করাও হতে পারে, কবিতা লেখাও হতে পারে, গান গাওয়া, গান বাঁধা, অনেক কিছু হতে পারে। যাই হোক না কেন, আপনার জীবনের প্রথম প্রেম কে বা কি এটাই লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। প্রচুর মেসেজ জড়ো হয়েছে, তবে যেমনটা করি সাধারণত যে সংবাদ বিরতির পরেই টেক্সট মেসেজ পড়ি, তো সেটা দিয়ে শুরু করছি পায়েলের মেসেজ দিয়ে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন, প্রকৃতির বুকে ভেসে যাওয়া নিবিড় হৃদয় পারে, এই তো আমার প্রথম প্রেম, হৃদয় আমার কারে। প্রকৃতির এই আবেদন ভুলি কেমন করে, হৃদয় যেন হারিয়ে যায় দক্ষিণ হাওয়ার তরে। প্রকৃতির নিবিড় কানুন মাঝে নিজেকে হারিয়ে ফেলি, প্রকৃতির আবেদন আমি কেমন করে আজ ভুলি। মানে পায়েল বলতে চেয়েছে তার জীবনের প্রথম প্রেম প্রকৃতি। আচ্ছা, হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, তানিয়া শুভ সকাল, তোমার প্রভাত মিনার গল্পগুলো ভীষণ ভালো লেগেছে। আমার প্রথম প্রেম বলতে গেলে বই, তুমি আর মনের মেলোডি দুজনেই ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ অপর্ণাদি। তবে আপনাকে অনুরোধ করব, আমাদের যে পেজ রয়েছে 100.1 এফ এম গোল্ড কলকাতা ফেসবুক পেজ, সেটা ফলো করবেন, লাইক দেবেন, এবং আমার যে আজকের পোস্ট সেখানে গিয়ে আপনার ভালো লাগা না লাগা সবটাই লিখতে পারেন। কেমন গোপাল হালদার লিখেছেন যে, আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, সুকান্তনগর থেকে লিখেছেন। তার মানে তার জীবনের প্রথম প্রেম হলো গাড়ি, এখন সেটা দুই চাকার না চার চাকা, নাকি যেটা যা হোক হতে পারে, ছ চাকা, আট চাকা, দশ চাকাও হতে পারে, সেই বিষয়ে কিছু লেখেননি। যাই হোক, সুতপা বসু দমদম পার্ক থেকে লিখেছেন, আমার প্রথম হয়তো শেষ প্রেম এফ এম গোল্ড। ঐশী সরকার লিখেছেন যে, আমার প্রথম প্রেম বেড়াতে যাওয়া এবং রেস্টুরেন্টে খাওয়া। চিনার পার্ক থেকে লিখেছেন, বেশ। কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা থেকে লিখেছেন শেখ আজাদুল, তিনি জানিয়েছেন যে, আমার সব শুভ সকাল মিষ্টি তানিয়া দিদি ভাই, আপনার উপস্থাপনা আচ্ছা শুনে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে, বেশ টপিকে বলে আমার প্রেম হলো আকাশবাণী। রেডিও এবং আকাশবাণীটা অনেকের ক্ষেত্রে কমন, কি বলেন? ওরে বাবা, রঞ্জনা মজুমদার বেলুড় থেকে ভীষণ বড় মেসেজ করেছেন। রঞ্জনাদি, এত বড় মেসেজ পড়ার সময় খুব কম, কারণ প্রচুর মেসেজ জমে আছে, তো আমি একটু সংক্ষেপ করে নিচ্ছি। এবং আমি সবার ক্ষেত্রে বলছি, ছন্দে লেখা কিছু হলে সেটা তো কাটা যায় না, কিন্তু আমার প্রশ্ন ছিল আপনার জীবনের প্রথম প্রেম কে বা কি, প্রেমের পুরো লিস্ট কিন্তু আমি চাইনি। আমি দুঃখিত, কথাটা হয়তো একটু রুড শোনাচ্ছে, কিন্তু আশা করি আপনারা বুঝবেন, কারণ সবার সবটা পড়তে গেলে অনেক বন্ধুকে বঞ্চিত করা হয়, তাই না? তাই আপনার প্রথম প্রেম হিসেবে আপনি প্রথম যেটা লিখেছেন আমি সেটুকুই পড়ছি। তিনি লিখেছেন, রঞ্জনাদি লিখেছেন যে, আমার প্রেম ভালোবাসা হলো শিশু, শিশুদের সঙ্গে নিজের হাতে ফুল গাছ লাগাতে আমি খুব ভালোবাসি, এবং সেই ফুল গাছে যখন ফুল আসে, কুঁড়ি আসে, তখন ভোরবেলা উঠেই আগে সেই গাছের কাছে চলে যাই, সেই ফুল যখন ফুটে আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ আনন্দ হয়। আমি 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টকে সাজাই, মোমবাতি জ্বালাই, এবং সেই সমস্ত ফুল দিয়ে যীশুখ্রিস্টকে এবং আমার বাড়িতে রাখা গোপালকেও আমি খুব সুন্দর করে সাজাই, ফোনে ছবি তুলি। সঙ্গে আরও লম্বা লিস্ট রয়েছে, এবং সেখানে অবশ্যই এফ এম গোল্ডও রয়েছে। যাই হোক, এটুকুই থাক। রঞ্জনাদি, পরের দিন আপনার মেসেজ একটু ছোটো করে লিখলে ভালো হয়।

কেমন? আচ্ছা, গুড মর্নিং তানিয়া, আমার প্রথম প্রেম রেডিও, রেডিওতে ভালো আলোচনা, লিখেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম, সঙ্গে লিখেছেন ভালো গান শোনাও, মেসেজ করেছেন উত্তম কুমার দাস, দ্বারহাট্টা হরিপাল, হুগলি থেকে, আমার জীবনের প্রথম প্রেম রেডিও, FM আসার আগে নিয়মিতভাবে রেডিও শোনা, প্রায় 40 বছর হয়ে গেল তার প্রেমে ডুবে আছে। আপনি এভাবে প্রেমে ডুবে থাকুন আর সেই প্রেমের বনে মৌ জমে উঠুক। গানে গানে হেমন্ত মুখোপাধ্যায়।

এই সমস্ত গান শুনে মন খারাপ যা কিছু মনের মধ্যে থাকে আমার মনে হয় সেগুলো খুব চট করে একদম ফু গতিয়ে উড়ে যায়, তাই না? সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল তো আমার বটেই। সকাল থেকেই ভালো আছে, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তখনই থেকেই মনটা তো ভালো থাকেই। তার সঙ্গে এমন গান শুনলে মনটা যেন আহা সোনায় সোহাগা হয়ে ওঠে, আর তার সঙ্গে রয়েছে আপনাদের ভালোবাসার মেসেজ। যাই হোক, প্রথম প্রেম এই নিয়েই আজকে হচ্ছে কথা। তবে কে হতে হবে এমনটা নয়, কিও হতে পারে, মানে কোনো ব্যক্তি মানুষে যে হতে হবে এমনটা নয়, কোনো বিশেষ কিছুর প্রতিও আপনার যদি প্রেম থাকে, সেটা যদি আপনার প্রথম প্রেম হয়, তাহলে সেটা লিখে পাঠাতে পারেন 9903053992 এই নাম্বারে। শিপ্রাদিও একটি দীর্ঘ মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমাকে একটু মেসেজটা ছোট করে পড়তে হবে। জানি আমি শিপ্রাদি কিছু মাইন্ড করবেন না, কারণ কিছু করার নেই, আজকের বিষয়টা এত সুন্দর এবং সবাই এত মেসেজ পাঠিয়েছেন, সবারগুলো তো পড়তে হবে। শিপ্রাদি লিখেছেন,

যে শিবপ্রাদির প্রথম জায়গাটা পড়ি, কারণ আমার নিজেরই খুব ভালো লেগেছে। এই যে দুষ্টু মেয়ে, তোমার মাথায় বেশ মজার মজার টপিক আসে তো। হ্যাঁ, একটু দুষ্টু হয়ে গেছে, আপনাদের যাতে মনটা ভালো রাখা যায় তার জন্য যতদূর দুষ্টুমি করা সম্ভব আমি করব। আর করিও। যাই হোক, দিদি লিখেছেন যে আমার তিনটি বিষয়ে প্রথম প্রেম। তিনটি বিষয়। এক্ষুনি রঞ্জনে দিদি বললো, ও ওর বেলা তুমি তিনটি পড়ছো না, শুধু উল্লেখ করে দেবো, বাকি ডিটেলসে যাব না। উনি লিখেছেন যে অবশ্যই প্রথম প্রেম আমাদের শিবপ্রাদির হাজব্যান্ড, দ্বিতীয় প্রেম শরৎচন্দ্রের গল্প, এবং তৃতীয় প্রেম হলো গান। এবং এই ক্ষেত্রে দুটি গানের অনুরোধও করেছেন, কিন্তু শিবপ্রাদি আমি অনুরোধের গান শোনাতে পারবো না, কারণ অনুরোধের গান শোনানোর জন্য আমাদের শুধু শিবপ্রাদিকে বলা না, এটা অনেক বন্ধুই মেসেজ করেন, তাদের প্রত্যেকের জন্য এই বার্তা রইল আমার। আমাদের অনুরোধের আসর হয় দুপুরবেলা 1:10 থেকে, সেই সময় 2 পর্যন্ত হয়। সেই সময় আপনারা যেটা করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারেন, সেখান থেকে যারা থাকবেন আর যারা রেডিও প্রেজেন্টাররা, তারা আপনাদের আপনাদের পছন্দের গান শোনাবেন। কেমন শিবপ্রাদি, আপনি খুব ভালো থাকবেন। এত সুন্দর করে মেসেজ লিখিয়েছেন, সবটা পড়তে পারলাম না, তার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। চলে যাই অন্য বন্ধুর মেসেজে। এবার হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ার বেলা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রেখেছি। অনিরিনা ঘোষ বেহালা থেকে মেসেজ করেছেন, লিখেছেন, মিষ্টি সকাল মিষ্টি তানিয়া, আমার প্রথম প্রেম আমার মা। মাকে যেভাবে বিশ্বাস করে সমস্ত কথা বলতে পারতাম, এখন আর কাউকে সেভাবে পাই না। মায়ের চোখের জল দেখলে বড় কষ্ট হতো, মায়ের আনন্দের ঝলমলে হাসি মুখটা দেখলে মনটা ভরে উঠতো। আজ মা নেই, কিন্তু মায়ের শেখানো কথা মনে করে জীবনে চলার চেষ্টা করি। কোনো সমস্যায় পড়লে আজও মায়ের ছবির দিকে তাকিয়ে সমাধান খুঁজি, কারণ আজও মা আমার সবচেয়ে কাছের বন্ধু। এটা একদমই ঠিক কথা, আমাদের প্রত্যেকের জীবনে মা বোধহয় আমাদের প্রথম প্রেম, একদম, মানে গর্ভে থাকা থেকে প্রথম প্রেম, একদিকে ঠিকই কথাটা। সোমেন যাদবপুর থেকে জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া, প্রভাত বিনা থেকেই তোমার সঙ্গে পথ চলছে, থ্যাংক ইউ। অষ্টবিনায়কের পৌরাণিক কাহিনীগুলো শুনলাম ও অনেক অজানা জ্ঞান অর্জন করলাম, সেটা কিন্তু আমি ফেসবুক পোস্টের কোনো কমেন্টে পাইনি। সোমেনদা, ওখানে লিখলে ভালো লাগবে আরও বেশি। আমার প্রথম প্রেম হলো আকাশবাণী কলকাতা, ভালো ভালো গান শোনা ও বেতারের মাধ্যমে অজানা জ্ঞান অর্জন করা, আর পুরনো নস্টালজিক কলকাতার অলিতে গলিতে হাঁটা। সঙ্গে লিখেছেন যে হাঁটতে হাঁটতে চায়ের ভাঁড়ে চুমুক দেওয়া, ছোটবেলার প্রথম প্রেম ছিল আনন্দ মেলা পড়া। ভালো থেকো, ভালোবাসা নিও, আপনিও ভালো থাকবেন।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

এত সুন্দর সুন্দর গান, কথা কি বলবো, মনে হচ্ছে গানই শুনে যাই পরপর। যাই হোক, তবু আপনাদের কথা সেও তো নয় খাঁটি সোনার থেকে কিছুটা কম। চলুন পড়া যাক। পূর্ব নীলাঞ্জন দাস বিরাটি থেকে মেসেজ করেছেন, ছোটবেলা থেকেই বইয়ের পাতায় হারিয়ে যাওয়া এবং প্রিয় গান শুনে নিজের মতো করে ভাবনার জগতে ডুবে যাওয়াটা ছিল এক অন্যরকম ভালোবাসা। আজও কোনো পুরনো গান শুনলে বা প্রিয় বইটা হাতে নিলে সেই প্রথম ভালো লাগার অনুভূতিটা ফিরে আসে। হয়তো তাই আমার কাছে প্রথম প্রেম একজন মানুষ নয়, একটা অনুভূতি। কি দারুণ লিখেছেন না, খুব ভালো, খুব ভালো নীলাঞ্জন। পরের মেসেজ পড়ব, মনিকা মাইতি নাম।

না থেকে দিদি ভাই, সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও। সোমবার সকালে তোমার প্রভাতবীণা আমি শুনেছি খুব ভালো লেগেছিল। নটী বিনোদিনী আমার খুব প্রিয়, তার বিষয় এত সুন্দর করে তুলে ধরার জন্য। সোমবারের ফিডব্যাক আমি বুধবারে পাচ্ছি, তাও ফোনে, হোয়াটসঅ্যাপে পাচ্ছি, ফেসবুক পোস্টের কমেন্টে নয়। তবুও মনে রাখার জন্য এবং জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ মনিকা। এবার বলি আজকের বিষয়, আমার প্রথম প্রেম তোমায়। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বলি ব্যাপারটা। উনি লিখেছেন, মনিকা লিখেছেন, আমার এবার বলি আজকের বিষয়, আমার প্রথম প্রেম তোমার গলার সুর। শুনলেই মনে হয় সব মন খারাপ শেষ। বাহ, এই যে একটা কাজ, অন্তত একজনের মন খারাপ আমি ভালো করতে পেরেছি, এটাই আমার সারা দিনের সব থেকে সেরা পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং দিদি, লিখেছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। আমার জীবনের প্রথম প্রেম আমার ছোটবেলার গল্পের বই, ছুটি পড়লেই পড়তাম ওটা। অনেক দিন যত্ন করে রেখে দিয়েছিলাম, মানে এখন আর নেই, পাস্ট টেন্স হয়ে গেছে। আছে আছে, দূরে যেটা দেখো আবার সেই প্রথম ভালোবাসা তোমার জীবনে আরেকবার নতুন করে ফিরে আসবে। অমিতাভ হোর গল্ফ গার্ডেন থেকে লিখেছেন, সুপ্রভাত তানিয়া, এই রে সর্বনাশ করেছে এই প্রেমের কথা, সকাল সকাল কি করে বলবো, সামনে তো বউ বসে আছে। আমার প্রথম প্রেম সে আমার ভালোবাসার কল্পনা ও তার একটি চিঠি। সে আমায় ডাকতো এই যে মশাই। সঙ্গে দাদা জানতে চেয়েছেন আবার কবে তুমি আসবে, পথ চেয়ে রইলাম। আমার ছোট্ট মেয়ে তানিয়া, ভালো থেকো। থ্যাংক ইউ দাদা এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তবে আপনার প্রশ্নের উত্তর আমি 9:55 দেবো, কারণ এই প্রশ্ন অনেকের রয়েছে, একবারে দেবো। কেমন, নন্দাদির একটা ছড়ায় ছড়ায় মেসেজ রয়েছে। বয়স আমার তখন কত, 4 কি 5? প্রেমিক প্রভুর কে ছিল করো দেখি আজ, বলতে তুমি পারবে না, জানি আমি ঠিক, শোনো তবে চুপটি করে, বলছি না বেঠিক। তেপান্তরের মাঠ পেরিয়ে সেই 7 সমুদ্র, টকবগিয়ে ঘোড়ায় চড়ে আসবে রাজপুত্তর, পরিরানী ডানা মেলে ঘুম পাড়াবে আমায়, নলিনী গন্ধ পেল ভাতে পরশ দিবে মাথায়। স্বপ্ন ছাড়া এগুলো সব যেন মনের কল্পনা, স্বপ্ন আমার প্রথম প্রেম, স্বপ্ন মনের আলপনা, নিত্য চলে স্বপ্নের সাথে আঁখি বুকির খেলা, স্বপ্ন আমার সেদিনও রবে শেষ বিদায় বেলা। আজলা ভরে বাদল হাওয়ার প্রেম দিলাম তোমায়, ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরাও ভালো থেকে তোমার মিষ্টি মধুর স্বর শুনতে পাবো। এইটা আমার জন্য ছিল। নন্দা রায়পুরেল হাওড়া বেলগাছা এল রোড থেকে লিখেছেন, খুব মিষ্টি করে লিখেছেন দিদি, খুব ভালো লাগলো আপনার এই লেখা পড়ে। আসলে এই যে প্রথম প্রেম, এই প্রেম কথাটা, তার শব্দটা দুটি অক্ষরের, কিন্তু তার ব্যাপ্তি বিশাল, তাই না? গানে গানে হোক একটু সে কথাই আশা ভোঁসলে।

সাগর মধ্যপ্রদেশ থেকে সায়ন্তনী পান জানিয়েছেন, শুভ সকাল তানিয়া দি। শুভ সকাল সায়ন্তনী। আমার ছোটবেলা থেকেই গাছ প্রকৃতি খুব ভালো লাগে। ভোরের আকাশ বা সন্ধ্যের আকাশ খুব মিষ্টি লাগে আমার, গাছের ফুল আর তার গন্ধ, তাই আমার প্রথম প্রেম প্রকৃতি। আচ্ছা, যদি প্রথম প্রেম পরিণতি না পায় তাকে কি প্রথম প্রেম বলা যায়? হ্যাঁ বলা যায়, প্রেম পরিণতি পেতেই হবে এমনটা তো নয়। প্রেম মানে আমার নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসা, বিনিময় প্রথা তো নয়, তাই না? এ নিয়ে অনেকটা কিছু বলা যেত হয়তো সায়ন্তনী, কিন্তু ওই যে এত মেসেজ জমে আছে। সুব্রত মার জানিয়েছেন, আমার প্রথম প্রেম মোবাইল। একদম সত্যি কথা একজন মানুষ বলেছেন, সেটা হচ্ছে সুব্রত মার। একদম সঠিকভাবে বলেছেন, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। কারণ আমাদের প্রত্যেকের জীবনে এখন প্রথম প্রেম সত্যিই মোবাইল হয়ে গিয়েছে, মুঠোফোন। সীমা দাস জানিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল তানিয়া দিয়ে। আমার জীবনের প্রথম প্রেম বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, বরং ভালোবাসার প্রতি এক তীব্র অনুভূতির ঝোঁক এবং মানুষের ভালো কথার প্রতি গভীর কৃতজ্ঞতা বোধ। ভালোবাসার প্রতি আমার এই চিরন্তন ঝোঁক এবং কৃতজ্ঞ থাকার অভ্যাসটি আমার জীবনের একটি সুরক্ষা কবচ, এবং এই মনোভাবটি ধরে রাখার কারণেই আমি অনেক দুঃখ কষ্টের মধ্যেও শান্তি অনুভব করি। খুব ভালো হচ্ছে আজকের অনুষ্ঠান, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে জানিয়েছেন, শুভ সকাল দানিয়া, শুভ সকাল দাদা। মনের মেলোডির অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনছি আর তোমার মিষ্টি গলায় আজকের বিষয় অনুভব উপভোগ করছি। আজকের বিষয় নিয়ে বলি, জীবনের প্রথম প্রেম সম্পর্কে, যে আমার জীবনের প্রথম ভালোবাসা হলো ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফোটানো। শীতের সময় আমার বাড়ির ছাদে বিভিন্ন রঙের ফুলের সমারোহ দেখতে তোমার নিমন্ত্রণ রইল। যেতে হয়তো পারবো না, কিন্তু আপনি ছবি পাঠাতে পারেন, আমি সেই ছবিতে দেখব আপনার বাড়ির ছাদ বাগানের ফুল কেমন। বেশ, মেসেজ করেছেন ট্যাংরা থেকে দেবসাধন চৌধুরী, তিনি জানিয়েছেন, আমার জীবনের প্রথম প্রেম গানের ক্যাসেট। ছোটবেলা থেকেই আমি গান শুনতে ভালোবাসতাম, তাই সুযোগ পেলেই দোকানে গিয়ে বিভিন্ন ধরনের ক্যাসেট জোগাড় করতাম আর অনেকবার একটা ক্যাসেট শুনতাম, তাই ওটাই আমার প্রথম প্রেম। এটা সত্যি একটা, মানে ওই জেনারেশনের একটা আলাদা রকম প্রেম ছিল। আমরা এই জেনারেশনটাও পেয়েছি, আমরা তো সব জেনারেশনের একটা একটা করে ইয়ে নিয়ে বহন করছি। যাই হোক, আমাদের কথা থাক। উৎপল মুখার্জি পুনে থেকে জানিয়েছেন, দারুণ তথ্যযুক্ত প্রভাত বিনা অনুষ্ঠান শুনে এখন মনের মেলোডিতে কান পেতেছি এবং ভালো ভালো বার্তা শুনে মন ভালো করছে। এখানে বৃষ্টি হচ্ছে, তানিয়া বোনের অনুষ্ঠানে মজার মজার এবং নস্টালজিক বিষয় আলোচনা হয় এবং অনেক অজানা তথ্য জানা যায়। প্রসঙ্গত বলি, আমাদের এই ছোট্ট জীবনে যত সম্ভব প্রেমের মাঝে থাকা ভালো। তারা ভাগ্যবান যারা প্রেম বোঝে বা করতে জানে। তবে জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রেম হয়। আমার প্রথম প্রেম স্কুল জীবনে হয়, তারপরে কর্ম প্রেম, আর এখন মন দিয়ে পরিবেশ এবং প্রাণীদেরকে ভালোবাসি এবং রক্ষা করে ভালো থাকি। আমি পরিবেশবিদ, এখন অর্গানিক ফার্মিং করে ভালো থাকার চেষ্টা করি। ভালো থেকো তানিয়া, আপনিও খুব ভালো থাকবেন। বেশ, আমরা একটা গানে যাই, গান থেকে ফিরে আবার যে মেসেজ জমেছে সেই কথা না হয় শুনব। যাবো আমরা কুমার শানুর গানে। এই গানটাও একটা সময় ভীষণ ট্রেন্ড করতো, এখনও যে করে না তা নয়, এখনও পুজোর প্যান্ডেল মানেই এই গানটা কোথাও না কোথাও বাজবেই। চলুন শোনা যাক একসঙ্গে।

আমার মন বুঝলেও আমার মগজ বলছে তানিয়া সময় ফুরোচ্ছে, অতএব চটপট মেসেজ পড়। তাই আমি চলে যাচ্ছি মেসেজে। দাসনগর হাওড়া থেকে রমা রায় লিখেছেন, আমার প্রথম প্রেম হলো গান। সেই ছোটবেলা থেকে রেডিও শুনি, আজও সেই প্রেম অব্যাহত রয়েছে। সারাদিন সময় কাটে রেডিও শুনে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। ট্যাংরা এই সরি তপন রায়চৌধুরী লিখেছেন বাগুইহাটির জোড়া মন্দির থেকে, লিখেছেন আজ যে বিষয় আলোচনা করছেন যে প্রথম প্রেম, আমার প্রথম প্রেম হলো সঙ্গীত। ছেলেবেলায় রেডিওতে গান শুনতাম এবং সঙ্গে সঙ্গে গানের কথাটা মুখস্থ করে ফেলতে পারতাম এবং সুর তুলে ফেলতাম। পরবর্তীকালে আমি মার্গ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছি, এখন সঙ্গীত নিয়ে চর্চা করি। মানে দাদার প্রেম হলো সঙ্গীত। অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে লিখেছেন, ছোটোবেলায় ক্লাস ফাইভ বা সিক্সে পড়ার সময় হাতের খাতার পাতা ছিঁড়ে তাঁর সমবয়সী মাসির মেয়ে এবং তারা কি করতো, স্কুলের বন্ধুদের চিঠি লিখত। কিসে করে পাঠাতো সেই চিঠি? ওষুধে যে সাদা সাদা খামগুলো হয় হোমিওপ্যাথি ওষুধের, সেই খামের মধ্যে চিঠি লিখে পাঠাতো, যেখানে অনেক বানান ভুল থাকতো, পরে সেগুলো নিয়ে বন্ধুরা খুব মজা করতো। তো সেই ব্যাপারটা ছিল ভীষণ আনন্দের। তো সেটাই আমাদের অমিত বন্ধুদার কাছে প্রথম প্রেম। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন, শুভ সকাল তানি, আশা করি খুব

ভালোবাসো বৃষ্টি স্নাত সুমধুর সকালের একরাশ মিষ্টি মধুর ভালোবাসা জানাই তোমাকে। থ্যাংক ইউ আমার প্রথম প্রেম। বই, নতুন বই হাতে পেলে পড়া শেষ না করে উঠতাম না, এছাড়াও রাতের আকাশ ও প্রকৃতি। বেশ, সঙ্গে মেসেজ করেছেন কাজী আবু জাফের, জাফর আত্রাই বাংলাদেশ থেকে। আমি যখন প্রতি মাসে পেনশনের টাকাগুলো পাই তখন অবাক হয়ে চেয়ে থাকি, ভাবি কত হাত বদল করে টাকাগুলো আমার কাছে এসেছে। আমার চিন্তা, আমার গবেষণা সব আমারই মতো। শ্যামসুন্দর দা একটা কবিতা পাঠিয়েছেন, পড়বো, তবে তার আগে চন্দ্রাবলী দি পাঠিয়েছেন বালিগঞ্জ থেকে, তানিয়া আমার প্রথম প্রেম ট্রানজিস্টার, এবং সেই সূত্রে গীতা দত্ত এবং সঞ্চালক আমিন সায়ানি, আর রেডিও শোনার সময়েও সঙ্গে থাকতো ছোটদের লেখিকা, থাকতেন ছোটদের লেখিকা এনিট ব্লাইটন।

সবুজ প্রান্তরে হারায় মন, নয়নে পড়লে ধরা নদ নদী পাহাড় সমুদ্র, প্রেম হয় না তাদের ছাড়া। কাগজ কলমে প্রকৃতির রূপ ধরে রাখে ছড়ায়, ফুল ফল পাখি মৌমাছি যা আছে এই ধরায়। মানুষের লোভেই প্রকৃতি লুপ্ত ধ্বংস করেছে সবুজ বনানীকে, সবুজ পৃথিবী ফিরে এসো আবার, প্রাণ দাও আগামী প্রজন্মকে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখেছেন। প্রণব কুমার কলকাতা 18 থেকে জানিয়েছেন।

আর 1973 থেকে প্রথম প্রেম, টিচিং প্রফেশন। জোহার কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো জানিয়েছেন যে তাঁর 50 বছর ধরে সঙ্গী, প্রথম প্রেম রেডিও, যা কিনা তাকে তাঁর বাবা 50 বছর আগে কিনে দিয়েছিলেন। আকাশবাণী কলকাতা তার কাছে প্রথম প্রেম। আচ্ছা, বিলারা হুগলি থেকে হাওয়াখানা, বিলারা হাওয়াখানা থেকে বিশ্বনাথ গাইনলা জানিয়েছেন, আমার প্রথম প্রেম প্রকৃতি, আর জ্ঞান হওয়া থেকে রেডিও, সব সময়ের সঙ্গী। আর মেসেজ করেছেন, পরে পরে আবার মেসেজ করলে খুব সমস্যা। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীধরা থেকে মেসেজ লিখেছেন যে তার জীবনে প্রথম প্রেম এসেছিল কলেজে, বিচিত্রা অনুষ্ঠানে এন্ট্রি কার্ড জানলার মাধ্যম মধ্য দিয়ে দেখেছিলেন, কিন্তু বাড়ির সকলে ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছিল, তার ফলে ঝট করে বিয়ে দিয়ে দিল, ব্যাস। আর প্রথম প্রেম সেই থেকে আর অন্য কিছু হয়ে গেল। যাই হোক, গান, হ্যাঁ, এবার সময় হচ্ছে আমার জানানোর যে আমি কবে আসবো, বলবো। তার আগে দেখিনি আর কোনো বন্ধুর মেসেজ বাকি পড়ে গেল কি না। আচ্ছা, এখন আর কারোর মেসেজ পড়ার সময় নেই, যেতে হবে শেষ গানে। যদি কারোর বাদ থেকে যায় তাহলে আবার সেই মেসেজ পড়বো, না হয় 26-এর প্রভাত বিনার অনুষ্ঠানে। ভালোবেসে ভালো রাখবেন, ভালো বাসায় ভালো থাকবেন, কারোর পরিস্থিতি না বদলাতে পারেন, মনের স্থিতি বদলানোর চেষ্টা করবেন। টাটা।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমের কাজের উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশের 60 কোটি মানুষের জনস্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছে। আজ এই প্রকল্পের অষ্টম বার্ষিকী পালন করা হচ্ছে। নেশামুক্ত ভারত 2029 কর্মসূচিতে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদকের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের কর ব্যবস্থাকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমে মধ্যস্থতা করার উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দেশের কর ব্যবস্থা কাগজ ভিত্তিক এবং মানবিক সম্পর্ক নির্ভরভাবে পরিচালিত হতো। আজ নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির কর প্রশাসনের প্রধানদের এক বৈঠকে উদ্বোধনী ভাষণে শ্রীমতী সীতারামন বলেন, ভারতের কর মূল্যায়নের ব্যবস্থা আগে থেকে পূরণ করা রিটার্ন, তাৎক্ষণিক ইনভয়েস যাচাই এবং কৃত্রিম মেধা চালিত করদাতা সহায়ক ব্যবস্থা ব্রিক্স দেশগুলির মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তিনি বলেন, চলতি বছরে ব্রিক্সের কর ব্যবস্থায় যে তিনটি প্রধান বিষয় উঠে এসেছে তা হল প্রযুক্তি, প্রশাসন এবং সাধারণ মানুষ।
1: Look at what has emerged from the BRICS tax track this year. Technology, the use of data and digital infrastructure to make tax administration more precise, more accessible and less dependent on the discretionary powers of individuals. Administration, the governance structures, the shared standards,

0: and the practical tools that give a cooperation like ours a durable institutional shape.
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশের কল্যাণে কাজের আহ্বান জানান।
2: ক্লাইমেট চেঞ্জ কেবল এনভায়রনমেন্টাল স্টাডি কা বিষয় নেই হে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবল কম্পিউটার সায়েন্স কা বিষয় নেই হে, হেলথ কেবল মেডিকেল সায়েন্স কা বিষয় নেই হে, পভার্টি এলিভেশন কেবল ইকোনমিক্স কা বিষয় নেই হে, डेमोक्रेसी केवल पॉलिटिकल साइंस का विषय नहीं है। आज की सभी महत्वपूर्ण समस्याओं के समाधान के लिए मल्टीडिसिप्लिनरी अप्रोच की आवश्यकता है। आज के युवा, आज के विद्यार्थी ये सब हासिल करने की हकदार है। केवल हासिल नहीं, इसको समाज के अंदर, लोगों के अंदर वितरण करने की भी ये समय है।
1: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা প্রদানে সক্ষম হয়েছে। এই প্রকল্পের অষ্টম বার্ষিকীতে শ্রী নাড্ডা বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতিকে বাস্তব করে তুলেছে। সারা দেশে 60 কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছে। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি এই প্রকল্পকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদানের কর্মসূচি বলে মন্তব্য করেন। উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পটি আজ 8 বছর পূর্তি হয়েছে। 2018 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে এই কর্মসূচির সূচনা করেছিলেন। এর মাধ্যমে দেশের তৃণমূল স্তর পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করে তোলা হয়েছে। এক একটি পরিবার এই প্রকল্পের 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেয়ে থাকে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে আয়ুর্বেদ দিবস। শরীর সুস্থ নিরোগ রাখতে ভারতের প্রাচীনতম চিকিৎসা আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রসারের লক্ষ্যে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দিনটি পালনের কথা ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী শুক্রবার শুনতে পাবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদকের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। কলকাতা নিউ টাউনে আজ বিধাননগর সিটি পুলিশের আয়োজনে নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনায় তিনি বলেন, তাঁর সরকারের আমলে গত 5 মাসে মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসটিএফ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সহ কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থা যৌথভাবে অভিযান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, এদিন বিধাননগরে প্রায় 3,10,000 নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 31 কোটি টাকা। এর আগে বালুরঘাটে 2,00,000 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করা হয়েছিল, যার মূল্য ছিল প্রায় 20 কোটি টাকা। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্ট আপ ইন্ডিয়া, একটি প্রতিবেদন।
3: 2016 সালে শুরু হয় স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্ট আপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে

0: নতুন মাইল ফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদি সরকারের এই স্টার্টআপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
1: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই $1 বিলিয়ন কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়ে, এবং যেটা নাকি স্টার্টআপে পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপে, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
0: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ মোকাবিলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে আয়োজিত দক্ষিণী বিশ্বের দেশগুলির এক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। এ সময় প্রতিকূলতা মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির একত্রে কাজ করা উচিত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। উভয় দেশই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে চলা G20 সম্মেলনের আগেই এ সংক্রান্ত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। কার্নিও আরও জানান, ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানাডা সফর করার কথা, যদিও সফরের সুনির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর IMEC-কে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের সময় পশ্চিম এশিয়ার দেশগুলির ওপর একাধিক হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিকাঠামোকে ইরানের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC এবং আরব নেতাদের সঙ্গে এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জোরালো সওয়াল করেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ইরান গড়িমসি করছে বলে অভিযোগ তোললেন তিনি। এশিয়ান গেমসে পুরুষদের সফট টেনিসে ভারতের জয় মিনা ব্রোঞ্জ পদক পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। সেমিফাইনালে তিনি জাপানের তাকুইয়া কুরোশাকার কাছে 2-4 পরাজিত হন। এই প্রথম ভারতের কোনো প্রতিযোগী সফট টেনিসে পদক জয় করলেন। অন্যদিকে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের কর প্রশাসনকে তথ্যচালিত এবং ডিজিটাল মাধ্যমের কাজের উপযুক্ত এক ব্যবস্থায় পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নে বিদ্যার্থিয়ো সে AI কি নয় তকনিক, ইন্টারনেট আর ডেটা কা উচিত উপয়োগ করনে কা আহ্বান কিয়া হে। রাষ্ট্রপতি নে আজ গুজরাত কে বড়োদরা মে মহারাজা সয়াজি রাও বিশ্ববিদ্যালয় কে 75ওয়ে দীক্ষান্ত সমারোহ মে বিদ্যার্থিয়ো সে কাহা কি ডেটা আপকো সূচনা দে সকতা হে, লেকিন নির্ণয় আপকা হোগা।
4: টেকনোলজি কো আপনানে সময় আপকা বিবেক হোনা চাহিয়ে, আপকো ইয়ে ইয়াদ রাখনা চাহিয়ে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমাধান দে সকতা হে, লেকিন সহি প্রশ্ন পুছনা আপকা কর্তব্য হোনা চাহি। টেকনিক আপকো গতি দে সকতে হে, লেকিন ইয়ে তয় করনা হে, আপকা কাম হে কি আপকো কিস দিশা মে জানা। ডেটা আপকো সূচনা দে সকতা হে, লেকিন উস সূচনা কে নৈতিক উপযোগ কেসে করনা হে, এ নির্ণয় আপকো হি করনা হে।
3: राष्ट्रपति ने कहा कि AI से सही सोच सवाल पूछना चाहिए और आपको कभी कभी असफलता का सामना भी करना पड़ सकता है। राष्ट्रपति ने जियो और जीने दो की सोच के साथ आगे बढ़ने को कहा। उन्होंने विद्यार्थियों से वर्ष 2047 तक विकसित भारत के लक्ष्य को प्राप्त करने में योगदान देने का भी आह्वान किया।
4: वर्ष 2047 तक विकसित भारत के निर्माण के राष्ट्रीय लक्ष्यों को लेकर देशवासी आगे बढ़ रहे हैं। ऐसा भारत जहां गुणवत्तापूर्ण शिक्षा और स्वास्थ्य सुविधाएं सभी तक पहुंचे, ऐसा भारत जहां विज्ञान और प्रौद्योगिकी का उपयोग मानव कल्याण के लिए हो।
3: आयुष्मान भारत, प्रधानमंत्री जन आरोग्य योजना के आज 8 वर्ष पूरे हो गए हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सितंबर 2018 में झारखंड के रांची से इस योजना का शुभारंभ किया था। ये विश्व की सबसे बड़ी सरकारी स्वास्थ्य बीमा योजना बन गई है। प्रधानमंत्री ने कहा कि इस योजना से चिकित्सा खर्च में रिकॉर्ड बचत हुई है और गरीब तथा मध्यम वर्ग को लाभ मिला है। श्री मोदी ने सोशल मीडिया पोस्ट में कहा कि 8 वर्ष पहले यह योजना

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: হ্যাঁ, মানে সময় বলছে সত্যি সত্যি অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, কিন্তু আকাশ তা বলছে না, তাই না?
1: একদমই তাই। আসল কথা হলো যে, হ্যাঁ, আসলে যেটা ব্যাপার সেটা হলো যে এই নিম্নচাপ যখনই ঘনায় আকাশের মুখ ভার, এবং অবধারিতভাবে প্রযুক্তি দিয়ে আমরা এটা দেখি যে পূজোর আগে কিন্তু একটা এই মানে এই নিম্নচাপের ব্যাপারটা থাকেই, কারণ আমরা ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে বসবাস করি যে এই সময় কিন্তু এটা হয়েই থাকে। আমার যেটা সবথেকে অদ্ভুত লাগে যে অনেক জায়গায় বিপদ আরও অনেক বেশি আসে, আরও প্রবলভাবে আসে। বন্যার কারণে হয়তো মানুষকে নিজের ভিটে মাটি ছেড়ে একটা স্কুল বাড়িতে এসে আশ্রয় নিতে হয়েছে, তারপরেও যখন আনন্দময়ী আসেন তাদের মনেও কিন্তু আনন্দের ছোঁয়া লাগে। তারাও কিন্তু সেই স্কুল বাড়ির কাছাকাছি যদি একটা কোনো মণ্ডপ হয়ে থাকে

0: সেখানে একবার গিয়ে হাত জোড় করে মায়ের সামনে দাঁড়ান। তো এইটাই মানে দুর্গাপুজোটা না সত্যি সত্যি শুধুমাত্র কোনো একটা ধর্মীয় আচার নয়, মানে এই যে একটা আনন্দময়ের আগমন বার্তা, সে যেন সত্যি আনন্দ নিয়ে আসে, ভয়ঙ্কর দুঃখ কষ্টের মধ্যেও মানুষ নতুন করে বেঁচে থাকার আশ্বাসটুকু কোথাও কুড়িয়ে বাড়িয়ে জুটিয়ে নেয়।
1: আমি না দেবুলিনা বলছিল, আর আমার কিরকম যেন মনে হচ্ছে আমি ওর কথার ফিলার হিসাবে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, এরকমটা হয় আর কি। আমাদের মনটা তো সবসময় ওই রকম একটা বছর আমরা অপেক্ষা করে থাকি। তো আমরা শুনছিলাম যে গানটি, সেই গানটি অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, এবং শ্রাবণী সেনের কণ্ঠে সেই গান শোনার অনুরোধ জানিয়েছিলেন ভবানীপুর থেকে পরমা মিত্র।
0: আর আমরা আজকে কে কে রয়েছি বলে দিই, 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো নিয়ে চলে এসেছি দেবলীনা আর প্রযুক্তি।
1: একদম।
0: আর এই মুহূর্তে চলে যাব পরের বন্ধুর অনুরোধে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন অরূপরত নাইচ, অপরূপ আইচ এবং গোপু আইচ, রাজীব গান্ধী রোড কোন্নগর থেকে। আমরা সেই গানে যাই।

অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা।

0: শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক ৭০টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ড এ।

0: আমরা একদম মানে এর আগে মানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে যাওয়ার আগে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনছিলাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে, আর এই মুহূর্তে আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলাম।
1: হ্যাঁ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছেন সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে,
0: এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়

0: অনন্ত মুখোপাধ্যায় সুরে।
1: একটা জরুরি ঘোষণা প্রযুক্তি দিয়ে আমরা একটু সেই ঘোষণাতে যাব। ১৩৮তম ডাক আদালত ও পেনশন আদালত সংক্রান্ত ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে ১৩৮তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী ২৮-১০-২০২৬ তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা ৭১২তে বেলা ১২:৩০ বা ১২:৩০ গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে, আরেকবার বলি, শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা ৭১২ এই ঠিকানায় পাঠাতে হবে। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে সবকটা স্মল লেটারে CPMG_WB@IndiaPost.gov.in, ADPGCOWB@gmail.com অথবা PG.WB@IndiaPost.gov.in এই আইডিগুলিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত এবং পেনশন আদালতে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS (CS) এর সাথে টেলিফোন নম্বর 2212-0250, 2212-0612, 2212-0500 যোগাযোগ করা যেতে পারে। আর একবার বলে দিই, যেহেতু ল্যান্ড নাম্বার তার আগে কলকাতার যে কোড 033 অ্যাড করার পর 2212-0250, 2212-0612, 2212-0500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
0: আমরা আরো একটি গানে চলে যাই। আপনাদের অনুরোধের গান, শ্যামল মিত্রের কণ্ঠে বন পলাশির পদাবলী ছবির গানের অনুরোধ জানিয়েছেন উত্তম দালাল, প্রতিমা দালাল, খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং অধীর বাগচির সুরে এই গান।

0: একটা অপেক্ষাকৃত কম শুনতে পাওয়া গান, বা এই গানের অনুরোধ আমাদের কাছে কম আসে প্রযুক্তি দি। সুমন কল্যাণপুরের কণ্ঠে যে গান আমরা শুনছিলাম, হোয়াটসঅ্যাপে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ঋতু মুখোপাধ্যায়ের সুরে আমরা শুনছিলাম এই গান। এবারে আমরা কার গানে যাই?
1: এবারে আমরা মান্নাদের কণ্ঠে গান শুনি। মান্নাদের কণ্ঠে এই গান আমরা ফিরে এসে বলছি কে অনুরোধ করেছেন, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্নাদের নিজের সুরে।

প্রভাসদের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এই গান, এবং এই গানের অনুরোধ করেছেন চাপড়া নদিয়া থেকে হীরামন শেখ, রেহানা শেখ।

চলে যাব পরের বন্ধুদের অনুরোধে। সলিল চৌধুরীর কথায় সুরে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি, ফুলেশ্বর, হাওড়া থেকে।

মনের গলি মনে হয় আর কিছু নাই তালে তালে মেতে চলি দূরে দূরে ওই শোনা যায় মনের মতন ঢাকের গলি মনে হয় আর কিছু

0: একটা বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: আর এবারে চলে যাব পরের বন্ধুর অনুরোধে। হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন বাবলু মুদি ধুলাগড়ি থেকে, আর শুনতে চেয়েছেন সনৎ সিংহর কণ্ঠে এই গান।

0: হ্যাঁ, এই গান শুনলে মানে পূজোর দিক থেকে খানিকটা মুখ ফিরিয়ে থাকা মানুষের মুখও পূজোর দিকে ঘুরে যেতে বাধ্য।
1: একদমই তাই।
0: যাই হোক, আমরা চলে যাই পরের বন্ধুর গানে, মানে পরের বন্ধুর অনুরোধে, বন্ধুদের অনুরোধে। তাপস, সৌরভ, সাগরিকা এবং শম্পা খান, আকতলা, কলকাতা 47 থেকে আমাদের আকাশবাণীর রম্যগীতির যে সংগ্রহ, সেখান থেকে শুনতে চেয়েছেন গায়ত্রী বসুর কণ্ঠে এই গান।

0: আমরা এই গান শুনছিলাম প্রণব রায়ের কথা এবং দুর্গা সেনের সুরে গায়ত্রী বসুর কণ্ঠে।
1: এরপরে আমরা যে গান শুনব সে গানের শিল্পী মোহাম্মদ রফি, এবং মোহাম্মদ রফির কণ্ঠে যে গান আমরা শুনব সেই গানের কথা মুকুল দত্ত এবং সুর বাসু মনোহারি।

0: আমরা একেবারে শেষ গানের অনুরোধে পৌঁছে গেছি। স্বয়ং সিদ্ধা থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গান শুনতেছে অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এছাড়াও আশা ভোঁসলের কণ্ঠে যে কোনো গান শুনতেছে ছত্তিশগড় থেকে অনুরোধ করেছেন মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশপুরী, টুইঙ্কল, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী আর দিশা গোস্বামী। আমরা এই মুহূর্তে স্বয়ং সিদ্ধা থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গান শুনতে শুনতে তোমায় গান শোনাবো থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আপনাদের সঙ্গে ঠিক দুপুর দুটো বেজে 30 মিনিটে।
1: ঠিক আছে,
0: 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: কিছু গান, কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: সুরেলা স্বপন নিয়ে প্রযুক্তি দেবলীনা চলে এলাম 100.1 FM গোল্ডে। আজকে আমরা এমন একজন মানুষের জন্মদিন সেলিব্রেট করব যে মানুষটি অনেক ছোট বয়সে ছবির জগতে পা রেখেছেন, কারণ তার পারিবারিক একটা লিগ্যাসি ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে সেই মানুষটির কথা বলবো যে মানুষটি প্রচুর পরিশ্রম করেছে নিজের সন্তানদের বড় করে তোলার জন্য। তার সন্তানরাও একটা সময় দেখেছে যে তিনি হয়তো সারা দিনে 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার চলে যাচ্ছেন শুটিংয়ে। এমন একজনের কথা বলবো যিনি বাংলা এবং হিন্দি ছবির জগতের কথা তো বলবোই, তার সঙ্গে অবশ্যই বাংলা ছবির কথাও বলতে হয় যে অবাঙালি হয়েও তিনি বাংলা ছবিতে এমন সমস্ত ছবি আমাদের উপহার দিয়েছেন যে ছবিগুলি আজও আমাদের মনের মণিকোঠায় জলজল করছে। আর কি বলতে হবে তার কথা?
1: না, একটা কথা বলি, এমন একজন যে স্কুলে যখন পড়তো মানে বেশ টমবয় গোছের একটা অ্যাটিটিউড ছিল, এবং শুধু তাই না, মানে ড্রাগন ফ্লাই যাকে বলা হয়, মানে একটু অন্য রকমের দেখতে যে ফড়িংগুলো, সেই ফড়িংগুলোর লেজে সুতো বেঁধে সেগুলোকে হাতে নিয়ে তিনি ছুটতেন মাঠের মধ্যে, মানে ঘুড়ির মতন, প্রায় ওড়ানোর মতন। তিনি কিন্তু, মানে যে তুমি বলছো তার পারিবারিক একটা লেগাসি ছিল, তারপরেও তিনি কিন্তু হতে চাইতেন একজন ডিপ্লোম্যাট, তিনি হতে চাইতেন একজন ইন্টারপ্রিটার, তিনি হতে চাইতেন একজন কমিউনিকেটর, এবং যে কারণে বিভিন্ন ভাষার প্রতি তার ছিল অদম্য আগ্রহ, চট করে যে কোনো ভাষা শিখে নিতে পারতেন। তারপর দেখলেন যে কমিউনিকেটর তো তিনি হলেন, কিন্তু হলেন একজন ক্রিয়েটিভ কমিউনিকেটর, কারণ ফিল্ম হচ্ছে একটা ক্রিয়েটিভ কমিউনিকেশনের মাধ্যম। আর যিনি পর্দায় এলে সকলের মন কিন্তু একটাই কথা বলে উঠত, যে কথা মোহাম্মদ রফি বলেছিলেন গানে গানে,
2: কভি রোগ লেতি হ্যায় ও রাহ মে, কভি রুঠ জাতি হ্যায় ও চাহ মে, কহীন পে ও বরখা কহীন পে বহার, সুনো মেহরবানো, ইয়ে কিসসা ইয়ার।

0: আজকে আসলে আমরা এমন একজনের কথা বলবো যে মানুষটি নিজের টার্মে বেঁচেছেন, বেঁচে চলেছেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রথা ভাঙা বা নিয়মকে ভাঙা, নিয়মের বেড়াজাল ভাঙা তার একটা অভ্যেস বলা যায় ছোটবেলা থেকে। অনেক ইন্ট্রো দিয়ে দিয়েছি, দুটো গান ইতিমধ্যে আমাদের আমরা শুনিয়ে ফেলেছি, ফলে আপনাদের আর বলতে হবে না যে আমরা কার কথা বলতে চলেছি।
1: তিনি তনুজা এবং আজকের দিনে 1943 সালে তার জন্ম। আর তার অ্যাক্টিংয়ের ইউএসপিটাই ছিল, তিনি বারবার বলছেন আমি কিন্তু কখনো কোনো মেথড অ্যাক্টিংয়ে যাইনি, আমি চরিত্র নিয়ে খুব বেশি ভাবতাম না। এইটা তিনি যেমন একদিকে বলছেন, আরেকদিকে যেটা বলছেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কোনো মানে অভিনয়ের ছাত্রছাত্রীর জন্য, যে আমি চরিত্রটা হয়ে উঠতাম। এটা সব থেকে কঠিন কাজ প্রযুক্তি দি, চরিত্রটা হয়ে ওঠা
0: একদম।
1: এবং এইটা যে দক্ষতার সঙ্গে হয়ে উঠতে পারা, এই এই সহজাত ব্যাপারটা বোধহয় কোথাও

0: ভারতীয় চলচ্চিত্রের মানে সর্বোৎকৃষ্ট অভিনেত্রীদের মধ্যে তার নাম আসে, তিনি নূতন। তো এইগুলো দেখতে দেখতে যখন তার মা তাকে প্রথম বললেন যে হামারি বেটিতে তার দিদি নায়িকা, তার দিদির ছোটবেলার চরিত্র অভিনয় করতে, তো তিনি একদিন অভিনয় করলেন, করে বায়না ধরলেন যে আমাকে দেখাতে হবে আমি কি করেছি। তো মা দেখালেন, তো দেখে তিনি দেখছেন যে তার গলাটা কিরকম, মানে সে বলছে ইঁদুরের কথা বলার মতো শোনাচ্ছে। তিনি মুখটুক ভেজকে বললেন যে অসম্ভব, আমি কিছুতেই আর কাজ করব না, আমার আমার মানুষের গলার মতন গলার আওয়াজটাই শোনাচ্ছে না। তো তখন তার মা বললেন যে দেখো তুমি কাজটা তো আগে শেষ করো, তুমি যখন শুরু করেছো তুমি কাজটা শেষ করো, তারপর বাকিটা দেখা যাবে। এবং শেষ হলো, এবং শেষ করার পর দেখে তিনি একটু শান্ত হলেন, এবং তার আগে মাকে বলেছিলেন যে তাহলে তুমি আমায় কি দেবে এই কাজটা করার জন্য,
1: লেমনেড।
0: তুমি ভাবো চাহিদাটাও কত ছোট ছোট ছিল। এবং এই যেটা তার মা সেদিন তাকে বলেছিলেন, পরবর্তীকালে তিনি যখন তার মেয়ে কাজল অভিনয় করতে গেলেন এবং প্রথম ফিল্ম করে এসে প্রথম রাজ দেখে মায়ের কাছে অনেকটা এরকম একটা রিয়াকশন, তিনি কিন্তু মেয়েকে একই কথা বলেছিলেন, তুমি যে কাজটা শুরু করেছো আগে কাজটা শেষ করো, একবার এগুলো নিয়ে ভাববে।
1: মানে বাঘের পিঠে চড়ে বসা আর কি বিষয়টা, তার মার কাছ থেকে যেরকম, মানে মা শোভনা সামর্থ, এবং শোভনা সামর্থ তিনিও কিন্তু একটা লেগাসি থেকেই এসেছেন, মানে তার মা অভিনেত্রী ছিলেন, ফলে কোথাও না একটা মানে পারিবারিকভাবে তাদের একটা কি বলবো অভিনয়ের একটা ধারা চলেছে। মানে রতনবাই ছিলেন তার মা, এবং সেখান থেকে তার কন্যা শোভনা সামর্থ, এবং শোভনা সামর্থের সঙ্গে বিয়ে হয় কুমার সেন সামর্থ, যিনি নিজে একজন চলচ্চিত্র নির্মাতা কবি। তো সেই এমন একটা পরিবারে তার জন্ম, যে পরিবারে জন্ম থেকেই তিনি দেখছেন যে লাইট ক্যামেরা অ্যাকশন, তো ফলে এই রকম একটা জায়গা তো তাকে পেতেই হবে। এবং খুব স্বাভাবিকভাবে তনুজার অভিনয় যারা যারা দেখেছেন, মানে সেই সময়ের মানুষদের কথাও বলি, তারা যখন তনুজার অভিনয়ের কথা বলছেন সবাই এক কথায় বলছেন শি ইজ ভেরি স্পন্টেনিয়াস।
0: আসলে দেখো তিনি যখন বিদেশে মানে সুইজারল্যান্ডের মতো একটা জায়গায় পড়াশোনা করছেন এবং কমিউনিকেটর হওয়ার স্বপ্ন দেখছেন, ইন্টারপ্রেটার হওয়ার স্বপ্ন দেখছেন, বিভিন্ন ভাষা শিখছেন, তো পাঁচ বছর সেইটা কমপ্লিট করার পর তাকে দেশে ফিরে আসতে তিনি বাধ্য হলেন। তার কারণ তখন একটা পরিবারে আর্থিক সংকট তৈরি হয়েছে, দিদির বিয়ে হয়ে গেছে, এবং সংসারের হাল ধরতে গেলে তক্ষণে কিছু কাজ করতে হবে, তক্ষণে কিছু কাজ করার জন্য একমাত্র অভিনয়ের অপশনটাই তার কাছে খোলা ছিল। তখন তিনি মানে এটাই তার, তুমি যে বলছিলে না যে নিজের শর্তে বেঁচেছেন, একদম তাই। ফ্রি স্পিরিট বলতে আমরা যা বুঝি, এটা আমাকে করতে হবে, ঠিক আছে, করতে যখন হবেই তখন আনন্দ নিয়ে করব যাতে কাজটা ভালো হয়। আর এরপর যে ইন্ডাস্ট্রির কাছে তিনি চিরকাল কৃতজ্ঞ থেকেছেন সেই ইন্ডাস্ট্রির কথায় আসব, তবে সেই মেয়েটার স্বপ্নের গান একটু শুনি।
1: একদম

0: মা দিদির জন্য একটা ছবি বানিয়েছিলেন, মা কিন্তু তার জন্য ছবিও আনালেন, সেই ছবির নাম ছিল ছবিলি
1: ছবিলি।
0: কিন্তু তারপরেও তিনি বলছেন যে যদি সেইভাবে ভাবা হয় যে তার ক্যারিয়ার ঠিক কোথা থেকে শুরু হলো, সেক্ষেত্রে কিন্তু হামারি ইয়াদ আয়েগি কেদার শর্মা ডিরেকশনে, এবং তোমার তখন তিনি সাইন করেছেন ঋষিকেশ মুখার্জির ডিরেকশনে মেম দিদি।
1: হ্যাঁ, এবং এই হামারি ইয়াদ আয়েগির যে গল্পটা সেটা মানে অনেকেই জানেন আর কি। এই গল্পটা থেকে আমরা পরে আসবো, যারা জানেন না। কেদার শর্মা যখন প্রথম তাকে অভিনয় করতে ডাকলেন, এবং এই যে দেবলীনা একটু আগে বললো যে যেটা করতেন তিনি যখন করতে চেয়েছেন, করতে শুরু করেছেন, তখন তিনি আনন্দের সঙ্গেই করবেন, এই রকমটাই যখন তার মনের ভাবনা ছিল। আর খুব চুলবুলি ছিলেন, খুব মিষ্টি চুলবুলি, সারাক্ষণ হাসতেন। তো কেদার শর্মা এই ছবিতে একটা ইমোশনাল দৃশ্য ছিল, এবং সেখানে ওই আর কি একটু চোখে জল আনতে হবে, একটু কাঁদতে হবে, এরকম একটা সিন, কিছুতেই তিনি সেই সিনটি করতে পারছেন না। এত হাসছেন, এত হাসছেন যে মানে নিজের অভিনয় করতে দেখাতে গিয়ে নিজেই হেসে কুটিপাটি হচ্ছেন। তো কেদার শর্মা রাগ করে গালে একটা ঠাস করে চড় মেরেছেন। এবার যেটা হয় আর কি, ছবি করতে এসেছেন, অতগুলো সেটের অত লোকের সামনে চড় খেয়ে তার ভীষণ আত্মাভিমানে ঘা লেগেছে, সোজা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে এসেছেন। ওই যে আমরা ছোটবেলায় যেরকম নালিশ করতাম না, স্যার আমাকে মেরেছে, এরকম টাইপের তিনি চলে এসেছেন, এবং এসে বলেছেন যে আমি আর কখনো অভিনয় করব না, আমাকে উনি মেরেছেন। মা নাকি তার গালে আরও দুটো ঠাস ঠাস করে চড় মেরেছেন, এবং মেরে বলেছেন এক্ষুনি তুমি ওখানে চলে যাও, সেটে ফিরে যাও, এবং কেদার শর্মার কাছে ক্ষমা চাও, এবং আর জীবনে কখনো এই রকম অভিমান করে সেট ছেড়ে বেরিয়ে এসো না।
0: এবং কেদার শর্মা তাকে আরও একটা জিনিস শিখিয়েছিলেন, তনুজাজি তার একটা সাক্ষাৎকারে বলছিলেন যে কেদার শর্মা আমাকে বলেন যে তুমি জানো একটা হ্যাঁ সেটাও 15,000 রকম করে বলা যায়। বলছে আমার তো চোখ গোল গোল হয়ে গেছে, 15,000 বলছে হ্যাঁ। তো এই এই যে জায়গাটা, এবং তিনি আর একটা জিনিস শিখেছিলেন যে শব্দের এমনিতে কোনো গুরুত্ব হয় না, শব্দটা তুমি কিভাবে উচ্চারণ করছো, কোন অনুভব মিশিয়ে তুমি শব্দটা বলছো, বা তোমার টোনটা কি, সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো তখন মানে এইবার তিনি হিন্দি ছবিতে কাজ করার পাশাপাশি তখন সলিল চৌধুরীর একজন ভাই ছিলেন বাবুদা, ইন্ডাস্ট্রিতে তিনি বাবুদা বলেই পরিচিত। তো তিনি হঠাৎ তনুজার কাছে এসে বললেন যে শোনো, তুমি কি বাংলা ছবিতে অভিনয় করবে, একটা বাংলা ছবি হচ্ছে আর ওরা একটা ফ্রেশ ফেস চেয়েছে, মানে যাকে এর আগে কখনো বাংলা ছবিতে দেখা যায়নি। তো যে কোনো চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করতে পছন্দ করতেন, সেরকম করে বললেন হ্যাঁ করব। তখন কিন্তু তিনি বাংলা শব্দ জানতেন মাত্র একটা, তার ঝুলিতে বাংলা শব্দের মানে জানা বাংলা

আমরা 3টের সময় একটা সংবাদ বিরতিতে যাব, আর তারপরে ফিরে আসব বাংলা ছবি তনুজা এবং অবশ্যই দুজন স্তম্ভ বাংলা ছবি যার সঙ্গে তার অসাধারণ জুটি আমরা পেয়েছি, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। রাজকুমারীর গান শুনতে শুনতে আপাতত সংবাদ বিরতি, সঙ্গে থাকবেন। 3টে বেজে 10 মিনিট আবারও ফিরে আসছি 100.1।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: 100.1 FM গোল্ডে সুরেলা সফর নিয়ে আমরা ফিরে এলাম আবার প্রযুক্তি আর দেবলীনা আপনাদের সঙ্গে। আজ যদিও বুধবার, কিন্তু আজ আমরা জন্মদিনে তনুজা সেলিব্রেট করছি, এবং সেই সঙ্গে সঙ্গে মানে খবরের বিরতির আগে দেবলীনা আপনাদের বলে গিয়েছিল বাংলা ছবিতে দুই মহান অভিনেতার কথা, যারা একদিকে উত্তম কুমার একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু একটু আগে আমরা যে গানটি শুনছিলাম, সেখানে যিনি নায়ক তার পাশেও এই মানে এই নায়িকা এবং তিনি দুজনে কিন্তু একে অন্যকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে, তাই না দেবলীনা?
1: একদমই তাই। পিতা পুত্রর থেকে আমরা গান শুনছিলাম, এবং সবথেকে বড় কথা কি যে এই ছবিতে মানে নামের একটা কনফিউশন, তার ভালো নাম মহাশয়, তার ডাকনাম ঝুলন। তো তিনি কমল মিত্রর সামনে যখন যাচ্ছেন, এক ঢাল খোলা চুল, শাড়ি পরা এবং ফুলের মতন সুন্দর, নিষ্পাপ একটা সৌন্দর্য, এবং সে ফুল তুলছে বাগান থেকে এবং একটা ভজন গাইছে, প্রভুজি তুমি দাও দর্শন, এবং ফুলের মালা গাচ্ছে। তো কমল মিত্র তাকে এক ঝলক দেখেই পছন্দ করছেন নিজের ছেলের জন্য, মহাশ্বেতা। তিনি এটা না জেনেই পছন্দ করছেন যে ছেলেও এই মেয়েকেই পছন্দ করে রেখেছে, যাকে সে ঝুলন বলে ডাকে তার ডাক নামে। এবং এখান থেকেই মানে এই যে একটা অদ্ভুত, কোথাও ভীষণ মমতাময়ী, স্নেহপ্রবণ, ভীষণ সুন্দর, শান্ত একটা নরম মেয়ে, অথচ তার আরও অনেক পানি প্রার্থী আছে, সেখানে বুদ্ধি করে কিভাবে ঠিক কায়দা করে তাদেরকে ট্যাকেল করে বেরিয়ে যাওয়া, এইটাও রয়েছে ভীষণভাবে। একটা অদ্ভুত চরিত্র তিনি অভিনয় করেছেন পিতাপুত্রতে, এবং যখন তিনি স্বরূপ দত্তকে ভালোবাসছেন সেইভাবেই উজাড় করে ভালোবাসছেন, যখন কোথাও ভুল বুঝছেন, যখন ভাবছেন যে স্বরূপ দত্তের বাবা তার দাদাকে অপমান করছে এবং স্বরূপ দত্ত প্রতিবাদ করলো না বলে তিনি ভাবছেন, বা প্রতিবাদটা তেমন জোরালো হলো না, তখন দাদার অপমানটা তার কাছে বড়। এই যে তুমি বলছিলে না যে তার অ্যাক্টিংয়ের ইউএসপি হচ্ছে স্পন্টেনিয়াসিটি, মানে ভীষণ স্বতঃস্ফূর্ততা, সাবলীলতা, সে যে কোনো চরিত্র মুহূর্তে তিনি জীবন্ত করে তুলতে পারতেন, মেথড অ্যাক্টিং করুন আর নাই করুন, তাই তিনি তনুজা।
0: ঠিক তাই। আর একটা জায়গায় তিনি বলছেন বারে বারেই যে তিনি যে সময়ে বাংলা ছবি করতে এসেছেন তার আগে যে সমস্ত হিন্দি ছবিগুলি করছেন সেখানে তিনি একটি চুলবুলি নায়িকা, ছটফটে একটা মেয়ে, কিন্তু তিনি বলছেন আমি যখন বাংলা ছবিগুলি করতে এলাম তখন যে চরিত্রগুলি আমাকে দেওয়া হলো সেগুলি আমাকে শেখালো কিভাবে চরিত্রের গভীরে যেতে হয়, কিভাবে একটা ব্যক্তিত্বময়ী চরিত্রে অভিনয় করতে হয়। এবং দেবলীনা, একটু আগে তুমি বললে না যে কিদার শর্মা এমন একজন মানুষ যিনি তাকে শিখিয়েছিলেন যে হ্যাঁ কত রকমভাবে বলা যায়, সেই রকমই বাংলা ছবিতে তাকে ভীষণভাবে হেল্প করেছেন যিনি বাংলা উচ্চারণে, ডিকশনে, এক্সপ্রেশন, বাংলা শব্দে কী করে দিতে হয়, সেখানে তিনি সাহায্য পেয়েছেন মহানায়কের।
1: একদমই তাই। এবং তিনি মহানায়ককে একটা অদ্ভুতভাবে বর্ণনা করেন জানো তো, মানে এইভাবে বোধ হয় মহানায়ককে কেউ কোনোদিন মানে অসম্ভব ভালোবাসা মিশে আছে তার ভেতরে, শ্রদ্ধা আছে। তিনি বলছেন যে কাইন্ডেস্ট জায়ান্ট। কেন কাইন্ডেস্ট জায়ান্ট? মহানায়কের উচ্চতা অনেকটা বেশি ছিল তনুজার থেকে, এবং তনুজা যখন দাঁড়াতেন, তনুজা পড়তেন ঠিক তার বুকের বাঁদিকের কাছে, মানে যেখানে আমাদের হার্ট থাকে, হৃদয় থাকে, ঠিক সেখানে তনুজার মাথাটা পড়তো, এবং তিনি তনুজার মাথাটা সেখানে ধরে চেপে ধরে বলতেন, দেখেছো তো তুমি আমার হার্টের কাছাকাছি আসো, আমি সারা জীবন এভাবে তোমার আগলে রাখবো। এবং তনুজা বলছেন যে ঠিক সেভাবেই রেখেছেন, মানে একটা সম্বর্ধনা সভা ছিল, সেখানে প্রবল ভিড়, সেই ভিড়ের ভেতর দিয়ে তনুজাকে আগলে নিয়ে হাঁটা, সেটাও মহানায়ক। এবং সব থেকে মজা হয়েছিল রোমান্টিক দৃশ্যে, যখন তিনি দেয়ানায় তো তেমন রোমান্টিক দৃশ্য ছিল না, কিন্তু তারপরে যখন অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে সেখানে রয়েছে, এবার সেই দৃশ্য অভিনয় করতে গেলেই একটা মানে প্রচণ্ড হাসি পাচ্ছে এবং হেসে ফেলছেন তনুজা। তো মহানায়ক তাকে বুঝিয়েছিলেন খানিকক্ষণ সময় নিয়ে যে আরে এটা তো কিছুক্ষণের ব্যাপার এবং এটা সত্যিও না, তুমি এটা বিশ্বাস করে করো না, কিন্তু তুমি চরিত্রটা হয়ে ওঠায় বিশ্বাস করো তো, তুমি তখনকার মতো চরিত্রটা হয়ে ওঠো, দেখো তোমার আর হাসি পাবে না। এবং তারপরে যেটা হলো সেই কেমিস্ট্রি কিন্তু আমরা দেখতে পেলাম অ্যান্টনি ফিরিঙ্গিতে,
0: অনবদ্য সেই ছবি।

0: বাংলা ছবির কথা হচ্ছে, স্বরূপ দত্তের কথা হয়ে গেল, উত্তম কুমারের আমরা দুটো ছবির গান শুনে ফেললাম, আমরা আরেকজন মানে স্টলওয়ার্টকে কি করে ভুলে যাই?
1: তার একটা ছবির গান আমরা শুনেছি, প্রথম কদম ফুল শুনেছি। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে যেটা তনুজা বলছেন সবার আগে, যে সৌমিত্র একজন ইন্টেলেকচুয়াল, এবং সৌমিত্রর সাথে আমার কথা বলতে এই কারণে সব থেকে ভালো লাগতো যে আমি ভীষণ বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ পছন্দ করি, এবং সেইটা না আমার কোথাও ইন্টেলেক্ট লেভেলটা সৌমিত্রর সাথে আশ্চর্যভাবে ম্যাচ করত। এবং এর পরেও এই যোগাযোগটা ছিল, এবং বিভিন্ন স্টেজ শোয়ে সৌমিত্রবাবু স্ক্রিপ্ট ওনাকে করে দিয়েছেন, উনি সৌমিত্রবাবুর সাথে পাঠ অভিনয়ও করেছেন কিন্তু মঞ্চে। এবং তুমি দেখো, এই যে তুমি বলছিলে না যে বাংলা ছবি করতে গেলে আমাকে অনেকটা ম্যাচুরিটি নিয়ে আসতে হবে নিজের ভেতরে, সেরকম দুটো ছবি কিন্তু আমরা পাচ্ছি, একটা প্রথম কদম ফুল এবং আরেকটা তিন ভুবনের পারে। এবং এই দুটোর ক্ষেত্রেই তুমি দেখো, ভালোবাসাটা তো রয়েছে, তার পাশাপাশি কোথাও বিভিন্ন কারণে বাসা বাঁধছে একটা অভিমান, এবং তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবল আত্মসম্মান বোধ। সেই জায়গাটাকে ধরে রাখা, বিশেষ করে তিন ভুবনের পাড়েতে আমি বলবো, মানে তিন ভুবনের পাড়ে তার বন্ধুও মজা করে বলছে যে কিরে তোর এক্সপেরিমেন্ট কেমন চলছে, অর্থাৎ একটা মানুষ যে একটা প্রায় অন্ধকার পথে হেঁটে যাচ্ছিল, তার জীবনের কোনো দিশা ছিল না, তাকে একটা ওই রকম বয়সে পড়াশোনায় আবার করে ফিরিয়ে আনা, পড়াশোনা করানো, তার চেনা পরিচিত সঙ্গর থেকে তাকে আলাদা করা, সে কখনো রিভোল্ট করছে, কখনো আবার ভালোবাসার কাছে সারেন্ডার করছে, এই যে নরমে গরমে একটা সম্পর্ককে এত যত্ন করে আগলে নিয়ে যাওয়া, এ যেন এক অন্য ব্যক্তিত্বময় তনুজা, অনেকটা অ্যান্টনি ফিরিঙ্গি তো আমরা এই শেড পেয়েছি তার
0: খানিকটা। আসলে দেখো, যেহেতু তিনি

0: নিজেও এক সাংঘাতিক পড়ুয়া ছিলেন এবং তার কর্তামশাই মানে সমু মুখোপাধ্যায়ই বলছেন যে আমি তোমার মতো রিগোরাস রিডার আমি দেখিনি, মানে সব ধরনের বিষয়ে তার ইন্টারেস্ট ছিল, নানা ধরনের বই পড়তে ভালোবাসতেন এবং তিনি তার সন্তানদের মধ্যেও সেটি প্রবাহিত করেছেন। কাজলকে আমরা অনেক সেটে অনেক অনেককে বলতে শুনেছি যে অভিনয়ের ফাঁকে যে সময়টুকু থাকে, এক মানে শুটিংয়ের ফাঁকে যে সময়টুকু অবসর থাকে সেই সময় তার হাতে থাকে হয় উল্কাটা নয়তো বই, তো এমনকি তানিশাও তার হাতেও সবসময় বই দেখা যায়। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অন্যদিকে সাংঘাতিক একজন পড়ুয়া মানুষ ছিলেন, ফলে দুজনের মধ্যে কোথাও একটা ইন্টেলেকচুয়াল ম্যাচিংটা হয়ে গিয়েছিল,
1: একদম
0: তাই না?
1: আর আপাতত আমরা তিন ভুবনের পাড়ের গানে যাই।
0: হ্যাঁ, আর বাঙালি বলতে মানে বাঙালি নন্দিনী বলতে কে তুমি নন্দিনী তনুজাকে মনে হয়, যদিও আমরা সেই গান শুনবো না, সেই
1: মানে চরিত্রের নাম ছিল সরসী, কিন্তু একদম মানে রক কালচার কি ছিল পাড়ার, মানে রক কালচার মানে ওই রক না, উত্তর কলকাতার রক, হ্যাঁ বুঝতে পারছেন তো,
0: রকের আড্ডা,
1: রকের আড্ডা, রক বাজি,
0: হ্যাঁ
1: তো সেই সব কিছুই। কিন্তু এটা অসম্ভব একটা রোমান্টিক গান আমরা শুনবো।

তনুজা এত চরিত্র করেছেন, এত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তবু কোথাও বলতে গেলে আলাদা করে তিনি যে পরিচালকের নাম উল্লেখ করেন তার নাম তপন সিনহা। এবং তপন সিনহার সাথে আমরা সকলেই জানি কম বেশি যে একটি সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি ছিল, আদালত ও একটি মেয়ে, একেবারে অন্য ধারার ছবি।

0: এবং এই ছবিতে তনুজা যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্র উনি এর আগে কখনো করেননি। ইভেন মনোজ মিত্র যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রে মনোজবাবু এর আগে কখনো কাজ করেননি। এবং তনুজা বলছেন যে তপনবাবু এমনভাবে দৃশ্যগুলোকে সাজিয়েছেন, 5 মিনিটের ছিল, মানে ওই যে গণধর্ষিতা হয় মেয়েটি সমুদ্রের জলের মধ্যে, তো 5 মিনিটের একটা দৃশ্য, সেটাকে তিনি এমনভাবে ভেবেছেন, এমনভাবে দেখিয়েছেন, এমনভাবে সাজিয়েছেন। এবং তনুজা বলছেন গোটা ছবিটাতে আমার কোনো সময় কোনো মুহূর্তে আবেগ তৈরি করতে কোনো অসুবিধে হতো না, কারণ স্ক্রিপ্টটা এমনভাবে সাজানো, মানে খুব স্বাভাবিকভাবে চরিত্রটার সাথে যেই একাত্ম হয়ে যেতাম আমার সেই আবেগটা, প্রয়োজনীয় আবেগটা চলে আসতো। এবং এখানেও দেখো সেই মেয়েটার দুটো সত্তা আমরা পাচ্ছি, এক তার জীবনটা যখন একেবারে স্বাভাবিক ছিল, একজন স্কুল টিচার ছুটিতে বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে, তখন তার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর সে যখন ফিরে আসছে কিছু আত্মীয় স্বজন তাকে গ্রহণ করতে চাইছে না, তার স্কুল তাকে আগের মতন করে গ্রহণ করতে চাইছে না, তার ছাত্রীদের চোখে মুখে একটা অদ্ভুত কৌতূহল। তো সেই পৃথিবীটাই যে একেবারে রাতারাতি পাল্টে যাওয়া একটা পৃথিবীর সামনে, সেখানে শুধু তার বাবা এবং সেই পুলিশ অফিসার যিনি লড়ে যাচ্ছিলেন তার জন্য, মনোজ মিত্র যে চরিত্র অভিনয় করেছেন, তো এই যে একটা অদ্ভুত দ্বন্দ্ব, পাড়া না পাড়ার দ্বন্দ্ব, মানে কখনো মনে হচ্ছে হাল ছেড়ে দিই, কখনো মনে হচ্ছে না লড়ে যাই, এই সব কিছু মিলে নিজের প্রেমিককেও যেন অন্যরকমভাবে তিনি আবিষ্কার করছেন ঘটনাটার আগে এবং পরে, সত্যি সত্যি তনুজা অনবদ্য। মানে কোথাও মনে হয় না যে এই বাঙালি মেয়েটার, আসলে একটা নারী সত্তা তো, তাই জন্য এখানে বাঙালি অবাঙালি বোধ হয় সব কিছু ছাপিয়ে গিয়ে শুধু ওই নারী সত্তার যে একটা অদ্ভুত স্ট্রাগল তার প্রতিকূলতার বিরুদ্ধে, সামাজিক প্রতিকূলতার বিরুদ্ধে, সেটা এত যত্ন করে ফুটিয়ে তুলতে পেরেছিলেন তনুজা।
1: আসলে আমরা যখন তনুজাকে বাংলা ছবিতে দেখি, আমার মনে হয় আমার মতো অনেকে, আমরা যখন ছোটবেলায় দেখেছি দেয়া নেয়া অ্যান্টনি ফিরিঙ্গি, তখন কখনোই বিশ্বাস করিনি যে তিনি মুম্বাইয়ের একজন মানুষ, তার কথা বলা। এবং সবসময় তার, তিনি যখনই অন্য ছবিতে অভিনয় করেছেন, মানে হিন্দি ছবি বাদ দিয়ে অন্যান্য ছবিতে, গুজরাটি ছবি, মারাঠি ছবি, বাঙালি ছবি, সেখানে কোথাও তিনি ডাব করেননি, প্রত্যেকটা জায়গায় তিনি নিজে ডায়লগ ডেলিভারি করেছেন। এবং সেইখানে, মানে সেই জায়গায়, মানে অন্যের কণ্ঠ ধার করে তিনি কখনোই চলেননি, তার কারণ নিজে ভীষণ নানা রকম ভাষা, মানে ভাষা শিখতে ভালোবাসতেন, নিজে জানতেন অনেক রকমের ভাষা, ফ্রেঞ্চ জানতেন, জার্মানি জানতেন, তো সেই রকমই তার নিজের ভীষণ ভালো লাগার একটা ভাষা ছিল বাংলা ভাষা। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, জানো দেবলীনা, যে এই যে নানা রকম অন্যান্য ভাষায় যে তখন আপনি ছবি করেন, আপনার কি মনে হয়, আপনার কীরকম, কেন আপনি করেন, তার তিনি তখন বলেছিলেন যে অন্য ভাষা কেন বলছো, এটা তো আমার ভারতবর্ষেরই একটা ভাষা, আমি তো মনে করি এই ভারতবর্ষ একটা বাড়ির মতো, বাড়ির যেমন অনেকগুলো ঘর হয়, সেই রকম এক একটা ঘরে এক এক রকমের মানুষ যেরকম থাকে, সেই রকম এক একটা ঘরে এক একটা ভাষায় কথা বলে, আমি এই ঘর থেকে অন্য ঘরে গিয়ে সেই মানুষদের সঙ্গে গল্প করছি তাদের ভাষায়, আমার কমিউনিকেশনের মাধ্যম হয়েছে এই ভাষা বা অন্যান্য ছবি। কি অদ্ভুত মানসিকতা না, বলো?
0: ঠিক তাই। এবং তিনি বারবার বলছেন যে বাংলা ছবি আমাকে যে জায়গা দিয়েছে সেই জায়গা কিন্তু আমাকে হিন্দি ছবি প্রথমে দেয়নি,
1: ঠিক তাই,
0: এবং বাংলা ছবি আমাকে কোথাও আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করেছে যে আমি অভিনেত্রী হিসেবে ভালো, ভালোর দিকে পড়ি,
1: একদমই তাই।
0: এবং আজকে যে চরিত্রে তিনি অভিনয় করেছেন তার একেবারে বাইরের চরিত্রে তাকে ব্যবহার করলেন আরেকজন মানুষ, তিনি বাসু ভট্টাচার্য। 1971 সাল, তার কেরিয়ারের বেশ কিছুটা পরের দিকে, যখন তিনি অনেকখানি পরিণত, এবং সেখানে, এবং তিনি বলছেন তখন আমার বিয়ে হয়নি, স্বামী স্ত্রীর দাম্পত্যের রসায়ন আমি অত বুঝি না, আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ। সেইখানে একটা গৃহবধূ, ভীষণ নরম মিষ্টি, যে তার স্বামীকে আপ্রাণ ভালোবাসে, মন দিয়ে একটা সংসার করতে চায়, হঠাৎ তার সামনে তার অতীত উঠে এসে দাঁড়াচ্ছে, যে তার স্বামীর সঙ্গেই কাজ করছে, তার ভিতরে একটা অদ্ভুত চাপা, একটা উত্তেজনা, একটা টেনশন, কোথাও সেটা আবার স্বামীর কাছে প্রকাশ পেয়ে যায়, সেখান থেকে সেই সম্পর্কটার ভেতরে একটা অদ্ভুত শীতলতা আসে, একটা দূরত্ব, একটা শৈত্য, সেইখান থেকে আবার কিভাবে সেই সম্পর্ককে একটু একটু করে ওম দিয়ে, ভালোবাসা দিয়ে, উষ্ণতা দিয়ে সেই সম্পর্ককে আবার

0: সজীব করে তোলা, দুটো মানুষ শেষ যখন হচ্ছে অনুভব, দুটো মানুষ পরস্পরকে আঁকড়ে ধরছে এবং তারা পরস্পরের কাছে আবার আশ্রয় ফিরে পাচ্ছে নিজেদের ভুল বোঝাবুঝিগুলোকে সরিয়ে রেখে। মানে এই যে কি এক আশ্চর্য রসায়ন, এবং তানুজা নিজে বলছেন এইরকম ছবি এর আগে তো কেউ কোনোদিন বানায়নি।
1: হ্যাঁ, আর দেখো অনুভব, সঞ্জীব কুমার অবশ্যই সেই সময় অত্যন্ত বড় একজন অভিনেতা, কিন্তু সঞ্জীব কুমার থাকা সত্ত্বেও এই ছবি না কোথাও যেন এই নারী চরিত্রেরই আশেপাশে ঘোরে, তারই অনুভবকে যেন তুলে ধরা হচ্ছে এই ছবিতে।
0: সঞ্জীব কুমারেরও মানে কি বলবো, কিছু তো বলার অপেক্ষা রাখে না যে দুটো যে সত্তা অদ্ভুত অদ্ভুত। আর এই ছবির আরেকটা বড় প্রাপ্তি ছিল গীতা দত্তের শেষ গান। এই ছবিতে একজন মানুষ তার কেরিয়ারের শেষ গান গাইছেন, তারপর তিনি সারা জীবনের মতন চিরঘুমে শুয়ে পড়ছেন আর তার গলা আমরা শুনছি না, কিন্তু শেষ গানও শুনে দেখুন কি অসাধারণ।

এরপরে আসবো সেই ছবিগুলোর কথায় যেগুলো তানুজাকে যখনই জিজ্ঞাসা করা হয় যে আপনার, যদি আপনি বলেন যে আপনার কেরিয়ারের স্তম্ভ, অবশ্যই তিনি বলছেন মেরে জীবন সাথী, যে এবং মেরে জীবন সাথী ও মেরে দিলকে চান, মানে সেই যে একটা ভালোবাসার মানুষ, মানে ওখানেও তো যদিও হেমা মালিনী ড্রিম গার্ল কিন্তু কোথাও তানুজাকে ওরকমই লেগেছে, এবং ও মেরে দিলকে চান গানটা কানে এলেই তুমি দেখো সেই ছবিটাই মনে আসে। এবং তিনি বলছেন জিনে কিরা, আমরা যেটা শুনলাম আহনেসে উসকে আয়ে বাহার, এবং জিনে কিরার ক্ষেত্রে একজন মানুষ কতটা স্ট্রেট ফরওয়ার্ড।

0: বাট কতটা তার শিরদাঁড়ায় জোর থাকলে তিনি নিজে বলছেন যে তার হাতে কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এবং একজন মানুষ শেষ অবধি তিনি মারা যান। এবং কোর্টে তখন কেস চলছে, একের পর এক প্রডিউসার যারা তাকে সাইন করেছিল তারা ফেরত নিয়ে নিচ্ছেন কাজ, কন্ট্রাক্ট ক্যান্সেল করছেন। তো সেই রকম সময় এলপি প্রসাদ আসেন তনুজার কাছে এবং এসে বলেন যে আমি চাই তুমি আমার ছবিতে কাজ করো, এবং সেটা ছিল জিনেকিরা এবং সুপার ডুপার হিট। এছাড়া তিনি যে ছবিটার কথা বলছেন সেই ছবিটার নাম ছিল কিন্তু হাতি মেরে সাথী,
1: একসঙ্গে বললাম
0: একদম। এবং সত্যি সত্যি এই ফিল্মটা তোমার সাউথের একটা ফিল্মের রিমেক আমরা প্রত্যেকে জানি, এবং এই ফিল্মের মেইন গল্প ছিল যেটা সেটা হচ্ছে এই ছবিটা দেখার পর তার মেয়ে অসম্ভব রেগে গেছিলেন মায়ের ওপর, কাঁদতেন, মায়ের ওপর একটা আক্রোশ তৈরি হয়েছিল, মায়ের জন্যই হাতি রামও মারা গেছিল। হ্যাঁ, এবং তারপরে যখন সার্কাস থেকে বলা হয় যে সার্কাস এসছে, সেই হাতিগুলো এসছে যাদের সাথে তারা শুটিং করছিলেন তিনি এবং রাজেশ খান্না, এবং সার্কাস থেকে বলা হয় যে তুমি তোমার ছোট মেয়েকে নিয়ে দেখতে এসো, কাজলের তখন 2.5 বছর বয়স, কাজলকে কোলে নিয়ে তনুজা ঢুকছেন আর হাতিগুলো সেই সুর মাথায় তুলে তাকে অভিবাদন জানানো এবং চিনতে পেরেছে রীতিমতো। তো সেটা তনুজা বলছেন একটা অন্য রকমের অভিজ্ঞতা।

এই মানুষটির মানে প্রথম দিকে যে ছবিগুলি সেখানে কিন্তু বেশ মজার মজার কয়েকটা ঘটনা, ঠিক মজাও বলবো না, মানে একটু অন্য রকমের ঘটনা ঘটেছিল। বাহারে ফির ভি আয়েগি এই ছবিতে, এই ছবিটি গুরুদত্তের টিমের শেষ কাজ, গুরুদত্তের শেষ কাজ, কারণ এই ছবি তৈরি করতে মানে তৈরি করাকালীনই তিনি চলে যান এই পৃথিবী ছেড়ে। এই সময় সেই চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র এবং

0: ধর্মেন্দ্র এবং তনুজার জুটি, অনেকেই হয়তো বলেন যে রাজেশ খান্নার সঙ্গে তার জুটি, কিন্তু আমার কোথাও যেন মনে হয় ধর্মেন্দ্রর সঙ্গে তার জুটি একটু অন্য রকমের
1: জুটি ছিল,
0: তাই না?
1: হ্যাঁ, কারণ ধর্মেন্দ্রর সঙ্গে তুমি দোচর পাচ্ছ, বাহারে ফির ভি আয়েগি পাচ্ছ,
0: হ্যাঁ ইজ্জত আছে,
1: ইজ্জত আছে, চাঁদ আর সুরজ,
0: চাঁদ আর সুরজ আছে,
1: যেটা নিয়ে তাদের মধ্যে রীতিমতো ঝামেলা হয়ে গেছিল।

0: एक बार मुस्कुरा दो, এই ছবির প্রোডিউসার ছিলেন সোমু মুখোপাধ্যায়। সোমু মুখার্জি বলেই পরিচিত তিনি বম্বে ইন্ডাস্ট্রিতে। এবং এই ছবি করতে গিয়েই দুজনের মধ্যে বেশ একটা মিষ্টি মিষ্টি সম্পর্ক তৈরি হয় এবং তারপরে 1973 তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং তাদের সম্পর্ক না অদ্ভুত ছিল, মানে তারা একটা সময় কিন্তু তারা মানে বিচ্ছেদ নিতে বাধ্য হন দুজনের মধ্যে, কোথাও একটা একটা কোথাও তালমেলের অভাবে। কিন্তু তারা তাদের ছোট মেয়ে, দুই মেয়েকে কখনো জানতে দেননি যে তারা বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। তারা দুই মেয়েই যখন বাইরে পড়াশোনা করতো, হস্টেলে থাকতো, তারা যখন দেখা করতে যেতেন একই রকম মানে সেই সম্পর্ক নিয়েই থাকতেন এবং যখন বাড়ি তারা আসতো একসঙ্গেই থাকতেন। অনেক পরে যখন তার মেয়েরা বড় হলো তখন তারা জানতে পারলো যে তার মা বাবার মধ্যে বিচ্ছেদ ঘটেছে। এটা না কোথাও একটা, যে শুরুর দিকে বলছিলাম না যে তিনি সবসময় নিয়ম ভাঙার একদিকে ছিলেন, মানে নিয়মকে সবসময় মনে করতেন যে নিয়ম ভাঙাটাই জীবন, মানে জীবনের একটা কোনো বিশেষ রুল থাকে না, রুলকে সবসময় ভেঙে ভেঙে যেতে।
1: তবে তিনি এটাও মানতেন যে অকারণে নয়, যদি প্রয়োজন হয় তবে।
0: মানে
1: তার এই, তিনি যে একজন স্বাধীন চেতা মানুষ, তিনি কিন্তু কখনোই কোনোভাবেই বিশৃঙ্খল নন। তিনি কিন্তু কোনোভাবেই অন্য কোনো মানুষকে আঘাত দেওয়া, যে কারণে তার ব্যক্তিত্ব এত আকর্ষণীয়, এত মানুষ তাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন।
0: শুধু মানুষ কেন দে বলি না, না মানুষেরাও কত ভালোবেসেছেন। তার এত মানে পোষ্য রয়েছে, যে এত পোষ্য তিনি ভালোবাসেন, তার চারপাশে প্রচুর নানা ধরনের পোষ্য থাকে সবসময়।
1: আমি ধরো মানে তিনি কিন্তু চরিত্রাভিনয়ে এসেছেন অনেক তাড়াতাড়ি, মাত্র 35-36 বছর বয়সে তিনি চরিত্রাভিনয়ে চলে এসেছেন। কারণ তার কাছে নায়িকা হওয়াটা বড় কথা না, তিনি অভিনয়টাই ভীষণ প্যাশনেটলি করেন, অভিনয় করতে ভালোবাসতেন। নাহলে তুমি ভাবো, জুয়েল থিফে নায়িকা বৈজয়ন্তীমালা, একটা ছোট্ট সিকোয়েন্স, তার নামও ছিল তনু, এবং সেই রাত আকেলি হ্যা গান আমরা কেউ মানে যেমন আশাজির জন্য ভুলতে পারি না, তেমন তনুজার জন্য ভুলতে পারি না, তাই না? এবং তোমার সাথে কথা হচ্ছিল যে এত ভালো লেগেছিল দেব সাহেবের, তিনি একবার ভেবেছিলেন যে তনুজাকে হরে রাম হরে কৃষ্ণ করবেন।
0: হ্যাঁ, কিন্তু এখানে আবার

0: অন্যরকম হলো, মানে হরে রাম হরে কৃষ্ণাতে যেহেতু নায়কের
1: বোন
0: তিনি রাজি হননি, রাজি হন
1: একদম না, এবং তার কাছে দেবসাব ছিল একটা ব্যাপার,
0: একদম
1: তিনি মারাত্মক ফ্যান ছিলেন, তো মানে আমি আপনার বোন হব এটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না। আমাদের যেহেতু আজকের মতো এখানে ইতি টানতে হবে, এটুকুই বলি যে তিনি জানতেন এটা পুরুষ শাসিত পৃথিবী, তারপরেও নিজের হিসেবে চলেছেন, নিজের জোরে চলেছেন, কারণ শিরদাঁড়ার কারণে। আপনার শিরদাঁড়া এরকমই শক্ত থাকুক ম্যাম, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেবলীনা প্রযুক্তির প্রণাম রইল আপনার প্রতি।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

আজ শুধু তনুজা সামর্থের জন্মদিন নয়, একই সঙ্গে কেদারনাথ ভট্টাচার্যেরও জন্মদিন। না, আমি জানি এটা বললে কেউ কেউ বুঝবেন না তা নয়, প্রায় অনেকেই বুঝে যাবেন। হ্যাঁ, আজ কুমার শানুর জন্মদিন, এবং আজ আমরা খুব বেশি সময় পেলাম না তাকে নিয়ে কথা বলার, কারণ এমন এক

0: মানুষের সম্পর্কে আমরা কথা বলছিলাম, যার সম্পর্কে আরো অনেক গল্প বাকি থেকে গেল, তাই তো?
1: একদমই তাই। কিন্তু আজকে যেহেতু তার জন্মদিন এবং তিনি এতখানি জায়গা আমাদের মন সকলের মনের মধ্যে দখল করে রয়েছেন, আর সব থেকে বড় কথা হচ্ছে তিনি না একজন, মানে এই যে আমরা তনুজার কথা বলছিলাম, সাবলীল স্বতঃস্ফূর্ত অভিনেত্রী, তিনি একজন স্বতঃস্ফূর্ত গায়ক। তিনি নিজে বলছেন তিনি যতটা তালিম পেয়েছেন তার থেকে বেশি তিনি শুনে শিখেছেন, এবং শুধু তাই নয়, অক্লান্ত পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এবং সত্যি সত্যি দেখো, সেই পরিশ্রমের দামও কিন্তু তিনি পেয়েছেন।
0: একদম,
1: গোল্ডেন ডিস্ক কিন্তু সব থেকে আগে তাঁর। এবং আমার যেটা অবাক লাগে প্রযুক্তি দি, মানুষটা যখন হিন্দিতে কথা বলে সে কিন্তু কথা বলতে পারে না ভালো করে, মানে পরিষ্কার শুনলে বোঝা যায় যে একজন বাঙালি হিন্দি বলছে। সেই মানুষটা যখন হিন্দিতে গান করেন এত নিখুঁত নির্ভুল উচ্চারণ, মানে এ একটা অসম্ভব ব্যাপার। আর তার গানের আরেকটা বড় ইউএসপি হচ্ছে তার সুর। যদি তার গলা কোনোদিন খারাপও থাকে তবু সুর কিন্তু এক ইঞ্চি এপাশ ওপাশ হয় না দিলীপ কুমার শানু।
0: এমনও হয়েছে যে তিনি হয়তো এমন একটা জায়গায় রয়েছেন যেখান থেকে ঠিক মতো করে গান গাওয়া যাবে না, এমন একটা পরিস্থিতিতে রয়েছেন, সেখানেও যদি কেউ ফোনে তার গান শুনতে চান, তিনি যেভাবে গান গাইবেন সেটা একেবারে নির্ভুল। আমরা তার গানে গানেই তাঁকে শ্রদ্ধা জানাই আজ। হ্যাপি বার্থডে কুমার শানুজি,
1: খুব ভালো থাকবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম দেবলীনা প্রযুক্তি, আপনাদেরও বলি আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর পুজোর আনন্দে মাততে শুরু করুন।

0: ন্যাশনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

the brink of something great? Or have I lost it?

0: इंचार्ज विद जगदीश पटेल, मेधा कुलकर्णी, प्रदीप वर्मन, अनंत ओझा नेम्ड एज को इंचार्जेस. राम माधव हैज बीन गिवन चार्ज ऑफ तमिलनाडु एंड उत्तराखंड, वाइल तरुण चुग विल ओवरसी गुजरात. Environment, Forest and Climate Change Minister Bhupender Yadav today met Australia's Minister for Climate Change and Energy and President of the COP31 negotiations, Chris Bowen, in New Delhi. In a social media post, Mr. Yadav informed that they discussed key agenda items for the upcoming pre-COP in Fiji and COP31 in Turkey. In Andhra Pradesh, 4 intermediate students were killed and another was injured after they were hit by the Rajya Rani Express near Ravivalasa in Tekkali Mandal of Srikakulam district today. The students were reportedly walking along the railway track when the accident occurred. The injured person has been shifted to Tekkali Hospital for treatment. Union Civil Aviation Minister K. Ramo Naidu expressed deep shock over the incident and conveyed his condolences to the families of the deceased. The Mera Yuva Bharat or MY Bharat platform has crossed the milestone of 3 crore registered youth since its launch in the year 2023. This achievement reflects the ever-expanding participation of young people who take part in learning, volunteering, leadership, civic engagement and youth-led initiatives. A deep depression over the Bay of Bengal is approaching the North Andhra Pradesh-South Odisha coast, bringing intense weather to Odisha. Several southern and coastal districts are witnessing heavy rain, with the system expected to cross the coast tonight. Indian men's badminton team settled for the bronze medal after losing 1-3 to China in the semi-final at the Asian Games 2026 today. Indian pair of M.R. Arjun and Hariharan Amsakarunan went down 21-16, 17-21, 21-9 against China's Yi Tinghe and Yi Dui in the fourth match. Benchmark domestic equity indices rebounded today. The Sensex rose 299 points or 0.4% to close at 74,828. The Nifty jumped 118 points or 0.5% to settle at 23,447. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা. নির্বাচন কমিশন বলেছে ভোটার তালিকার সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে. কমিশন জানিয়েছে সারা দেশের সাম্প্রতিক সময়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR সহ প্রায় 40টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে. এছাড়া অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে. নতুন দিল্লিতে আজ নির্বাচন সদন সূত্রে জানানো হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সময় মত পার্থক্য হওয়ার সিদ্ধান্ত গ্রহণের একটি স্বাভাবিক প্রক্রিয়া. কমিশনের প্রত্যেক আধিকারিকের হাতে নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে যে কোনো ধরনের প্রস্তাব দেওয়ার ক্ষমতা রয়েছে. নির্বাচন কমিশন তাদের সমস্ত সরকারি নির্দেশনামা, সিদ্ধান্ত এবং প্রশাসনিক যেসব নির্দেশ গ্রহণ করে থাকে তার প্রত্যেকটির আইনগত বৈধতা রয়েছে বলেও কমিশন জানিয়েছে. কমিশনের ডিজিটাল মঞ্চ ECI নেট কঠোর তথ্য নিরাপত্তা নীতি মেনে চলে. কোনোভাবে এই ব্যবস্থা বেআইনিভাবে পরিবর্তন করা যায় না. কমিশন জানিয়েছে তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর. কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে আগামী 27 সেপ্টেম্বর দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে. 28 থেকে 30 সেপ্টেম্বর ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন 3 দিনের যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত. অর্থমন্ত্রক আরও জানিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক RBI সংশ্লিষ্ট ব্যাংকগুলির শাখা, অফিস, ATM এবং কারেন্সি চেস্ট 27 সেপ্টেম্বর রবিবার সম্পূর্ণ খোলা থাকবে এবং তাতে স্বাভাবিক কাজকর্ম হবে. যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন. তিনি আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সোয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন. শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখনই তা প্রকৃত শিক্ষা ও অর্থবহ হয়ে ওঠে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন. শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তারও ভূয়সী প্রশংসা করেন তিনি.
2: মানে দেখা কি ইস দীক্ষা সমারোহ মে উপাধি প্রাপ্ত করতে বেটিও কী সংখ্যা জাদা হ্যাঁ बदलते हुए भारत की तस्वीर है जो देश के अधिकांश उच्च शिक्षण संस्थानों में दिखाई दे रहा है। हर क्षेत्र में महिलाओं की बढ़ती भागीदारी इस बात का शुभ संकेत है कि हमारे देश समावेशी विकास की दिशा में आगे बढ़ रहा है।
1: সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেন। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় রবিওয়ালাসার কাছে রাজ্যরানী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 4 ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্ররা রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনটি তাদের ধাক্কা দেয় বলে জানা গেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন রায়ডু এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জ নিযুক্ত করেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় ও হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওড়েকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। বিনয় সহস্রবুদ্ধেকে দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লির। এছাড়া রাম মাধব তামিলনাড়ু ও উত্তরাখণ্ড, তরুণ চুগ গুজরাট, সতীশ পুনিয়া জম্মু কাশ্মীর ও পাঞ্জাব এবং অনিল অ্যান্টনি গোয়া ও নাগাল্যান্ডের দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন। বিধাননগরে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করে তিনি বলেন, তাঁর সরকারের আমলে গত 5 মাসে মাদক বিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
3: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেশামুক্ত ভারত অভিযান, এই রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো বিগত দিনে ঘটেছে, সম্প্রতি হওয়া বারুইপুরের ঘটনা সহ, তাতে দেখা গেছে এর পিছনে নেশাযুক্ত লোকেরাই সরাসরি যুক্ত থাকেন। আমরা সরকারে আসার পরে 5 মাস প্রায় এটাকে টপ প্রায়োরিটি দিয়েছি। বিএসএফ, পুলিশ, এসটিএফ, আমাদের নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, ভারত সরকার, স্টেট পুলিশ, কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি, আমরা জয়েন্টলি উদ্যোগ নিয়েছি।
1: পরে রেড রোডে দমকলের 226টি আধুনিক গাড়ি ও সরঞ্জাম পরিষেবায় অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়া দমকল কর্মীদের এবার পুলিশের মতোই পদক দিয়ে সম্মানিত করবে রাজ্য সরকার। দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের কর্মী, পেনশনভোগী, গ্র্যান্ট ইন এইডের অধীনে কর্মরত সংশ্লিষ্ট সকলের জন্য বেতন, পেনশন, স্টাইপেন্ড, সাম্মানিক আগামী 15ই অক্টোবরের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দপ্তরের এক নির্দেশনামায় আজ একথা বলা হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজ রাতের মধ্যেই তা অতি গভীর নিম্নচাপ হিসেবে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 6:35।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: जैसा कि मैंने कहा दोस्तों कि 6 बजे न्यूज इन हिंदी, 6:05 पर न्यूज इन इंग्लिश, 6:10 पर चैन क्लासिक्स लेकर हाजिर हो जाऊंगी। 6:30 बजे रहेगा आपके लिए मार्केट मंत्रा, 7 बजे न्यूज इन हिंदी, 7:05 पर न्यूज इन इंग्लिश और 7:10 पर वेस्टर्न वेव्स। और फिलहाल रुक करते हैं समाचार की ओर।

And I'll write your name. আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার দুর্গাপুজোর আগেই নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 1.5 লক্ষের বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সরকার অনুমোদিত 250টি বেসরকারি মাদ্রাসায় নতুন করে পড়ুয়া ভর্তি করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। দমকল কর্মীদের এবার পুলিশের মতোই পদক দিয়ে সম্মানিত করবে সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের মধ্যে কথিত মতবিরোধ সংক্রান্ত খবরের প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর সমাজের মূল স্রোতে ফেরার লক্ষ্যে 2 মহিলা কমান্ডার সহ প্রথম সারির 3 মাওবাদী নেতা আজ আত্মসমর্পণ করেছেন। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার দুর্গাপুজোর আগেই নতুন শিল্পনীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

0: কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আজ 33টি শিল্প সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তরের পর তিনি বলেন, নতুন পরিবেশবান্ধব শিল্পনীতিতে জমিসহ অন্যান্য ছাড়পত্রের জন্য এক জানালা ব্যবস্থা চালু করা হবে। যেসব শিল্প সংস্থা রাজ্যে তাদের ইউনিটে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে, সেই সব সংস্থাকে সব ধরনের ছাড় দেওয়া হবে। কর্মসংস্থানের ওপর সংস্থাগুলিকে ইনসেন্টিভও দেওয়া হবে। এজন্য চলতি অর্থবছরের 8 মাসের বাজেটে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভুল শিল্পনীতির জন্য বাম আমলে রাজ্যে 54,000 বড়, মাঝারি ও ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তৃণমূল কংগ্রেস সরকারের ভুল জমি নীতির সমালোচনা করে তিনি বলেন, রাজ্যে সিন্ডিকেট তোলাবাজি বন্ধ করতে 24 ঘন্টার জন্য যে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, শিল্পপতিরাও সেখানে অভিযোগ জানাতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 1,50,000-এর বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে 1,51,000 নিয়োগ হবে। রাজ্য পুলিশে 12,000 এবং কলকাতা পুলিশে 4,000 কর্মী নিয়োগ হবে। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে নতুন সংশোধনাগার তৈরির সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে পৃথক আয়ুষ দপ্তর তৈরির বিষয়টিও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। সরকারি অনুমোদনহীন মাদ্রাসার পর এবার পড়ুয়াশূন্য ও পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। 250টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসায় নতুন করে ছাত্রছাত্রী ভর্তি করতে দেওয়া হবে না বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষে হাতে গোনা যে পড়ুয়া রয়েছে তাদের স্বার্থে ডিসেম্বর পর্যন্ত পঠন পাঠন চালিয়ে মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে। ধাপে ধাপে আরও প্রায় 2,500 সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের অক্টোবরের বেতন, পেনশন, মজুরি, স্টাইপেন্ড, সাম্মানিক এবং পারিবারিক পেনশন ওই মাসের 15 তারিখেই মিটিয়ে দেওয়া হবে। রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি গ্র্যান্ট ইন এইড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও ওই দিন পুজোর মাসের বেতন পেয়ে যাবেন। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী অক্টোবরের বেতনের সঙ্গেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা এবং পেনশন প্রাপকদের ডেয়ারনেস রিলিফ বা ডিআর প্রদান করা হবে। মাদকের বিরুদ্ধে তার সরকার জিরো টলারেন্স নীতিতেই চলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধাননগরে আজ নেশামুক্ত ভারত 2029 কর্মসূচির সূচনা করে তিনি বলেন, বিগত দিনে এরাজ্যে যে সমস্ত অপরাধের ঘটনা ঘটেছে অধিকাংশ ক্ষেত্রেই তার পেছনে মাদকাসক্ত লোকেরা যুক্ত। তাই মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গঠনই সরকারের অগ্রাধিকার। পরিসংখ্যান দিয়ে শুভেন্দু অধিকারী জানান, বিধাননগরে আজ প্রায় 3,10,000 বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ কাপ সিরাপ নষ্ট করা হয়েছে। এর বাজার দর আনুমানিক 31 কোটি টাকা। এর আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও 20 কোটি টাকা মূল্যের 2,00,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ নষ্ট করা হয়েছিল। দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আগামী 27 সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে। 28 থেকে 30 সেপ্টেম্বর ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন UFBU 3 দিনের যে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। ভারতের রিজার্ভ ব্যাংক RBI সব ব্যাংকের শাখা, অফিস, ATM এবং কারেন্সি চেস্ট ওই দিন সম্পূর্ণ খোলা রাখার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়া দমকল কর্মীদের এবার পুলিশের মতোই পদক দিয়ে সম্মানিত করবে রাজ্য সরকার। রেড রোডে আজ দমকলের 226টি আধুনিক গাড়ি ও সরঞ্জাম পরিষেবায় অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেন। তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে দমকলে চুক্তিভিত্তিক নিয়োগ হলেও এই ধরনের শৃঙ্খলাবদ্ধ ও দক্ষতা নির্ভর বাহিনীতে স্থায়ী নিয়োগই প্রয়োজন। খুব শীঘ্রই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দমকলে মোট 1,400টি পদে স্থায়ী নিয়োগ হবে। আগামী 1 বছরের মধ্যে আরও 2,500টি স্থায়ী পদ তৈরিরও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তারাপীঠ এবং নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে দমকল কর্মীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, এই কাজের স্বীকৃতি হিসেবে তাদের জীবন রক্ষা পদক দেওয়ার জন্য মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
1: আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো, স্বরাষ্ট্র সচিব মহোদয়াকে বলবো, আমরা যেমন কলকাতা পুলিশের আমাদের অফিসার এবং জওয়ানদেরকে জীবন রক্ষা মেডেল দিয়েছি, একইভাবে তারাপীঠে 30 জন পুণ্যার্থীকে যারা মা তারাকে দর্শন করতে পূজো করতে এসেছিল তাদের জীবন বাঁচানোর জন্য আমার গর্বেট ফায়ার ব্রিগেডের কর্মীদেরও জীবন রক্ষা মেডেল দেয়।
0: বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের মধ্যে কথিত মতবিরোধ সংক্রান্ত খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে। সম্প্রতি কমিশনের তরফে এসআইআর সহ 40টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেকোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সময় মতপার্থক্য হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। কমিশনের প্রত্যেক আধিকারিকের হাতে নির্বাচনী ব্যবস্থার সংস্কারে যে কোনো ধরনের প্রস্তাব দেওয়ার ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ, সিদ্ধান্ত এবং প্রশাসনিক কার্যক্রমের আইনি বৈধতা রয়েছে বলেও জানানো হয়েছে। বিজেপির প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, নির্বাচন কমিশন একটি স্বশাসিত প্রতিষ্ঠান, তাদের কর্মপদ্ধতি নিয়ে কোনো অভিযোগ থাকলে নির্দিষ্ট ফোরামেই তা জানাতে হবে।
2: পুরো বিষয়টি নির্বাচন কমিশন এবং তাদের যারা সহ নির্বাচন কমিশন আছেন তাদের বিষয়। এ নিয়ে তারা তাদের বক্তব্য বলেছেন, খবরের কাগজের কোন একটা বয়ান দেখে বিবৃতি দেওয়ার সময় এখন নয়। মানে যদি সেরকম কারোর কোনো আপত্তি থাকে, সেটাকে ঠিক করার জন্য নির্দিষ্ট ফোরাম রয়েছে, আমাদের সংবিধানে তার নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা, তাদের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার সেই সমস্ত ফোরাম নিতে পারেন।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
3: যে মানুষগুলোর নাম বাদ গেছে সমস্ত পুরনো লিস্ট ফিরিয়ে দিতে হবে, এবং যে যে রাজ্যে এসআইআর এর নামে দখল করে ইভিএম মেশিন ক্যাপচার করে হাইজ্যাক করে জ্ঞানেশ কুমার স্টেট গুলোতে জিতেছে, সেই স্টেট গুলোতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।
0: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
4: যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ইমিডিয়েট তার পদত্যাগ করা দরকার। আমরা মামলাও করেছিলাম যে গণতন্ত্রের উৎসবে এত লাখ মানুষকে বাইরে রেখে কিভাবে সম্ভব, দ্রুততার সাথে এই প্রসেস শেষ করা হোক, অন্যথা এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া হোক।
0: সিপিআইএম পলিট ব্যুরোর তরফে এক বিবৃতিতে এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, জ্ঞানেশ কুমার অসাংবিধানিক কাজ করেছেন।
5: স্পষ্ট হয়ে গেল যে জ্ঞানেশ কুমার অসাংবিধানিক ভাবে চলেছে, বেআইনি ভাবে চলেছে। কার্যত বাকি দুজন কমিশনার তারা কেউ না, একা জ্ঞানেশ কুমার তার মতন করে চলবে, এবং তারা বারে বারে জানিয়েছে, আপত্তি করেছে, তারপরেও সেসবের কোনো গুরুত্ব নেই। ফলে কার্যত জ্ঞানেশ কুমারকে দিয়ে বেআইনি কাজ করা হয়েছে, এবং একটা ভয়ঙ্কর বেআইনি কাজ, অবশ্যই অবিলম্বে ওকে খারিজ করা উচিত।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। দীর্ঘ দুদশকেরও বেশি সময় পর সমাজের মূল স্রোতে ফেরার লক্ষ্যে দুই মহিলা কমান্ডার সহ একদা প্রথম সারির তিন মাওবাদী নেতা আজ আত্মসমর্পণ করেছেন। বাঁকুড়ার পুলিশ কনফারেন্স হলে আজ রাজ্য পুলিশের পশ্চিমাঞ্চলীয় এডিজি আনন্দ কুমারের হাতে মাওবাদী সংগঠনের জোনাল কমিটির দুই সদস্য জবা মাহাতো ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা এবং আঞ্চলিক কমিটির সদস্য রামপ্রসাদ মান্ডি ওরফে মহাদেব অস্ত্র তুলে দেন। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতিগভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আগামী 3-4 ঘণ্টার মধ্যে এটি বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল।
6: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, এফএম গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। স্টুডিওর ঘড়িতে এখন 8:35।
7: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: যে হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। সত্যি যদি হৃদয়ে জং ধরে তাহলে তো তখন আর কিছু করার থাকে না। বা ধরুন ওই বুক পকেটের নিচে যে দু আঙুলের ফাঁক দিয়ে যদি যে স্পন্দনটা চলছে সেটা যদি থেমে যায় তাহলে সব মাটি। সেটাকে কিন্তু একটু যত্ন করে রাখতে হবে, অর্থাৎ আপনার হৃদয়। এই বিশ্বতে যত হৃদয় দেওয়া নেওয়া এবং হৃদয় ঘটিত যত সমস্যাতেই তো সমস্যা বলুন, তাই এই সমস্ত সমস্যা থেকে হৃদয়টিকে বাঁচিয়ে রাখতে পারলে তবেই আমাদের আনন্দ, আমরা সবাই মিলে খুব সুন্দর একটা পরিবার গড়তে পারব, এগিয়ে যেতে পারব। আশার কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বুধবার 8টা থেকে 8:30 আমি থাকি আর আমার সঙ্গে থাকেন বিশেষজ্ঞরা, ঠিক যেমন আজকে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার গার্গী দত্ত ভট্টাচার্য, স্টেট প্রোগ্রাম ম্যানেজার নন কমিউনিবল ডিজিজ, এবং সায়ন্তনী রায়চৌধুরী, ট্রেনিং কোঅর্ডিনেটর। আপনাদের দুজনকেই আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
2: নমস্কার।
0: প্রথমে একটু আমি আসি গার্গী ম্যাডামের কাছে, যে এই যে প্রত্যেক বছর, তার আগে আরও একটা বিষয়, আজকের যে বিষয় অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে, এই উপলক্ষে আমাদের সচেতনতার বার্তা। আমরা জানি যে প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয় এবং 29শে সেপ্টেম্বর সেটা পালন করা হয়, আর এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু প্রতি বছর হৃদরোগজনিত কারণে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এবছরের যে বিষয় ভাবনা এবং সচেতনতার দিকটার কথা যদি আপনি প্রথমেই একটু আমাদের জানান।
1: দেখুন, 29 সেপ্টেম্বর প্রত্যেক বছর আমরা ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে সেলিব্রেট করি, পালন করি। তো আমরা বেসিক্যালি এই ডে সেলিব্রেশনগুলো করি যাতে আমরা মানুষ, সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। তো এই ওয়ার্ল্ড হার্ট ডের বছরে বছরে এক একটা থিম তৈরি করা হয়। এটা সাধারণত ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তরফ থেকে হয়। তো এইবারে 2026-2026-এর জন্য ওটা হচ্ছে ডোন্ট মিস আ বিট। এবার ডোন্ট মিস আ বিট মানে এটাতে তিনটে লেয়ার আছে অ্যাকচুয়ালি। একটা তো একদম মানে লিটারাল সেন্সে যেটা মিন করছে, আমাদের হার্ট এর একটা রিদম আছে, হার্টবিটের একটা রিদম আছে। তো এই যে হার্টবিটগুলো হয় সেগুলো রেগুলারভাবে হয়। যদি একটা বিটও মিস হয়ে যায় তাহলে সেখান থেকে নানা রকমের রোগ হতে পারে, যেমনি আমরা অ্যারিদমিয়া বলি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি। তো বেসিক্যালি এটা মিন করছে যে আমাদেরকে হার্টটাকে হেলদি রাখতে হবে যাতে আমরা কোনো বিট মিস না করি।
0: ঠিক, মানে প্রত্যেকটা হৃদস্পন্দন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ,
1: খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড লেয়ার যেটা আছে সেটা হচ্ছে যে এই অপরচুনিটিটা নেওয়া উচিত আমাদের বোঝানোর জন্যে যে আমরা কোনোভাবেই কোনো সাইলেন্ট সিমটমকে মিস করব না, বা যেগুলো নর্মালি যে সিমটমসগুলো হয় হার্ট অ্যাটাকের, বা নট অনলি হার্ট অ্যাটাক, যে কোনো হার্ট রিলেটেড
0: সমস্যাতে,
1: তো সেই সিমটমগুলো যাতে আমরা মিস না করে ফেলি। কারণ মিস করে ফেললে আমাদের সামনে খুব অসুবিধা হতে পারে। তো সেইটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আর থার্ড লেয়ার হচ্ছে পলিসি মেকারদের, কিংবা যারা প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর, কিংবা যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে, তারা যেন কোনো অপরচুনিটি মিস না করে যেখানে আমরা কার্ডিওভ্যাসকুলার হেলথ নিয়ে কোনো ইন্টারভেনশন করতে পারি, এইরকম কোনো প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশন করতে পারি যাতে সাধারণ মানুষ কোনোভাবে মানে সাফার না করে।
0: বেশ, অর্থাৎ এই যে মানে ডোন্ট মিস দ্য বিট, অর্থাৎ কোনোভাবেই আপনি কোনো ছন্দকে মিস করতে পারবেন না। এবং এই ছন্দ কিন্তু শুধু যে আপনার যে হৃদস্পন্দন সেটা নয়, আপনার চারপাশে যে সচেতনতামূলক প্রচার হচ্ছে সেইটাতেও মাথায় রাখতে হবে যে আপনি কিছু যদি মিস করে যান তাহলে হয়তো আপনি আগামী দিনে অনেকটা বিপদের সম্মুখীন হয়ে গেলেন। এক্ষেত্রেই একটা ছোটোখাটো মিস মানে শুধু মিস নয়, অফার চলে যাওয়া নয়, আগামী দিনে হয়তো অনেক কোনো বড় সমস্যা যেটা এটা যদি আমরা মিস না করে যাই তাহলে সেটাতে, সেটা থেকে বেঁচে যেতে পারবো। আপনি একটা কথা বললেন যে
3: এই যে একটাও বিট যাতে মিস না করি, অর্থাৎ অনেক অনেক সময় আমরা বুঝতে পারি না কোনো একটা লক্ষণ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো তাই আমরা দেখি। সেক্ষেত্রে আপনি যদি একটু লক্ষণগুলোর কথা বলেন যে কোন কোন লক্ষণ দেখলেই আমরা বুঝবো যে এটা আমার সাধারণত কোনো গ্যাসের ব্যথা নয়, গ্যাসের বড়ি খাওয়ার ব্যথা নয়, বা আমার খুব এরকম ওয়েদারের জন্য গরম হচ্ছে, একটা ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, এরকম নয়, এর পিছনে আরও কোনো বড় কারণ থাকতে পারে।
1: হ্যাঁ, অনেকগুলো সিমটম আছে যেগুলো হলে পরে আমাদেরকে খুব কনশিয়াস হয়ে যাওয়া উচিত, আর ইমিডিয়েটলি আমাদেরকে কোনো স্বাস্থ্য পরিষেবার মধ্যে নিজেকে আনা উচিত,
3: অর্থাৎ দেরি না করে একদম ডাক্তারের কাছে যাওয়া উচিত।
1: হ্যাঁ, তো সব থেকে আগে তো আমাদের একটা বুকের ওপরে বুকে ব্যথা করতে পারে, আর ফ্র্যাঙ্ক ব্যথাও যদি না করে একটা চেস্ট টাইটনেস যেটা বলে, মানে একটা চাপ ভাব বা যে কোনো রকমের আনইজি ফিলিং চেস্টে, কিংবা যদি চোয়ালের নিচে ব্যথা করে বা একটু আনইজি লাগে, গলার ওখানে নেক রিজনে যদি ব্যথা করে, পিঠে ব্যথা, কিংবা পেটের ওপরের দিকটা যেটা আমরা এপিগ্যাস্ট্রিক পেন বলি ওই জায়গাতেও, বা রেট্রোস্টার্নাল পেন, ওটা আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষ এটাই বুঝবে যে পেটের ওপরের দিকটা যদি ব্যথা করে, কিংবা হাতে বা পায়ে যদি হঠাৎ কোনো উইকনেস ফিল করা হয়, ঝিনঝিন এরকম সেন্সেশন হয়, কিংবা খুব প্রফিউজ মানে হঠাৎ করে খুব ঘাম হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, লাইট হেডেড লাগছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব, এই সমস্ত সিমটমসই কিন্তু এই ধরনের
3: কারণ
1: হতে পারে।
3: খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। আমরা তো অনেক সময় যে বুকে ব্যথার ক্ষেত্রে তবুও হয়তো অনেকটা সময় জেনেছি, কিন্তু এই যে চোয়ালে ব্যথা বা ঘাড়ে ব্যথা বললেন, এইটাকে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাবি এখন প্রত্যেককেই ব্যাগ ক্যারি করতে হয়, বিশেষ করে পিঠের ব্যথা হলে স্পন্ডিলাইটিসের ব্যথা, চোয়ালে ব্যথা হলে ভাবি ঠান্ডা লাগলো, দাঁত সংক্রান্ত কোনো ব্যথা হতে পারে। এইটা আজকে যারা শুনছেন, আমি বলবো আমাদের আজকে আসার কথার যে মূল বিষয় অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, সেখানে আপনারা যারা শুনছেন আমার মনে হয় একটা নতুন বিষয় জানতে পারলেন যে খুব সতর্ক থাকা দরকার। আপনার পিঠে ব্যথা মানেই যে শুধু ব্যথাটা পিঠে তা নয়, তার অন্য উৎস হতে পারে, এবং যে উৎসটা আপনার ওই হৃদয়ের কোনো সমস্যার কারণে হতে পারে, তো সেইখানে ভীষণভাবে সতর্ক থাকাটা দরকার। কী ধরনের এই লক্ষণগুলোর কথা তো বললেন, এবার রোগ বা সমস্যা কী কী দেখা দিচ্ছে, আর সেক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হয়তো আমার মনে হয়েছে যে কোভিডের পর থেকে আমরা অনেক বেশি দেখছি যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ক্ষেত্রে আজকাল কিন্তু কোনো বয়স নেই, অনেক ছোট বয়স থেকেই মানুষ আক্রান্ত হচ্ছে, এবার সেক্ষেত্রে কেন এরকম হচ্ছে আর কি কি কারণে?
1: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আগে একটা বয়সের পরেই বেশিরভাগ হার্টের প্রবলেমগুলো দেখা যেত, কিন্তু এখন অনেক অল্প বয়স থেকে এগুলো শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমরা যেই ধরনের লাইফস্টাইল এখন লিড করি সেটাতে এই প্রোপেন্সিটি অফ হার্ট ডিজিজ অনেক বেশি বেড়ে যায়, যেটা আজকাল এই প্রথমে আমি ফুড হ্যাবিটস দিয়েই শুরু করি, আমরা জাঙ্ক ফুড খাই, কিংবা ঘরে তৈরি করা নর্মাল শাক সবজি মাছ এইসব অ্যাভয়েড করে যেগুলো খুব টেস্টি প্যাকেজড ফুড আইটেমস আছে ওগুলো খাই, বাচ্চারা বেশি খায়, আর একটা মানে স্কুল কলেজের ছেলেমেয়েরা এগুলো ভীষণ বেশি খাওয়া শুরু করেছে আজকাল প্যাকেজড ফুড। তারপরে এক্সারসাইজ, যেটা আগে বাচ্চারা মাঠে খেলে বেড়াতো, এখন খেলে বেড়াবার মাঠও নেই আর খেলে বেড়াবার সময়ও নেই, সারাক্ষণ খালি স্কুল কলেজ এইসবই করছে, হোমওয়ার্ক, আর যতটুকু সময় পাওয়া যাচ্ছে ঘরে বসে বসে ফোন ঘাটছে বা ভিডিও গেমস খেলছে এইসব।
3: অর্থাৎ লাইফস্টাইলটা একটা বড় কারণ,
1: লাইফস্টাইল খুব বড় কারণ।
3: পরের কারণে আসবো, তার আগে একবার একটু টেলিফোনে দেখি শ্রোতা বন্ধু আছেন। হ্যালো, হ্যালো,
1: তারপরে আমাদের আজকাল নানা রকমের, এটা বাচ্চাদের ক্ষেত্রে অতটা রিলেটেড না, আর একটু অ্যাডাল্টহুডে নানা রকমের মদ্যপান কিংবা ধূম্রপান, যে কোনো ধরনের এই টাইপের অ্যাডিকশন
3: অর্থাৎ নেশা,
1: সেটার জন্য অসুবিধা হতে পারে। তো এইগুলোই বেসিক্যালি আমাদের লাইফস্টাইল প্রবলেম, এগুলো কিন্তু আমরা যেমনি লাইফস্টাইল ইস্যুস বলি কিংবা মডিফাই করা যায় এই রিস্ক ফ্যাক্টরগুলো, এই জন্য এগুলোকে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলি। এর বাইরে
3: হ্যালো
4: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার।
4: হ্যাঁ, আপনাদের তিনজন নমস্কার জানাই।
0: হ্যাঁ, আপনাকেও নমস্কার।
1: নমস্কার,
4: আমি সাগরজি রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছিলাম।
0: বলুন।
4: আচ্ছা আচ্ছা, বলছি আপনারা যে বলছেন যে উপসর্গগুলো বলছি, আচ্ছা মেনলি কি

0: হাটের রোগের ক্ষেত্রে কি আগ্রহ হলো ঠিক, আর এখানে
1: আপনার হ্যালো হ্যালো, আপনি রেডিও সেটটা কম করেছেন তো আপনার কথাটা না আমরা ঠিক ঠিক শুনতে পাচ্ছি না। বেশ বেশ, আপনার কথাটা আমরা ঠিক বলুন বলুন। হ্যালো,
0: আমি আমি বলছি যে এর হাটের রোগের ক্ষেত্রে যে প্রেশার, প্রেশারটা তো এক নম্বরে কাল্পিক, আর কথাটা বলছি যে এই যে রক্ত জমাট বাঁধার জন্য তো হাটের যে ওষুধগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধা বিশেষ করে এই করোনার থেকেই, তো করোনার পর থেকেই বেশি হাটের রোগটা হচ্ছে, তার মানে কি রক্ত বাঁধার জমাট বাঁধা বেশি হচ্ছে।
1: আচ্ছা আপনি শুনতে থাকুন, উনি জিজ্ঞেস করেছেন যে হাটের রোগের ক্ষেত্রে প্রেশার একটা কারণ, সত্যি কি কারণ?
2: হ্যাঁ, খুব বড় কারণ, ওটাতেই আমি আসছিলাম। তো আমি কিছু আগে যেমনি আপনাকে বললাম ওগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আর কিছু আছে যেগুলো আমরা মডিফাই করতে পারি না, যেমনি বেশি বয়স কিংবা আমাদের জেন্ডার। দেখা গেছে যে ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, যদিও এখন মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে, পোস্ট মেনোপজাল মহিলাদের বেশি হচ্ছে। তারপরে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ঠিক আছে, কিসের ফ্যামিলি হিস্ট্রি, শুধুমাত্র হার্ট ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি নয়, ইভেন হাইপারটেনশন, মানে এই যে যেটা উনি বললেন হাই ব্লাড প্রেশার, এটার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ডায়াবেটিসের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। তারপরে কিছু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আরও রয়েছে। ফার্স্ট হচ্ছে যেটা উনি বললেন হাই ব্লাড প্রেশার, তো উচ্চ রক্তচাপ থাকলে পরে ডেফিনেটলি ওটা হার্ট ডিজিজের অনেকটা রিস্ক বাড়িয়ে দেয়। একইভাবে ডায়াবেটিস যদি থাকে সেটার জন্যও হতে পারে, বা যদি বেশি মানে ওবেসিটি থাকে সেটাতেও হতে পারে। আর এছাড়া যেটা আজকের দিনে খুব প্রযোজ্য সেটা হচ্ছে স্ট্রেস, সব মানুষের জন্যই স্ট্রেস, যে সব কিছু ঠিক রেখেও যদি আমাদের স্ট্রেস খুব বেশি হয় তাহলে কিন্তু হার্টের প্রবলেম আছে, তো মানে হতে পারে খুব সহজে।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: নমস্কার, আমি হুগলি জেলা রাজবাড়ি থেকে আশিস বর কথা বলছি। আচ্ছা, হার্ট অ্যাটাক শীতকালে বেশি হয় না গ্রীষ্মকালে বেশি হয়?
1: বেশ, আপনার আর কোনো প্রশ্ন আছে?
0: আর প্রশ্ন হচ্ছে মহিলাদের বেশি হয় না পুরুষদের বেশি?
1: হ্যাঁ, সেটা তো ম্যাডাম বলেই দিয়েছেন যে আমাদের হৃদয় বেশ শক্তপোক্ত, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পরিসংখ্যান অন্তত তাই বলছে যে পুরুষরা, পুরুষদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বেশি হয়, তাই তো?
2: হ্যাঁ বেশি হয়, যদিও এখন মহিলাদেরও অনেক হচ্ছে, আর পোস্ট মেনোপজাল মহিলাদের বেশি হচ্ছে, কিন্তু একটু ডিফারেন্স দেখা গেছে।
1: আচ্ছা, একটা প্রশ্ন উনি করেছেন যে গরমকালে না শীতকালে, এরকম কোন ঋতুর সঙ্গে কোন সম্পর্ক আছে?
2: সায়েন্টিফিক কোন লিটারেচার সাপোর্ট করে না।
1: আসলে আমাদের ওই সাধারণের বোধহয় ধারণা হয় যে গরমকালে একটা এই যে প্যাচ প্যাচ একটা গুমোট আবহাওয়া, সেই থেকে হয়তো গরম হওয়া বা অন্যান্য অস্বস্তি গুলো বেশি থাকে, তার চেয়ে আবার
2: না, আমাদের নানা রকম পারসেপশন আছে, সায়েন্টিফিক লিটারেচার অত সেরকম।
1: আচ্ছা, যে কারণগুলো বলছিলেন, অর্থাৎ এখনকার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল তো আছেই, সঙ্গে ওজন এবং বংশগত যে যে রোগের কথা আপনি বললেন, ডায়াবেটিক, তারপরে আমাদের হাই ব্লাড প্রেশার, এগুলো তো আছে, এইগুলো থাকলে তার ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি,
2: অনেক ঝুঁকি বেড়ে।
1: হ্যাঁ, ঠিক এইখানে আমি আমাদের মধ্যে সায়ন্তনী ম্যাডাম আছেন, তাকে একটু জিজ্ঞেস করব যে এই ক্ষেত্রে সরকারের কি কি পরিষেবা আছে, বা সরকার কিভাবে এই জায়গাটায় মানুষকে, মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছেন, প্রচার করছেন, বা মানুষ এই আওতায় আসতে পারে, এরকম কোনো দিক?
3: হ্যাঁ, সরকারের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের বিভিন্ন স্তরে এই এই যে একটা মানে এই পার্টিকুলার রোগটার জন্যে এটাকে কম্ব্যাট করার জন্যে অনেকগুলো অনেকগুলো স্তরে আর কি আমাদের কার্যক্রম আছে। যেমন আমি একদম লোয়েস্ট ইউনিট থেকে শুরু করছি, যে আয়ুষ্মান আরোগ্য মন্দির, ঠিক আছে? আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যেভাবে আশা দিদিরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যান, ডেটা কালেক্ট করেন, হ্যাঁ, তখন ডেটা কালেকশনের সময় তার যদি মনে হয় যে পার্টিকুলার কোনো একজন ইন্ডিভিজুয়াল তার একটা স্ক্রিনিং করা দরকার, উনি সঙ্গে সঙ্গে কিন্তু সিএইচও দিদির কাছে অথবা সিএইচও

0: দাদার কাছে এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরে তাকে রেফার করে দেন। ঠিক আছে, এইবার আয়ুষ্মান আরোগ্য মন্দিরে কিন্তু তিরিশোর্ধ সমস্ত লোকের ব্লাড প্রেশার আর ব্লাড সুগার রেগুলার বেসিসে চেক করা হয়।
1: আচ্ছা,
0: ঠিক আছে। এর পরে আমরা চলে
1: আসি, পরিষেবাটা কি একেবারে গ্রাম স্তরে পাওয়া যায়?
0: একদম গ্রাম স্তরে পাওয়া যায়।
1: আচ্ছা, সেক্ষেত্রে কি এই পরিষেবা কি নিকটবর্তী ব্লক স্তর মানে বা আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেইখানে এই পরিষেবা দেওয়া হয়?
0: এই পরিষেবাটা আমাদের দেওয়া হয় নিকটবর্তী যত সুস্বাস্থ্য কেন্দ্র আছে সবকটা সুস্বাস্থ্য কেন্দ্রে।
1: অর্থাৎ সুস্বাস্থ্য আপনার নিকটবর্তী যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে জেলা হাসপাতালেও আপনাকে যেতে হবে না, সেখানেই
0: সেইখানেই
1: পরিষেবাটা
0: পেয়ে যাবেন।
1: শুধু তার জন্য আশা দিদিকে ঠিক তথ্যটা দিতে হবে, বাড়ির
0: তথ্যটা দিতে হবে, বাড়ির লোককে ঠিক তথ্যটা দিতে হবে। এবং আশা দিদিদেরও এই ব্যাপারে ট্রেন করা আছে। আশা দিদিদের কাছেও যে টুল কিটটা আছে, যে প্রশ্নপত্র যেটা আছে, যেটার মাধ্যমে ওনারা ডিটেক্ট করেন, ওনারা নির্ধারণ করেন যে এ রিস্কে আছে কি এ রিস্কে নেই। ঠিক আছে, যেমন ইউজুয়ালি আশা দিদিদেরকে দেখলে পরে সাধারণ গ্রামীণ লোকজনদের মনে হয় মা বাচ্চা মহিলা সংক্রান্ত সব কিছু। এখানে পুরুষরাও আছেন, তারাও কিন্তু জিজ্ঞেস করতে পারেন আশা দিদিকে। এবং আশা দিদি যদি দেখেন যে তিরিশোর্ধ বয়স, স্থূলকায়, ফুড হ্যাবিট খুব একটা ঠিকঠাক নয়, আশা দিদি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে রেফার করে দেবে সিএইচও দিদির কাছে অথবা সিএইচও দাদার কাছে। ঠিক আছে,
1: বেশ,
0: সুস্বাস্থ্য কেন্দ্রতে যে আপনি যান, গিয়ে আপনি একটা চেক আপ করান, একটা স্ক্রিনিং করান। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র। এরপরে হচ্ছে আমার ব্লক লেভেলে, ঠিক আছে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেটা, সেইখানে কিন্তু আমাদের এনসিডি ক্লিনিক চলে, নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক রোগের যে ক্লিনিক, সেইটা আমার সপ্তাহে দুদিন চলে। আর এছাড়া আমার ডিস্ট্রিক্ট হসপিটালে এবং আমার মেডিকেল কলেজগুলোতে এনসিডি ক্লিনিক সপ্তাহের প্রতিদিনই চলে। তো প্রত্যেকটা স্তরেই আমাদের আছে। এছাড়া আমাদের একটা টেলিকার্ডিও বলে একটা স্পেশাল প্রোগ্রাম আছে। টেলিকার্ডিও প্রোগ্রামটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের আটখানা হাব আছে, আটখানা, এই গোটার পশ্চিমবঙ্গ রাজ্যতে আটটা মেডিকেল কলেজ রয়েছে। ঠিক আছে, এবং আটটা মেডিকেল কলেজ হচ্ছে হাব। তার থেকে ধরে নিন আপনি স্পোক বেরিয়েছে 98টা স্পোক রয়েছে। স্পোকগুলো হচ্ছে রুরাল, অন্যান্য ছোট ছোট যে হসপিটালগুলো, যে কোনো রোগী যদি সেইখানে আসে, স্পোকে আসে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার যদি থ্রম্বোলাইসিস করার দরকার হয়, তক্ষুনি তার ইসিজি করা হয়। ইসিজি দেখে ওইখানেই যদি ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে আমরা একে থ্রম্বোলাইস করানো দরকার, তাকে থ্রম্বোলাইসিস করানো হয়। ঠিক আছে, এই থ্রম্বোলাইসিস করানোর জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা অত্যন্ত দামি ইঞ্জেকশন, 20,000 টাকার ওপরে এটার দাম পার ইঞ্জেকশন, এবং এটা সরকার থেকে ফ্রিতে দেওয়া হয়, অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট। এটা একটা লাইফ সেভিং ড্রাগ, সেটা দেওয়া হচ্ছে। ফার্দার যদি কোনো কমপ্লিকেশন থাকে অথবা পার্টিকুলার এই পেশেন্টকে যদি ম্যানেজ করতে যদি কোনো মনে হয় ওখানকার ডাক্তারবাবুরা যে আমাদের একটু অ্যাডভাইস দরকার, দে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট দ্য হাব, তক্ষুনি। এবং হাবে কিন্তু 24/7 এদের কিন্তু রোস্টার ডিউটি থাকে, হাবের ডাক্তারদের, মানে মেডিকেল কলেজের ডাক্তারদের।
1: মানে গেলাম ডাক্তার পাবো না এরকম কোনো সম্ভাবনা
0: হতে পারে না, এটা একটা অসম্ভব ব্যাপার।
1: অর্থাৎ সরকার কতটা এগিয়ে এসেছে এবং প্রত্যেকটি জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। হ্যাঁ, টেলিফোনে এই মুহূর্তে কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ বন্ধুরা আসছেন, একটা কথা বলি, আপনারা যারা টেলিফোনে আসবেন তারা প্রথমত রেডিও সেটের ভলিউমটা কম করে দেবেন, যাতে আমরা আপনার কথাও শুনতে পাই, আপনিও আমাদের কথা শুনতে পান। যে কথা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য আপনারা পেলেন, যে আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর সায়ন্তনী রায়চৌধুরী আজকে বিশেষজ্ঞ, তিনি বললেন যে দেখুন সরকার এত রকমভাবে মানুষের পাশে আছে, আমাদের উচিত যে আমরাও যাতে সহযোগিতার হাতটুকু প্রসারিত করি। যখন আশা দিদি বাড়িতে আসছেন, আপনি আমাদের আজকে বিশেষজ্ঞ চিকিৎসকের মুখ থেকে যে যে কথাগুলো শুনলেন, এরকম যদি হয়তো তখন হয়নি, দুদিন আগে হয়েছে, আপনার কোনো একটা পিঠের দিকে ব্যথা হয়েছে, চোয়ালের সমস্যা হয়েছে, আপনি আশা দিদিকে সেটা জানাতে ভুলবেন না কাজের মধ্যে। হ্যাঁ, হয়তো আপনার মেয়ের হয়েছে, আপনার হয়নি, কিন্তু এই জায়গাটাই, ছোট ছোট জায়গাগুলো যদি আমরা নিজেরা একটু সচেতন হই, তাহলে বোধহয় অনেকটা বিপর্যয়, পারিবারিক বিপর্যয় বলুন,

0: বা একটা হঠাৎ করে নেমে আসা একটা এরকম সমস্যা, সেটাকে এড়িয়ে যেতে পারি। এবারে আরও একবার চলে আসব আমি চিকিৎসার দিকটা, যে মোটামুটি তো আমরা জানলাম যে কোন কোন আজকের যে লাইফস্টাইল, সেই সঙ্গে সঙ্গে জেনেটিক্যালি কিছু বিষয় বললেন, সেইগুলোর জন্য আমাদের হৃদয়ের বা হার্টের সমস্যা দেখা দিচ্ছে। স্ট্রোক, হার্ট অ্যাটাক এছাড়া আর কোন কোন জায়গাগুলোতে ফোকাস করা দরকার, বা তার চেয়েও আমরা তো অনেকটা শুনেছি যে এই এই বিষয়গুলো থেকে আমাদের হার্টের সমস্যা হতে পারে, সমস্যা সমাধানের কি রাস্তা আছে? মানে আমরা যদি বা যদি বলি যে সমস্যা নাই পড়তে হয়, এরকম কি কোনো আগে থেকেই হৃদয়কে যত্ন করার জায়গা আছে?
1: হ্যাঁ, একদম। সব থেকে আগে তো আমি যেটা বললাম, ভালো লাইফস্টাইল। হ্যাঁ, তার মানে পুষ্টিকর খাবার খাওয়া উচিত, প্যাকেজড খাবার একদম অ্যাভয়েড করা উচিত, সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করা উচিত। 150 মিনিট এক্সারসাইজ মানে আধ ঘন্টা করে 5 দিন, ঠিক আছে? যে কোনো ফর্মের এক্সারসাইজ, এক একটা বয়সের জন্যে এক এক ধরনের এক্সারসাইজ অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? আর এছাড়া কোনো ধরনের নেশা করা উচিত না, যেমনি মদ্যপান, ধূমপান, এগুলো করা উচিত না। আর 30 বছর হয়ে গেলেই একটা স্ক্রিনিংয়ের মধ্যে নিজেকে নিয়ে আসা উচিত, যেটা সায়ন্তনী বলল যে আমাদের যতগুলো আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে এই সব জায়গায় স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে। তো এই আশা দিদিরা যখন বাড়ি বাড়ি যায়, ওরা একটা সিব্যাক ফর্ম ফিল আপ করে। সিব্যাক মানে হচ্ছে কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট। এর মধ্যে এই ফর্মটা ফিল আপ করলে কি বোঝা যায়, যে কোন মানুষের ঝুঁকি বেশি আছে, ঠিক আছে? ওর মধ্যে কয়েকটা জিনিস থাকে, যেমনি বয়স থাকে, কি জেন্ডার বা মানে কি সেক্স, কিংবা এই ধূম্রপানের হিস্ট্রি আছে কিনা, মদ্যপানের হিস্ট্রি আছে কিনা,
0: বা পারিবারিক যেটা আপনি বলছিলেন
1: ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ডায়াবেটিসেরও আবার হাই ব্লাড প্রেসার, হাইপারটেনশনেরও,
0: আগেও কারোর বাড়িতে হার্ট অ্যাটাকে হয়েছে কিনা, হার্ট অ্যাটাক,
1: কিংবা এই আমাদের ওয়েস্ট মানে কোমরের মাপটা, তাতে একটা বোঝা যায়, যেমনি 90 সেন্টিমিটারের ওপরে ছেলেদের ক্ষেত্রে যদি হয়, সেটা একটা মানে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে, মহিলাদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার। তো এইরকম করে সিব্যাক ফর্মটা ফিল আপ করলে না মোটামুটি একটা স্কোর জেনারেট হয়, 4 বা 4-এর বেশি যদি স্কোর হয় তাহলে সে হাই রিস্ক হয়ে গেল, আর 4-এর থেকে নিচে হলে পরে সে লো রিস্ক। এবার রিস্ক হাই হোক বা লো হোক, সবাইকে 30 বছর হয়ে গেলেই তার স্ক্রিনিংয়ের দরকার, তাকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে পাঠাতে হবে। কিন্তু যাদের 4-এর থেকে বেশি স্কোর তাদেরকে প্রায়োরিটি বেসিসে পাঠাতে হবে, ঠিক আছে? এবার ওইখানে স্ক্রিনিংটা করলেই বোঝা যায় যে কে
0: বিপদের সম্ভাবনা কার বেশি,
1: হ্যাঁ,
0: এবং জায়গায় দাঁড়িয়ে আছে।
1: এবং টেলিমেডিসিনের ফেসিলিটি আছে আজকাল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, টেলিমেডিসিন ফেসিলিটি ইউজ করেই আমরা একটা ডাক্তারের পরামর্শ পেয়ে যাচ্ছি, আর এই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এই সবের ট্রিটমেন্টস শুরু হয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, খুব সম্ভবত আমাদের হার্টের রোগ হবে না।
0: একটা কথা তো আপনি বললেনই যে ধরুন এই বিপদ ঝুঁকি, এই অনেকগুলো রিস্ক ফ্যাক্টর মাপের ওপর কাজ করে। এই মাপ বলতে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। ধরুন কারুর কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তাকে কতক্ষণের মধ্যে যদি তার চিকিৎসা নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া জরুরি বা দরকার, তাহলে সেই রোগীটা বেঁচে ফিরতে পারে? কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে নিয়ে যাওয়ার পথে বা নিয়ে যাওয়ার পরও মানুষটিকে ফিরিয়ে আনতে পারছি না, এক্ষেত্রে কি সময় একটা খুব গুরুত্বপূর্ণ?
1: সময় খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি এটার জন্য একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। আমাদের 3 রকমের হার্ট অ্যাটাক হয়, মানে খুব মানে লেম্যান টার্মসে বলছি। একটা হচ্ছে স্টেমি, মানে ST এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, একটা হচ্ছে নন স্টেমি, একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, ঠিক আছে? এর মধ্যে স্টেমিটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা সায়ন্তনী অলরেডি বলছিলেন। স্টেমির ক্ষেত্রে আমাদের টেলিকার্ডিও ইনিশিয়েটিভ ম্যানেজমেন্ট আছে। তো আমাদের ও বলল হাব অ্যান্ড স্পোক মডেলে এই সিস্টেমটা চলে, 8টা হাব আছে। আর স্পোক মানে হচ্ছে যে অনেকগুলো ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালস আছে বা সাব ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল আছে যেখানে ECG ফ্যাসিলিটি আছে। তো যার এই ধরনের কোনো সিমটম হচ্ছে, মানে 12 ঘন্টার মধ্যে আনতে পারলে ঠিক আছে, কিন্তু আমরা সবসময় বলি 2 ঘন্টার মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব 2 ঘন্টার মধ্যে। কেন কি, এগুলো তো বলছি তো 98 এরকম ফ্যাসিলিটি আছে, পুরো পশ্চিমবঙ্গে ছড়ানো আছে। তো যেখানে এরকম ইসিজি ফ্যাসিলিটি আছে ওইখানে নিয়ে যেতে হবে, একটা ইসিজি হবে, ইসিজিটাকে আপলোড করে দেওয়া হবে, আপলোড করলে হাবের ডাক্তার সেটা দেখতে পাবে।

0: দেখে যদি তারা মনে করে যে থ্রম্বোলিসিস করার দরকার আছে, তাহলে পরে এই যে স্পোক হাসপাতাল আছে, এই স্পোক হাসপাতালগুলোতে কিন্তু সিসিইউ আছে, আর যেগুলো হাব ওখানে ক্যাথল্যাব আছে, ঠিক আছে? তো এই যে স্পোক হসপিটালগুলোতে আছে ওখানেই থ্রম্বোলিসিস করে দেওয়া হবে, ওই টাইমের মধ্যে যদি করা হয়, ওটাই গোল্ডেন আওয়ার, তাহলে পরে পেশেন্টকে কিন্তু বাঁচিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে? আর আমি আর একটা খালি বলতাম যে এই হাবগুলো কোথায় কোথায় আছে সেগুলো সবার জানা দরকার। সেটা হচ্ছে SSKM-এ আছে, আরজি করে আছে, NRS, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, বর্ধমান, মেদিনীপুর আর বাঁকুড়া।
1: অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের প্রায় এই যে যেগুলো কথাগুলো উনি বললেন যে যে গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ যে কোনো একটা জায়গার সাথে যদি যুক্ত হয়ে যেতে পারেন আপনার এই সমস্যার ক্ষেত্রে, তাহলে হয়তো আমাদের জীবনটাকে বাঁচানো অনেক সহজ হবে।
0: এইগুলোর সাথে যুক্ত হবার দরকারও নেই, যেখানে স্পোক আছে মানে ECG ফ্যাসিলিটি আছে সেটার সাথে যুক্ত হতে পারলেই যথেষ্ট।
1: ঠিক ঠিক ঠিক কথা একদম। আমরা আমাদের সময় তো প্রায় শেষ হয়ে এসেছে, একদম সায়ন্তনী ম্যাডামকে দিয়ে শেষ করব। কারণ হচ্ছে যে আশা দিদিদের ভূমিকাটা তো গুরুত্বপূর্ণ, এবং আপনি কি বলবেন পারিবারিক সচেতনতার দিকটা, যাতে আশা দিদিদের তথ্য যে প্রদান করা বা সেই জায়গাটায় যদি মানুষ একটু সচেতন হয়, একটুখানি বার্তা যদি দিয়ে দেন।
2: হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো আশা দিদিদের, তারা যখন বাড়িতে আসছে মানে এটা একটা ব্লেসিং যে আশা দিদিদের এই সিস্টেমটা আছে। শুধু মা বাচ্চা মহিলা এদের ক্ষেত্রে নয়, এমনকি বাড়ির পুরুষ মানুষদের পর্যন্ত একটু সচেতন হতে বলবেন। কোনো রকম তাদের যে কোনো রকমের অসুবিধে তারা যেন আশা দিদিকে একটু মুখ ফুটে বলেন।
1: বাহ, ঠিক একদম এই সচেতনতার বার্তাটুকু আজকে যারা শুনছেন তাদের কাছে যাওয়া জরুরি, যে যে কোনো কথা আপনি আশা দিদিকে নির্ভাবনায় বলুন, তাই তো আশার কথা। আর এই আশার কথা আমরা শুনতে চাই যে আশা দিদিদের সঙ্গে যত ভালো করে আপনারা যত বেশি করে কথা বলবেন, তত কিন্তু আমরা সুস্থ সুন্দর থাকতে পারবো। দেখতে দেখতে দেখুন আমাদের সময় প্রায় শেষ। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছিল আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত ছিলেন দুই বিশেষজ্ঞ, স্টেট প্রোগ্রাম ম্যানেজার নন কমিউনিকেবল ডিজিজ ডাক্তার গার্গী দত্ত ভট্টাচার্য এবং ট্রেনিং কোঅর্ডিনেটর সায়ন্তনী রায়চৌধুরী। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকেও।
1: আবারও কথা হবে আগামী সপ্তাহে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে এই পর্যন্তই।
3: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে।
2: আকাশের দিকে তাকিয়ে আমরা কত কি ভাবি। চাঁদটা এত কাছে মনে হয়, অথচ তার দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার।
3: রাতের আকাশে যে ছোট্ট আলোর বিন্দুটাকে আমরা তারা বলি, তার বেশ কয়েকটাই কিন্তু সূর্যের থেকেও অনেক বড় নক্ষত্র। দূরত্বের কারণে আমরা সেগুলোকে একটা আলোর বিন্দুর মতো দেখি। কাজেই এইসব নিয়ে, মহাকাশ নিয়ে আমাদের কিন্তু কৌতূহলের কোনো শেষ নেই।
2: ব্ল্যাক হোল কি, নক্ষত্রের জন্ম হয় কিভাবে, চাঁদের গায়ে এত দাগ কেন, পৃথিবীর বাইরে কি কোথাও প্রাণের অস্তিত্ব থাকতে পারে, আর মহাকাশচারীরা যখন পৃথিবীকে বাইরে থেকে দেখেন তখন কেমন লাগে,
3: এইসব প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আজকের সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে। আজকের বিষয় মহাকাশের সহজ পাঠ।
2: আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের স্পেশালিস্ট ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। তাঁর কাছ থেকে মহাকাশের সেই বিস্ময়কর জগতের কিছু কঠিন বিষয়কে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব একেবারে

0: সহজ ভাষায়।
1: স্টুডিও প্রান্তে আমরা রয়েছি, আমি সুদীপ্ত,
0: আর আমি সুস্মিতা,
1: আর সঙ্গে তো আপনারা রয়েছেন। আপনারা আপনাদের প্রশ্ন আজকের বিষয় নিয়ে, মহাকাশের সহজ পাঠ এই আমাদের আজকের বিষয়, এই নিয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন, প্রশ্ন পাঠাতে পারেন আমাদের আজকের স্পেশালিস্টকে। হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সরাসরি ফোনে কথা বলতে পারেন 2248 8085, এই নাম্বারে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও আপনাদের প্রশ্ন আপনারা সরাসরি জানাতে পারেন। তাহলে চলুন পৃথিবী থেকে একটু দূরে চোখ রাখি মহাকাশের দিকে।
0: তাহলে একেবারে শুরুতেই আমরা আগেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব আমাদের অতিথিকে।
2: নমস্কার,
0: আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। তাহলে প্রথম প্রশ্নে চলে যাই, মহাকাশ বলতে আসলে আমরা কি বুঝি, মানে পৃথিবীর বায়ুমণ্ডলের পর থেকেই কি মহাকাশ শুরু?
2: আপনার প্রশ্নের মধ্যে উত্তরটার অনেকটা রয়ে গেছে। মহাকাশ বলতে আমরা সাধারণত যেটাকে সমস্ত বিজ্ঞান গবেষণা কেন্দ্র যেটাকে স্বীকৃতি দিয়েছে, তা হলো তাকে বলা হয় কার্মান লাইন, কার্মান রেখা। থিও ভন কার্মান বলে একজন বিজ্ঞানী, তিনি বেশ কিছু বছর ধরে অনেক হিসাব নিকাশ করে দেখেছিলেন যে ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় গেলে একটি মানে যাকে বলে উড়োজাহাজ, প্লেন, সেটি যেতে পারবে, আর কোন উচ্চতার বাইরে গেলে একটি প্লেন যেতে পারবে না, সেটা নির্ভর করছে সেখানকার ঘনত্বের ওপরে। কেন আমরা জানি যে একটা প্লেন মূলত অক্সিজেনকে গ্রহণ করে এবং তার সেইটাকে জ্বালানি হিসাবে ইঞ্জিনের মধ্যে ব্যবহার করে প্লেনটি ওড়ে, তার উপরে হাওয়ার উপর ভর বাতনে বাতাসে ভর করে একটি প্লেন ওড়ে। সেক্ষেত্রে কিন্তু একটা উপগ্রহ বা রকেট, সে কিন্তু তার নিজের জ্বালানি নিজের মধ্যে নিয়েই ওপরে ওঠে। সুতরাং তিনি একটা হিসাব করেছিলেন প্রাথমিকভাবে যে 83.6 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে ওপরে এই একটা কার্মান রেখা বা কার্মান লাইন হবে। পরবর্তীকালে আন্তর্জাতিক কয়েকটি সংস্থা তারা ঠিক করে যে সেটাকে মোটামুটি 100 কিলোমিটার বলে ধরা হবে। তাই যদিও এটা আন্তর্জাতিক কোনো স্বীকৃতি পায়নি, কিন্তু সবাই মেনে চলে যে 100 কিলোমিটার ওপর অবধি আমাদের আবহাওয়ামণ্ডল, আর 100 কিলোমিটার বাইরে হচ্ছে মহাকাশ। 100 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু আকাশকে মোটামুটি একটু নীল দেখব, কিন্তু 100 কিলোমিটারের ওপরে উঠলে আকাশ হয়ে যাবে কালো, মহাকাশ হবে কালো। তার কারণ হচ্ছে সেখানে অক্সিজেন কণিকার এতটাই কম যে সেখানে আলোর বিচ্ছুরণটা হবে না, তার ফলে আমরা সূর্যের আলো যে আমরা নীল রঙের দেখতে পাই মলিকিউলের দ্বারা বিচ্ছুরণ হয় বলে, সেটা আমরা দেখতে পাবো না।
1: আচ্ছা, একেবারে ছোটবেলা থেকেই আকাশ বলতে আমরা আকাশে সূর্য দেখি, চাঁদ দেখি, তারা দেখি, মেঘ দেখি, কিন্তু একজন জ্যোতির্বিজ্ঞানীর চোখে এই একই আকাশ কীরকম, তারা কেমন দেখেন?
2: এটা শুধু জ্যোতির্বিজ্ঞানী বললে বলা উচিত নয়, আমার মনে হয় যে কোনো বিজ্ঞান মনস্ক মানুষের, তিনি বিজ্ঞানী হয়তো কাজে নয় কিন্তু তার মধ্যে একটা বিজ্ঞানের যে স্ফুরণ ঘটেছে, কোনো ঘটনা যখন ঘটে যাচ্ছে যেগুলো আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয়, খুব বৈচিত্র্যপূর্ণ মনে হয়, খুব রঙিন মনে হয়, কিন্তু সেগুলোর পেছনে কারণটা কি, সেই কারণটা খুঁজে বার করার যে চেষ্টা বা সেই যে প্রশ্ন যে একটা তারা বা নক্ষত্র সে কেন এইভাবে কাজ করে চলেছে, তার ধর্ম কী, বা আমাদের পৃথিবী সৌরজগতের মধ্যে তার অবস্থানটাই বা কোথায়, এবং আমাদের সূর্যের সঙ্গে আমাদের সম্পর্কটাই বা কী, বা পৃথিবী কী উপাদানে তৈরি, বা সূর্যের জন্ম হয়েছিল কীভাবে, এই প্রশ্নগুলো যখন আসে তখন সেটা বিজ্ঞানভিত্তিকভাবে মহাকাশকে দেখার একটা প্রচেষ্টা বলতে পারেন।
0: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন লিসেনার, দেখি কে আছেন। নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: নমস্কার, আমি হাওড়ার কোনা থেকে কুণাল চ্যাটার্জি বলছি। তো সুদীপ্তদা ও সুস্মিতা দি এবং আকাশবাণীকে অজস্র অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেবীপ্রসাদ স্যারের মতো একজন মানুষকে আকাশবাণীতে নিয়ে আসা এবং আমার খুব প্রিয় বিষয় মহাকাশ বিজ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করার সুযোগ আপনারা করে দিচ্ছেন। তো প্রশ্নতে চলে যাই সরাসরি, প্রশ্নটা হচ্ছে যে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী তো সময় যাত্রা করা সম্ভব, নিশ্চয়ই আপনারা একমত হবেন, তো যদি এটা সম্ভব হয় সেটা কত বছর পরে হবে, এবং সেটা কি আলোর গতিতে মহাকাশ ভ্রমণের মাধ্যমে হবে না ব্ল্যাক হোলের থেকে, ব্ল্যাক হোলে প্রবেশ করে সেখান থেকে বেরিয়ে আসার মাধ্যমে হবে? আর যদি এটা সম্ভব হয়ও তাহলে আমার সময়ের কাছে তো আমি মৃতই হয়ে গেলাম, আমি কি আমার নিজের সময় ধরুন

0: আমি হয়তো গেলাম না, কেউ যদি যায় রামসাম যদি মনে যে যে যিনি গেলেন, তো তিনি কি তার নিজের সময়ে ফিরতে পারবেন, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। ভালো থাকবেন,
1: অনেক ধন্যবাদ,
2: সঙ্গে থাকুন।
3: আচ্ছা, এর উত্তরটা যদি চান আমি বলবো একটু সংক্ষেপে, কেন আমরা সবে শুরুর মুহূর্তে শুধু সাধারণ আপেক্ষিকতা বা তত্ত্ব থেকেই যে সময়তে ভ্রমণ করা বা কালের সঙ্গে ভ্রমণ করা বা টাইম ট্রাভেল এই ব্যাপারটা এসেছে তা নয়, আরও অনেক আগে থেকেই বিজ্ঞানীরা এটা নিয়ে চিন্তাভাবনা করেছেন। এখন একটা জিনিস আমরা আপেক্ষিকতা বা তত্ত্ব থেকে বুঝতে পেরেছি যে সময়ের সঙ্গে চলতে আমরা সবাই এগিয়ে চলছি, কিন্তু যদি পেছন দিকে যেতে হয় তাহলে কি করব, বা আরও আগে যদি হঠাৎ করে আমরা আমাদের ভবিষ্যতে পৌঁছাতে পারি কিনা, সেক্ষেত্রে দেখা গেছে যে আলোর গতিবেগের সমান গতিবেগে, কেন আলোর গতিবেগের বেশি তো কোনো গতিবেগ কোনো বস্তুর হতে পারে না, কিন্তু আলোর গতিবেগের সমান গতিবেগে যদি যাই তাহলে হয়তো টাইম ট্রাভেলটা সম্ভব। কিন্তু মুশকিল ঘটনাটা হচ্ছে, আমরা এটাও জানি আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আলোর গতিবেগে সাধারণ কোনো বস্তু কিন্তু যেতে পারে না, তার কারণ সেই গতিবেগ তার যখন সেই গতিবেগে যখন পৌঁছবে সেটি আর তখন কোনো বস্তু বলে থাকবে না, সেটি যেন একটা শক্তির পুঞ্জ হয়ে দাঁড়াবে বা আলোর যে ধর্ম সেই ধর্ম তার মধ্যে আসবে। সুতরাং আমি আপনি সময় ধরে ভ্রমণ করব এই কথাটা ভাবতে ভালো লাগে, কল্পবিজ্ঞানের অনেক কল্পবিজ্ঞানের পাতায় আমরা পড়েছি, কিন্তু ঘটনাটা ঘটবে কি না সত্যি করেন সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে বোধগম্যতা বা বৈজ্ঞানিক চেতনা তার থেকে বলা যায় যে এটা খুব একটা সম্ভব নয়।
2: একটু দেখে নেব।
1: হ্যালো,
2: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ বলুন।
4: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: হ্যাঁ বলুন অনিমেষদা।
4: যে বর্তমানে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ গবেষণার ক্ষেত্রে কতখানি সহায়ক হতে পারে এটা যদি অনুগ্রহ করে একটু বলেন তাহলে ভালো লাগে। নমস্কার।
3: হ্যাঁ, মানে দেখুন,
1: শুনতে থাকুন,
3: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কিন্তু একটা টুল। মনে রাখতে হবে, আপনি যদি এই প্রশ্নটা যদি আসে, আজ থেকে আমরা 40 বছর আগে বলছি, একটা কম্পিউটার কি কোনো একটা বিজ্ঞানের ক্ষেত্রে সাহায্য করতে পারে? সেখানে উত্তর তখন হয়তো আমরা কীভাবে দেখি জানি না, কিন্তু এখন হচ্ছে কম্পিউটার শুধু বিজ্ঞান কেন, সমস্ত ক্ষেত্রে, সমস্ত রকমের বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে ভাষার ক্ষেত্রে সে কিন্তু আমাদের সাহায্য করে চলেছে প্রতিনিয়ত। তেমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে সে আমাদের জীবনের, আমাদের পড়াশোনার, আমাদের গবেষণার, আমাদের চিন্তাভাবনার সমস্ত ক্ষেত্রেই সে কিন্তু তাকে প্রয়োগ করা যাবে, তা ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে হবে, এটাই তো খুব স্বাভাবিক।
1: আচ্ছা, আমাদের ফেসবুক পেজে যে দুটো পেজে লাইভ হচ্ছে, মানে 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুক পেজে কিন্তু এই লাইভ স্ট্রিমিং চলছে আজকের এই সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানের। সেখানে শুভ দত্ত প্রশ্ন করছেন, আমি দত্তপুকুর থেকে শুভ দত্ত বলছি। স্যার, আমি অনেক ছোটবেলা থেকেই আপনার কথা শুনি এবং মহাকাশ নিয়ে আপনার আলোচনা আমার ভীষণ ভালো লাগে। আজকে মহাকাশের সহজ পাঠ বিষয়ে স্যারের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন আছে। এই যে আমরা প্রায় এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর কথা শুনি, মহাকাশে কি সত্যি এলিয়েনদের কোনো অস্তিত্ব আছে? আর আমেরিকার এরিয়া 51 নিয়ে যে এত রহস্য শোনা যায়, সেখানে কি সত্যি এলিয়েন বা তাদের যান ইউফো যেটা, সেখানে সেটা নিয়ে কোনো গবেষণা হয় নাকি এগুলো পুরোটাই গুজব? আর স্যার, সহজ করে বুঝিয়ে বললে খুব ভালো লাগবে, আপনাদের অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি।
3: দেখুন, সূর্যকে ঘিরে চলেছে মূলত 8টা গ্রহ, অনেকগুলি বামন গ্রহ আর হাজার হাজার পাথরের টুকরো, যেটা গ্রহাণু বা জমাট বরফের খণ্ড, তাদের থেকে ধূমকেতু তৈরি হয়। এইবার আমরা মোটামুটি যতটুকু জেনেছি যে এখনো অবধি সৌরজগতে প্রাণ আছে শুধু পৃথিবীতে, কিন্তু মনে রাখতে হবে আমাদের যে গ্যালাক্সি যাকে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে বলা হয়, সেখানে প্রায় 20,000 কোটি তারা আছে। আর এই 20,000 কোটি তারার প্রত্যেকটা না হলেও বেশ অনেকাংশে, অনেক তারার একটা নয় 2-3টে করে, 4 বা 4টে করে গ্রহ আছে বলে আমরা তাত্ত্বিকভাবে বিশ্বাস করি। তাদের মধ্যে অনেকগুলো গ্রহকে দেখাও গেছে, তাদের উপস্থিতি সম্পর্কে জানাও গেছে। এখন সেই সমস্ত গ্রহতে প্রাণ থাকতে পারে কি না, প্রাণের উদ্ভব বা বিবর্তন এগুলো হবে কি না, সেগুলো কিন্তু সম্পর্কে জানাটা খুব সোজা নয়, কেননা আমরা একটা

0: গ্রহের মানে অন্য কোন তারাকে ঘিরে ঘুরে চলেছে একটি গ্রহ, সেই গ্রহের সম্পর্কে খুব একটা ভালোভাবে জানতে পারি না, তার কারণ দূরত্বের জন্য। কিন্তু হিসাব কষে বোঝা যায়, বা স্ট্যাটিস্টিক্সের হিসাব কষে বোঝা যায় যে প্রাণ কিন্তু আছে আমাদের এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে। সে প্রাণ হয়তো আমাদের মতো দেখতে নয়, সে প্রাণ হয়তো আমাদের যেমন মূলত আমরা কার্বনের উপর বেস করে আমাদের জীবনের যে গঠন বা শারীরিক গঠন তা নয়, হয়তো অন্য কোনো মৌল দিয়ে বা অন্য কোনো অণু দিয়ে তৈরি। কিন্তু প্রাণ নেই এ কথাটা বলার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে সম্ভব নয়, তার কারণ আমাদের মহাবিশ্বে মোটামুটি বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন 1,00,000,000 গ্যালাক্সি আছে, আর প্রতিটি গ্যালাক্সি 10,000 থেকে 20,000 কোটি তারা দিয়ে তৈরি, আর অনেকগুলি তারারই চারপাশে ঘুরে চলেছে গ্রহ, সেখানে এমন জায়গা আছে যে গ্রহটির তার সেই তারা বা নক্ষত্র থেকে এতটাই দূরত্বে সেখানে প্রাণের উদ্ভব হলেও হতে পারে। সুতরাং এলিয়েন আছে, কিন্তু পৃথিবীতে এ পর্যন্ত কোনো এলিয়েনের আগমন বা ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এই ঘটনাগুলিকে কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে, যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায়নি। এরিয়া 51 সম্পর্কে আপনি বললেন যে একটা ধোঁয়াশা রয়েছে, এক্ষেত্রে আমিও বলি আমার মনেও কিন্তু একটা ধোঁয়াশা আছে, কারণ আমি সত্যিই জানি না এরিয়া 51-এ কী আছে, কতটা দাবি করা হচ্ছে বা সত্যি কিছু ঘটনা ঘটছে কিনা। সুতরাং একে একেবারে ভুল বা কল্পনাপ্রসূত না বলে আমার বলা উচিত আমার অজানা এরিয়া 51।
1: এই প্রশ্ন যেমন একজন আমাদের লিসনার লিখলেন আমাদের লাইভে এসে, তেমন আরেকজনও বাবাই সিংহ বারাসাত থেকে একদম এই সেম প্রশ্নটি করেছেন এবং তিনিও তার উত্তর পেয়ে গেলেন, সেই সঙ্গে আরও অনেক লিসনার পেয়েছেন। আমরা পরবর্তী
0: আমাদের প্রশ্নগুলো হলে ধাপে ধাপে এগোনো যাবে সহজ পাঠ।
2: স্যার, দুটো শব্দ মহাবিশ্ব মহাকাশ আমরা প্রায়ই একসাথে এই দুটো শব্দ ব্যবহার করি, তো বেসিক্যালি এই দুটোর মধ্যে পার্থক্য কি?
0: হ্যাঁ, মানে ব্যবহারিক দিক থেকে দেখতে গেলে মহাকাশ বললেও যা বোঝায় যেন মহাবিশ্ব বললেই তা বোঝায়, তা কিন্তু একেবারে নয়। মহাকাশ হলো মহাবিশ্বের একটা মৌলিক উপাদান, আর মহাবিশ্ব হলো স্থান কাল পদার্থ শক্তি মানে যে সমস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সব কিছু নিয়ে হচ্ছে মহাবিশ্ব। একটা উদাহরণ দিই, মনে করুন একটা বাড়ি, সেই বাড়ির চার দেয়ালের মধ্যে অনেকটা জায়গা আছে, তার মধ্যে করিডোর আছে, তার মধ্যে অন্য বারান্দা আছে, এই সমস্ত জায়গাগুলোকে আমরা যদি ভাবি সেগুলোকে ভাবা যায় মহাকাশ। কিন্তু বাড়ির চারটে দেওয়াল, বাড়ির মধ্যে অনেক আসবাবপত্র, হয়তো মানুষজন, হয়তো আরও কিছু, হয়তো অনেক আলো, এই সব মিলিয়ে কিন্তু মহাবিশ্ব। সুতরাং মহাকাশ আর মহাবিশ্ব এই দুটো কিন্তু এক করা সত্যিভাবে উচিত নয়।
1: পরের প্রশ্নে যাচ্ছি, এই যে আমাদের যে মহাবিশ্ব যেটা বলছি এটা কত বড়, মানে এর কি আদৌ কোনো শেষ আছে?
0: প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, তার কারণ আমরা কত দূর অবধি মহাকাশ বা মহাবিশ্বকে দেখতে পাই। বিজ্ঞানীরা মোটামুটি হিসাব করেছেন যে বেশ অনেকটা, মানে 9,300 কোটি আলোকবর্ষ আমাদের মহাবিশ্বের যে ব্যাস বা ডায়ামিটার। তাহলে কি এই মহাবিশ্বটা তাহলে এইটুকুনি বা এতটা বড়? উত্তর হচ্ছে না, এর থেকে আরও অনেক অনেক বড়। তখন প্রশ্ন ওঠে যে আমরা যে বলি যে মহা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরু হয়েছিল 1,377 কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র স্থানে, যেটিকে বাংলায় বা ইংরেজিতে বলা হয় সিঙ্গুলারিটি, সেখান থেকে হঠাৎ যেন একটা প্রচণ্ড বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, বিগ ব্যাং বা মহাবিস্ফোট বাদ, তার মাধ্যমে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে এবং প্রাথমিকভাবে কেন এখনও সম্প্রসারণশীল বেড়ে চলেছে, স্থান এবং কাল মানে মূলত স্থান বেড়ে চলেছে। বেড়ে চলার ফলে হচ্ছে কি, মনে করুন একটি গ্যালাক্সির থেকে আরেকটি গ্যালাক্সি, সে কিন্তু মনে হচ্ছে দেখে যেন পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, না তা কিন্তু নয়, সেই দুটি গ্যালাক্সির মধ্যে যে স্থান সেটির প্রসারণ ঘটছে। এখন হিসাব কষলে দেখা যায় যে 1,377 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ডের জন্ম, তাহলে 1,377 কোটি বছর ধরে আলোক ব্রহ্মাণ্ডের মধ্যে ভ্রমণ করেছে, যেহেতু আলোর সিগন্যাল সব থেকে শক্তিশালী, তার বেশি হতে পারে না, তার মানে আমরা যেদিকেই তাকাই 1,377 কোটি আলোকবর্ষ দেখতে পাবো, কিন্তু আমি বলছি 9,300 কোটি আলোক

কেন এরকম হলো, তার কারণ মনে রাখতে হবে আমাদের স্থান এবং কাল সে কিন্তু প্রসারিত হয়ে চলেছে। তার মানে আলো আমার দিকে আসছে বটে, কিন্তু সেও প্রসারণের ফলে এবং প্রাথমিকভাবে আলোর গতিবেগের থেকে অনেক বেশি গতিবেগে প্রসারিত হচ্ছিল আমাদের ব্রহ্মাণ্ড। এখানে প্রশ্ন উঠতে পারে, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম আলোর গতিবেগের বেশি কোনো গতিবেগ কারোর হতে পারে না, মনে রাখতে হবে স্থানের গতিবেগের কথা।

0: বয়স 1377 কোটি, কিন্তু আমরা দেখতে পাই, মনে করি আমি পৃথিবীটা মধ্যিখানে যেদিকে তাকাই তাহলে ওই 9300 কোটির অর্ধেক করি তাহলে হবে 4000, মানে যতগুলো হয় 4500 আর 4650 কোটি আলোকবর্ষ আমি যেদিকে দেখতে পাই দেখতে পাবো। সেটাই তাহলে আমাদের ব্রহ্মাণ্ডের সীমানা না? কেন বুঝতে হবে, এই এতগুলো বছরে আলো ওইখান থেকে আমাদের চোখে এসে পড়ছে, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি বছরে আমাদের ব্রহ্মাণ্ডের সীমানা, দৃশ্যমান ব্রহ্মাণ্ডের সীমানা, অবজারভেবল ইউনিভার্স বেড়ে চলেছে। সত্যিকারের মহাবিশ্ব যে কতটা বড়, বিজ্ঞানীরা অনেকভাবে অঙ্ক কষেছেন, অনেক বিজ্ঞানী অনেক মতামত আছে, কিন্তু কেউ কিন্তু এখনও বলতে পারেনি আমাদের মহাবিশ্বের সত্যিকারের আয়তনটা কত। আমরা দৃশ্যমান আয়তনের কথা বলি, যেটা বললাম যে 93 বিলিয়ন লাইট ইয়ার্স বলা হয়, মানে মিলিয়ন না বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি। সুতরাং সেই অবধি আমাদের প্রসারণ ঘটেছে। সুতরাং প্রশ্নটা খুব প্রাসঙ্গিক শুধু নয়, জানা উচিত। অনেকেই ভাবেন যে আলোর গতিবেগের থেকে কী করে গতিবেগটা বাড়লো, তাহলে কে করে গেল, কেউ যায়নি, কোনো বস্তু যায়নি, স্থান, তার প্রসারণ হয়েছে।
1: আচ্ছা, মহাবিশ্ব শুরুর বিষয় নিয়ে, বিগ ব্যাং এই শব্দটা কিন্তু আমরা শুনে আসছি, প্রায় প্রত্যেকে শুনেছি, একেবারে সহজভাবে বলতে গেলে বিগ ব্যাং আসলে কি?
0: আচ্ছা, আমাদের 20 শতাব্দীর প্রথম দিকে, প্রথম দিকে বলবো না, এই 1940-50 এই সময়টাতে বিজ্ঞানীরা ভাবতেন যে আমাদের ব্রহ্মাণ্ডের শুরু কোথায়, এ প্রশ্নটা অবান্তর। আমাদের ব্রহ্মাণ্ড ছিল, আছে এবং থাকবে, যেন একটা স্থিতাবস্থা। সে ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে, কিন্তু কেউ যদি প্রশ্ন করে ব্রহ্মাণ্ডের শুরু কী করে হয়েছিল, বলবে এটা তো ঠিক প্রশ্ন হলো না। কিন্তু ধীরে ধীরে বিজ্ঞানীরা যখন আমাদের বস্তু যেসব জিনিস দিয়ে তৈরি সেগুলোর ধর্ম, সেগুলো কতটা শক্তিমান হতে পারে তাদের জন্মের মুহূর্তে, এই সমস্ত হিসাব করতে করতে একদল বিজ্ঞানী বললেন, না, আমাদের ব্রহ্মাণ্ডেরও জন্ম হয়েছিল একটি মুহূর্তে। সেই মুহূর্তটা যেটা আজকের দিনে হিসাব করে দেখানো যায় যে মোটামুটি 1377 কোটি বছর আগে, সেই সময় যেন একটা বিন্দু সম জায়গা থেকে, বিন্দু নয় কিন্তু, কারণ বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর কোনো লম্বা বা উচ্চতা এসব হয় না, বিন্দু সম জায়গা থেকে যেখানে শক্তির প্রচণ্ডটা ঘনীভূত অবস্থা ছিল, সেইখান থেকে হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে। যত প্রসারিত হয় তার আয়তন বাড়ে, আয়তন বাড়লে সে অসীম শক্তি, সে কিন্তু প্রতি ঘনত্বে, ঘনবর্গে বা ঘন এতে, সে তার সংখ্যাটা কমতে শুরু করে, কারণ জায়গা বেড়ে যাচ্ছে। বাড়তে বাড়তে এমন একটা অবস্থা আসে যখন বিজ্ঞানীরা মনে করেছিলেন যে শক্তি থেকে সৃষ্টি হয় একটা পার্টিকল, একটা কণা, এবং তার বিপরীতমুখী একটা কণা, মানে অ্যান্টি পার্টিকল, আবার তারা পরস্পরের দিকে ধেয়ে এসে ধ্বংস করে দিয়ে আবার শক্তিতে, মানে শক্তি থেকে বস্তু, বস্তু থেকে শক্তি, এরকম হতে হতে যখন হচ্ছে তখন বেড়েই চলেছে, বেড়েই চলেছে আমাদের ব্রহ্মাণ্ড। একটা সময় যে কণাগুলো তৈরি হলো সেগুলো আর পরস্পরের কাছে এসে ধ্বংস না করতে পারলো না, সে কণাগুলো কণাই রয়ে গেল, আর যে শক্তিটা ছিল সেই শক্তিটা শক্তির আকারে রয়ে গেল। কিন্তু শক্তি সব সব জায়গায় যে সমভাবে ছিল তা নয়, একটু উঁচু নিচু, যেন শক্তির উঁচু নিচু বিভিন্ন জায়গায় ছিল। তা বিজ্ঞানীরা মনে করেন সেই থেকে আস্তে আস্তে কণা থেকে সৃষ্টি হলো মৌল, মানে পরমাণু, সেখান থেকে অণু, কিন্তু সেই সময় বেড়ে চলেছে। পরমাণু অণু তৈরি হতে হতে কী কী হতে পারে, হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের ধাক্কার ফলে পরস্পরের যে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস, তার ধাক্কার ফলে হিলিয়াম, কিন্তু তারপরে হিলিয়াম তৈরির পরে আর এমন এতটা শক্তি রইল না যে অন্য কোনো মৌল তৈরি হয়, কিন্তু মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, হচ্ছে, হচ্ছে। এইবার বিজ্ঞানীরা মনে করলেন তাহলে এমন একটা সময় আসবে যখন বস্তু থেকে শক্তি, শক্তি থেকে বস্তু, এই ঘটনাটা বিচ্ছিন্ন হয়ে যাবে প্রসারণের ফলে। হিসাব কষে দেখানো গেল যে জন্ম মুহূর্ত বা বিগ ব্যাং যাকে বললেন, তার 380,000 বছর পরে শক্তি এবং বস্তু আলাদা হয়ে যাবে। মজার ব্যাপার হলো তখন বলা হয়েছে এই যে শক্তিটা, সে তো শক্তিরূপেই চারিদিকে ছড়িয়ে আছে, যাকে পরে আমরা জেনে বলেছি মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। হিসাব করলে দেখা যাবে যে প্রসারণশীল ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে সেই শক্তি কিন্তু খুব নিস্তেজ হয়ে গেছে, কিন্তু আমরা মহাবিশ্বের যেদিকে তাকাই দেখব যেন একটা শক্তির একটা আবহাওয়া রয়েছে, যার তাপমাত্রা, তড়িৎ চুম্বকের ক্ষেত্রে তার তাপমাত্রা মোটামুটি -270 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে।

0: মজার ব্যাপার হলো 1965 সালে পাওয়া গেল সেটি। ব্রহ্মাণ্ডে যেদিকে তাকাই সেদিকেই এই মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড পাওয়া গেল। এবং শুধু তাই নয়, তার মধ্যে পাওয়া গেল যে খুব এক লক্ষে এক ভাগ, কোথাও উঁচু কোথাও নিচু, তার মানে শক্তির যে বিস্তৃত যে ফিল্ড সেগুলো কিন্তু একেবারে সমান নয়। আর এই বিজ্ঞানীরা মনে করেন এই উঁচু নিচু, এই উঁচু জায়গাগুলোতে যেমন শক্তি বেশি ছিল যে সময় ছাড়াছড়ি ছিল, বস্তুও বেশি ছিল, তার এখন হয়তো আমরা দেখতে পাবো না। সুতরাং সেই বেশি ঘনত্বের বস্তু আশেপাশের বস্তুকে অভিকর্ষজ বলে নিজের কাছে টেনে নিয়েছে, টানতে টানতে তৈরি হয়েছে বড় বড় হাইড্রোজেনের মেঘ, যার মধ্যে সৃষ্টি হয়েছে তারা। সেই বড় বড় মেঘের থেকে সৃষ্টি হয়েছে আমাদের গ্যালাক্সি, এইটা মোটামুটি চিন্তা।
1: আচ্ছা, আমরা আকাশে যে তারাগুলো দেখি, নক্ষত্র তারা, তাদের যে আলোগুলো আমরা দেখি সেগুলো কি এই মুহূর্তের নাকি বহু আগের আলো এসে পৌঁছে?
0: একেবারে নয়, তার কারণ আমরা প্রথম বোধ হয় প্রশ্নের উত্তরেই বলেছি আলোর একটা গতিবেগ আছে।
1: হ্যাঁ,
0: তার মানে কি, আমি এখান থেকে মনে করুন কোথাও একটা যাচ্ছি, মনে করুন শ্যামবাজার গেলাম, তা আমার গতিবেগ যদি ধরুন 20 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, তার শ্যামবাজার যদি মোটামুটি এখান থেকে ধরুন 10 কিলোমিটার দূরে হয়, তাহলে বলা যায় আমি যদি মোটামুটি সমানভাবে যাই, সমান গতিবেগে যাই, তাহলে আধ ঘন্টা লাগবে আমার আকাশবাণী ভবন থেকে শ্যামবাজার যেতে। সুতরাং একটা সময় লাগলো আমার, আমি কিন্তু এই ভাবলাম যে আমি যাবো শ্যামবাজারে, পরের মুহূর্তে আমি শ্যামবাজারে উপস্থিত হলাম না। আলোরও কিন্তু সেই বাধ্যবাধকতা রয়েছে গতির, রাইট? সুতরাং সেই ক্ষেত্রে দেখতে হলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, যদি আলোর গতিবেগ ভ্যাকুয়ামের মধ্যে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড ভাগটা করলে, এখন ছোটদের পাঠ্যপুস্তকেও লেখা থাকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 8.3 আলোক মিনিট। মানেটা হচ্ছে সূর্য থেকে আলো বেরিয়ে পৃথিবীতে এসে পৌঁছতে সময় নেয় 8.3 মিনিট। মানে কালকে সকালে যখন সূর্য উঠবে, আমি যখন সেই সূর্যের দিকে এক লহমাঝুরির জন্য তাকাই, যে আলোটা, যে সূর্যকে আমি চোখের মধ্যে দেখছি, সেই আলোটা, যে ছবিটা সৃষ্টি করছে সেই আলো, সেই আলোটা কিন্তু সূর্যের গা থেকে বেরিয়েছিল 8.3 মিনিট আগে। চাঁদের কথা যদি ধরি, ওই 1.2 সেকেন্ড আগে যে আলোটা বেরিয়েছিল চাঁদ থেকে, সেটা আমার চোখে এসে পড়ছে। সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি, 4.2 আলোক বর্ষ দূরে। তার মানে আজকে সন্ধেবেলা রাত্রিবেলা থেকে তারাটাকে দেখলে বুঝবো 4.2 বছর আগে যেমন দেখতে ছিল, সেটা এখন আমি দেখতে পারছি। সুতরাং একটা কথা বলিনি কেন, প্রশ্নটা এসেছিল টাইম ট্রাভেলের। টাইম ট্রাভেলের জন্য বিশাল কিছু ঘটনা, বিশাল যন্ত্র, এমনকি সায়েন্স সিটিতে গিয়ে বেশ কিছু টাকা খরচা করে একটা কৃত্রিম যন্ত্রের মধ্যে উঠে টাইম ট্রাভেল করার দরকার নেই। আপনারা কি বুঝতে পারছেন, রাতে পরিষ্কার রাতে বাইরে বেরিয়ে, বাড়ির বাইরে বেরিয়ে, খোলা জায়গায় বেরিয়ে গাঁটটা কি একটু কাত করবেন ওপর দিকে? আপনি যত দূরের তারা দেখছেন না, আপনি আপনার অতীতকে দেখছেন। তার মানে আমরা প্রত্যেকেই সময় ধরে ভ্রমণ করি আকাশের দিকে তাকালে, টাইম ট্রাভেল করি। সেই টাইম ট্রাভেলে কিন্তু সবাই আমরা অতীতে যাচ্ছি, এটুকু বলা যেতে পারে, কিন্তু টাইম ট্রাভেল। এই জন্যই কিন্তু রাতের আকাশ দেখার মধ্যে একটা রোমান্টিকতাও আছে, যে আমি বেশ কিছু তারা আছে 500 আলোক বর্ষ দূরে, তার মানেটা কি? আর সন্ধ্যেবেলা আমি দূরবীন টুরবিন নিয়ে বা বাইনাকুলার নিয়ে আকাশে দেখলাম, আমাকে বলতে হবে যে দেখলাম না, এই যে আলোটা পড়লো আমার দূরবীনের মধ্যে দিয়ে বা আমার চোখে, 500 বছর আগে যাত্রা শুরু করেছিল তারা থেকে। সুতরাং এ একটা অভূতপূর্ব অনুভূতি।
1: সত্যি।
2: একটা ছোট্ট প্রশ্ন এসছে, অর্ণব বসু প্রশ্ন করেছেন, ব্রহ্মাণ্ড শব্দটা কি ব্রহ্ম থেকে এসেছে?
0: অনেকে সেটাই বলে, কেন ব্রহ্মাণ্ড কিন্তু আমাদের হিন্দু ভাষার বা যে সমস্ত ভাষাগুলো আছে ভারতবর্ষের প্রধান প্রধান, সেইখানে ব্যবহৃত হয় ব্রহ্মাণ্ড। অণ্ড মানে ডিম, আর ব্রহ্মার থেকে এসেছে এই ভাবনাটা আছে, সত্যতা আমি জানি না, কারণ বিজ্ঞান এখনো সেই অবধি সেখানে পৌঁছয়নি বা সেটাকে হয়তো উপেক্ষা করে গেছে, সেটা পরবর্তী একটা বিতর্ক। জানো, আমাদের মহাবিশ্বের যে শুরু এবং যে প্রসারণশীল যে বিবর্তন, সেটা যে সেটাকে যেন ভাবা হয় একটা মানে একটা বিশাল বড় কসমিক এগ, সেই মহাজাগতিক একটা যেন ডিম, সেটা ফেটে গিয়ে সৃষ্টি হয়। আবার অনেকে বলেন ব্রহ্মার একটা দিন হলো আমাদের মহাবিশ্বের এই বিবর্তন, আবার রাত হলো যেখানে আস্তে আস্তে মহাবিশ্ব এসে আবার এক জায়গায় হয়ে নতুন আরেকটি মহাবিশ্বকাল মানে পরের দিন শুরু, ব্রহ্মার দিন শুরু করবে। সুতরাং এগুলোর মধ্যে গল্পগাথা আছে, বৈজ্ঞানিক কতটা সত্যতা আছে।

0: সে আমার যতটুকু পড়াশোনার বলতে পারেন সীমানা, তার মধ্যে আমি বলি এর মধ্যে কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। তার মানে বুঝতে হবে যে ফেথ, আমার বিশ্বাস, আর সত্যিকারের যে ঘটনা ঘটে গেছে বা ঘটেছে বলে আমরা বুঝতে পারি, তার মধ্যে একটা পার্থক্য কোনো কোনো সময় থাকে। সেই পার্থক্য কে বোঝাতে পারেন জানেন? বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক তত্ত্ব, বৈজ্ঞানিক সত্য। সেই রকমভাবে ব্রহ্মাণ্ডের সঙ্গে ব্রহ্মার যে সম্পর্ক, তার বৈজ্ঞানিক তত্ত্ব কিন্তু এ পর্যন্ত কেউ কোনোদিন বার করতে পারেনি এ পর্যন্ত।
1: স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 9:58, অর্থাৎ আর কিছু পরেই আমরা ঠিক 10টার সময় থাকব লাইভে, কিন্তু অন এয়ার নয়, শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুক পেজে আমাদের যে লাইভ স্ট্রিমিং চলছে আরও এই আজকের সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানের, সেখানে আপনারা আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9903052992 বা টেক্সট মেসেজও করতে পারেন, সেখানে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা লাইভে থাকবো। কিন্তু হ্যাঁ, 100.1 FM গোল্ড কলকাতায় যে আমরা অন এয়ার আছি, ওই 10 মিনিট কিন্তু তখন আমরা সংবাদ বিরতিতে থাকব, আবার রাত 10:10 ফিরব আপনাদের সঙ্গে সব রকমভাবে, অন এয়ার থাকবো এবং লাইভ থাকব। তখন কিন্তু আমরা আবার 2-2-4-8-8-0-8-5 আপনাদের টেলিফোনে প্রশ্নগুলো নেব। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানের অতিথি আছেন ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি,
2: আর আজকে রয়েছে মহাকাশের সহজ পাঠ। এখনো পর্যন্ত অনুষ্ঠান আমাদের যেভাবে এগোচ্ছে, আমরা যারা মহাকাশ সম্পর্কে খুব বেশি কিছু জানি না, আমার মনে হয় আমার মতো যারা উপরান্তে রয়েছেন, লিসনার্স যারা রয়েছেন, তাদেরও সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা পেয়ে যাচ্ছেন, এবং আরও প্রশ্ন আপনাদের তরফ থেকেও আসবে। আমরা তো প্রশ্ন করছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM রেনবোর এবং FM গোল্ড, আজকের এই সঙ্গে স্পেশালিস্টের FM গোল্ডের এই অনুষ্ঠান।
1: একদম
3: আকাশবাণী কলকাতা খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর, রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। ভারতীয় বিমানবাহিনীর জন্য 160টি স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে, এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট SRIA নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। আজ সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় তাঁকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত রবিবার নিউ ইয়র্ক পৌঁছন। বৈঠকের পর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক অগ্রাধিকার ও আসন্ন বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করছে। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ MV কেপ দাওয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই জাহাজে থাকা 20

0: জন ভারতীয় নাবিকের মধ্যে 19 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রক। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে ওমানের ভারতীয় দূতাবাস বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, সংযুক্ত আরব আমির শাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফরাসি বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারট এর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজি এর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমির শাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, স্বাস্থ্যবিজ্ঞান, শক্তি এবং সংস্কৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওআইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওআইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160টি স্যাটেলাইট, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেড বিডিএল এর সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকেই শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাতের বরোদায় ব্রহ্মাকুমারিজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেন। এর আগে রাষ্ট্রপতি আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখন তা প্রকৃত শিক্ষা ও অর্থবহ হয়ে ওঠে।
1: युवाओं को सशक्त, संस्कारवान, आत्मनिर्भर, शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान, टेक्निक और कौशल से युक्त हो, साथ ही वे आत्मविश्वास, आत्म अनुशासन, सकारात्मक सोच, संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে নথিপত্রে লিখিত নোট এবং অভ্যন্তরীণ যাচাই বাছাই কমিশনের একটি স্বাভাবিক ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা ও আইনি অনুশাসন বজায় রাখা। সেগুলি কোনো ধরনের গড়বড় বা ব্যর্থতার লক্ষণ নয়। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, 2023 সালে নির্বাচন কমিশনের কাজকর্ম পরিচালনা আইন অনুযায়ী সমস্ত আদেশ ও সিদ্ধান্তের পূর্ণ আইনি বৈধতা রয়েছে। কমিশন আরও উল্লেখ করেছে, কেবল 3 জন কমিশনারই নন, নির্বাচন ব্যবস্থার উন্নতির জন্য কমিশনের যে কোনো কর্মকর্তা পরামর্শ দিতে পারেন। কমিশন জানিয়েছে, গত 1 বছরে তারা প্রায় 40টি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় ও হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওরেকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণে পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এমএস তিরুপতি ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড সম্পর্কিত অর্থ পাচার মামলায় আজ দিল্লি, মোহালি, চণ্ডীগড়, পঞ্চকুলা এবং লুধিয়ানার 26টি স্থানে তল্লাশি চালায়। ওই সংস্থার প্রমোটার, ডিরেক্টর এবং সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অফিস এবং বাড়িতে চলে তল্লাশি। ইডি জানিয়েছে, 290 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ঘটনার সঙ্গে ওই সংস্থার যোগ রয়েছে।

0: পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তরের প্রায় দেড় লক্ষের বেশি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। আগামী ছ মাসের মধ্যে 1,51,000 পদে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজ্য পুলিশে 12,000 শূন্যপদ পূরণ করা হবে। অন্যদিকে কলকাতা পুলিশে 4,000 কর্মী নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রের খবর। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজ মধ্যরাতে এটির বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম অংশ দিয়ে স্থলভাগে প্রবেশের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন,
1: আমাদের রাজ্যের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে যেটা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে, কালিম্পং জেলাতে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা শহরে আগামী 24 ঘন্টায় বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। সিঙ্গলসে আয়ুষ শেট্টি চীনের লি শিফেংয়ের কাছে হেরে যান। এদিকে এশিয়ান গেমসের মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন।
2: That smile on her face knows that the trophy cabinet is complete for Mirabai Chanu. The one medal that was missing in her trophy cabinet was that medal at the Asian Games. She clinches that now, a silver medal.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারোত্তোলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস। খবর পড়া আজকের মতো শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 এফএম গোল্ডে।
2: সঙ্গে স্পেশালিস্টে আজকের বিষয় মহাকাশের সহজপাঠ। আজকের আমাদের স্পেশালিস্ট জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারি। স্যার, একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে সবসময় ঘোরে যে সূর্য যে একটা নক্ষত্র, এই বিষয়টা আমরা সকলেই জানি, কিন্তু সূর্যকে এত বড় আর উজ্জ্বল দেখায় আর অন্য নক্ষত্রকে ছোট দেখায়, কেন?
3: তার কারণ, আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার দিকে একটা গাড়ি আসছে, গাড়ির হেডলাইটটা জ্বলছে, আপনি চোখ ধাঁধিয়ে যাবে। অথচ দূরের, অনেক দূরের একটা গাড়ি, সেও হয়তো আপনার দিকে আসছে, তার হেডলাইটটা হয়তো একই মডেলের গাড়ি, একই হেডলাইটের মডেল, সেই আলোকে খুব স্তিমিত দেখাবে। তার কারণ, যত দূরের বস্তু সেটির ঔজ্জ্বল্য তত কম দেখায়। তার কারণ, আলো যত ছড়িয়ে পড়ছে চারিদিকে, তার সেই দিক থেকে আলোর যে, যাকে বলবো, শক্তি, সেই শক্তিটা কমে যায়। তার ফলে কাছের আলো, কাছের তারা, কাছের সূর্যকে অনেক বেশি উজ্জ্বল বড় দেখায় আর দূরের তারাকে, যদিও

0: তার শক্তি হয়তো সূর্যের থেকেও বেশি, কিন্তু যেহেতু অনেক দূর, আমার মনে হয় যেন আলোর বিন্দু।
1: আচ্ছা, সেই কারণেই কি শুকতারা আমরা দেখি বেশি চিকচিক করছে? শুকতারার দূরত্ব কি কম?
0: শুকতারাটা আসলে তো, মানে আমরা জানি যে শুক্র গ্রহ, শুক্র গ্রহ হচ্ছে সূর্য আর পৃথিবীর মধ্যিখানে, প্রথমে বুধ তারপরে শুক্র। এইবার কোনো কোনো সময় খুব উজ্জ্বল দেখি, আবার কোনো কোনো সময় ততটা উজ্জ্বল হয় না। সেটা কিন্তু একটা বিরাট জিনিস, মানে আজ থেকে 420 বছর আগে, 415-16 বছর আগে গ্যালিলিও কিন্তু তাই দেখিয়ে বুঝিয়েছিলেন যে আমাদের সৌরজগৎ সূর্যকেন্দ্রিক। তার কারণ, এইটা যদি সূর্য হয়, মনে করুন আমি কিছুটা দূরে পৃথিবী, সূর্য আর আমার মাঝে মনে করুন শুক্রকে ঘুরতে ঘুরতে চলে এলো, তাহলে শুক্রগ্রহের যে পিঠে সূর্যের আলো পড়ছে আমি তো সেই পিঠ দেখতে পাচ্ছি না, আমার কাছে তখন শুক্রগ্রহের অমাবস্যা। আবার কোনো কোনো সময় যখন আমার মধ্যেখানে, মানে আমার এবং শুক্রের মধ্যে সূর্য, তখন শুক্রগ্রহ উল্টো দিকে আমার থেকে সূর্যের তুলনায় পুরোপুরি আলোটা পড়ছে, শুক্রগ্রহের পূর্ণিমা। সেই জন্য শুক্রগ্রহের কলা পরিবর্তন হয়।
2: আচ্ছা,
0: রাইট। এবং সে থেকেই যখন পূর্ণিমা, শুক্রগ্রহের পূর্ণিমা প্রচণ্ড উজ্জ্বল দেখায়। এবং এটাও মনে রাখতে হবে, অনেকেই বলেন যে শুকতারা আর সন্ধ্যা তারা দুটো তারা, তারা নয়, একই বস্তু এই শুক্রগ্রহ। তার কারণ হচ্ছে যেহেতু আমার এবং সূর্যের মধ্যে শুক্রগ্রহ, তার মানে আমার নিরিখে আমি যখন সূর্যের দিকে তাকাচ্ছি সেখানে সূর্যের আলো, শুক্রগ্রহ তো ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা সময় এমন একটা জায়গায় আসবে যে তার বেশি আমার নিরিখে আর বেশি সূর্য থেকে দূরত্বে যাবে না। আবার ঘুরতে ঘুরতে অন্য সময় অন্যদিকে যখন আসবে তার নিরিখেও যাবে না। একদিকে যখন আসছে সেটা হচ্ছে সূর্যাস্তের পরপরই সন্ধ্যা তারা, আর একদিকে যখন উঠছে তখন সূর্য ওঠার ঠিক আগে দেখা যাবে, তখন শুক্রতারা। সুতরাং এইভাবে বোঝা যায়, সূর্য ব্যাপারটাই তো একটা আশ্চর্যজনক। মানে আপনাদের প্রশ্নের মধ্যে যে থাকে যে সূর্য ব্যাপারটা কি, কি করে হলো, এটা কিন্তু সত্যি যদি জানা যায়, আমি দেখেছি অন্তত সাধারণ মানুষের মধ্যেও না একটা মানসিক যেন আলোড়ন সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে একটা বিরাট বড় ঘনকালো গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছিল। এই মেঘটি মূলত 91% হাইড্রোজেন, 8% হিলিয়াম, 1% অন্য মৌল দিয়ে তৈরি। এই মেঘটির তাপমাত্রা ছিল -240°C। এই অত্যন্ত শীতল অবস্থায় এই ধরনের মেঘের মধ্যে একটি মাত্র বল কাজ করে, চারটে প্রাকৃতিক বল আছে তার মধ্যে একটি মাত্র, সেটি হলো অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল মানে পৃথিবীতে আমি যে আটকে আছি অভিকর্ষজ বলের ফলে। এই স্ব-অভিকর্ষজ বলের ফলে মেঘের বহির্ভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, যত কেন্দ্রের দিকে গ্যাস ঘনীভূত হয় কেন্দ্রের ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়লে চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে তাপ বৃদ্ধি পায়। তাপ বৃদ্ধি পেতে পেতে -240°C থেকে তাপমাত্রা উঠে 1.5 কোটি°C। আর এই 1.5 কোটি°C একটা ঘটনা ঘটে, চারটে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস যাকে বলা হয় প্রোটন, তারা যেন যেন একসঙ্গে এসে জুড়ে গিয়ে সৃষ্টি করে একটা হিলিয়াম পরমাণুর কেন্দ্র। হাইড্রোজেন থেকে হিলিয়াম, পারমাণবিক সংযোজন বিক্রিয়া, থার্মোনিউক্লিয়ার ফিউশন রিয়াকশন, পৃথিবীর গবেষণাগারে বিজ্ঞানীরা কিন্তু করতে পেরেছেন, কিন্তু এই 10 বছর আগে অবধি কন্ট্রোল করতে পারতেন না, হাইড্রোজেন বোমা হিসেবে ফাটিয়ে দিতেন। কিন্তু এখন আমরা জানি যে সূর্যের অভ্যন্তরে যখন অত্যন্ত সংযতভাবেই বলবো, বিশাল ভর, চাপ বেশি, চারটে হাইড্রোজেন থেকে একটা হিলিয়াম তৈরি হলো, প্রভূত পরিমাণে শক্তি উদ্গত হয়। সেই শক্তি যত চেষ্টা করে বাইরের দিকে বেরিয়ে আসতে, একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি করে বাইরের দিকে। হ্যাঁ, এই আলো যে দেখেন, এই আলো আমাদের গায়ে পড়লে আমাদের শরীরে একটা চাপ দেয়। এই সাদা আলো বা দৃশ্যমান আলো খুব একটা শক্তিশালী নয় বলে আমার গা থেকে প্রতিফলিত হয়ে আপনি আমাকে দেখতে পাচ্ছেন। আমার সামনে যদি একটা এক্স-রে রশ্মি রে থাকতো আমাকে ফুঁড়ে চলে যেত, কারণ চাপ এত বেশি। সেই একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি হয়। এবং মনে রাখতে হবে, এই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী স্ব-অভিকর্ষ চাপের সঙ্গে একেবারে সমান হয়ে কেটে কুটে শূন্য হয়, তখনই সূর্য একটা গ্যাসের গোলক হয়েও আকাশে ছড়িয়ে পড়ে না, কোটি কোটি বছর ধরে ঝুলে থাকে। তার মানে বুঝতে পারলেন তো, আমরা নিজেদেরকে তো এখন খুব ক্ষমতাবান ভাবি, কেউ হয়তো অর্থ, কেউ হয়তো তার বুদ্ধি, কেউ হয়তো তার মানসিক বা দৈহিক শক্তি, কেউ হয়তো ভাবে আমাকে অনেকে মদত করবে, আমি শক্তিশালী। আমরা প্রত্যেকে কেন বেঁচে আছি, প্রত্যেকে, প্রত্যেকটি জীবন আমরা বেঁচে আছি 15 কোটি কিলোমিটার দূরে একটি গ্যাসের গোলকের মধ্যে

0: দুটি পরস্পর বিরোধী বল প্রতি সেকেন্ডে কেটে কুটে শূন্য হচ্ছে বলে, না হলে কেউ বাঁচতাম না। একটু যদি এদিক ওদিক হতো না, হয় সূর্য সংকুচিত হতো নাহলে প্রসারিত হতো, আর তা যদি হতো 8.3 মিনিটের মধ্যে সব শেষ, পৃথিবী শেষ। তাই ভুলে যাবেন না, মহাকাশ আমাদের শিখিয়েছে আমাদের বেঁচে থাকাটা না অ্যাক্সিডেন্ট, আমরা অ্যাক্সিডেন্টটাকে অন্যভাবে দেখি না। পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল অ্যাক্সিডেন্ট, বিবর্তন হয়েছিল সেটাও কয়েকটা পরপর ঘটে যাওয়া আকস্মিক ঘটনার ফলে, আর এই মুহূর্তটা, এই যে মুহূর্তটা বেঁচে আছি, এটাও একটা অ্যাক্সিডেন্ট। সেটাই বোধহয় মহাকাশ আমাদেরকে বিনীত হতে শেখায়, যে আমাদের যে ভেতরের যে অহংকার, অহং, অধ্যত্ব বা চিন্তা আমি সর্বশ্রেষ্ঠ, যেটা আমরা ইতিহাসে দেখে এসেছি ঘটে চলেছে, তার কোনো দাম নেই। আমরা সবাই সেই সূর্যের শক্তি যেমন আমার মধ্যে আছে, আর সূর্য আছে বলে আমি বেঁচে আছি।
1: সত্যি কত বড় সত্য, আর এই সত্যকে অস্বীকার করে আমরা অন্যরকমভাবে ভাবি, কষ্ট পাই, আনন্দ পাই। স্টুডিওর ঘড়ি বলছে আমরা কিন্তু আবার ছোট্ট করে একটা বিরতিতে যাব, তবে হ্যাঁ তার আগে একটা প্রশ্ন অন্তত আমরা শুনে নিই।
2: সূর্যকেন্দ্রিক একটা প্রশ্ন রয়েছে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। উনি লিখছেন যে সূর্যের ভিতরে কতগুলো পৃথিবী অনায়াসে ঢুকে যেতে পারে?
0: 3 লক্ষ। 3 লক্ষ পৃথিবী আমাদের সূর্যের মধ্যে ঢুকে যাবে
1: একদম। মানে নিশ্চয়ই শুনলেন আমাদের যিনি প্রশ্ন করেছেন,
0: একটাই উত্তর বলে আর কিছু বলার নেই।
1: আরো কিছু প্রশ্ন আছে, মানে অসংখ্য প্রশ্নই আছে ইনফ্যাক্ট, কিন্তু আমাদের স্টুডিওর ঘড়ি বলছে আমরা একটা ছোট্ট বিরতি নিই,
2: একটা বিরতি নিয়ে
1: নিই এসে বাকি প্রশ্নগুলোতে আসছি।
3: পার্সোনাল লোন অফার স্যার,
4: আবার এক্ষুনি ব্লক করছি।
3: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
4: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
5: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
4: তাহলে
5: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
4: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
5: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
6: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
2: এই মুহূর্তে সঙ্গে একজন লিসনার্স রয়েছে, সরাসরি নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, কে বলছেন?
7: হ্যাঁ নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে
1: বলি।
7: প্রথমে স্যারকে আমার নমস্কার জানিয়ে একটা প্রশ্ন স্যারের কাছে আমার আছে, যে প্রশ্নটা হচ্ছে সূর্য এবং গ্রহ উপগ্রহ ছাড়াও তো সৌরজগতে ঘুরে গেছে অসংখ্য গ্রহাণু, এবং ওই ছোটখাটো গ্রহণাগুলো আঘাতে পৃথিবীর মারাত্মক তো ক্ষতিও হতে পারে, আর এবং যদি কোনো হুট করে পৃথিবীর দিকে কোনো গ্রহাণু চলে আসে বা ছুটে আসে, সেটাকে কিভাবে রক্ষা করা যেতে পারে, এটাই আমার প্রশ্ন স্যারের কাছে। সবাই ভালো থাকবে।
0: খুব ভালো প্রশ্ন করেছেন। একটু ইতিহাসটা বলি, 1801 খ্রিস্টাব্দে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জোসেপ্পে পিয়াজ্জে, তিনি মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে একটি 900 কিলোমিটার ব্যাসের বর্তুলাকার, মানে বর্তুলাকার মানে স্ফেরিক্যাল বস্তু আবিষ্কার করলেন, যেটি সূর্যকে প্রদক্ষিণ করে। নাম দিলেন সেরে। লোকেরা ভাবলেন নতুন গ্রহ পাওয়া গেছে। কিন্তু তার 2-3 বছরের মধ্যে প্যালাস, ভেস্তা এবং জুনো, এই 3টে 500 কিলোমিটার আয়তনের গোলাকার বস্তু পাওয়া গেল, যারাও সূর্যকে প্রদক্ষিণ করছে ওই মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে। বোঝা গেল একটা নতুন ধরনের বস্তু আমরা আবিষ্কার করেছি, তাদেরকে বলা হলো গ্রহাণু, ইংরেজিতে বলে অ্যাস্টেরয়েড। আর একটু পড়াশোনা যদি আমরা করি জানতে পারবো, বলছি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন গ্রহিকা। তাই গ্রহাণুদের কথা যদি বলি, সেই 1801 থেকে আজ অবধি হাজারে হাজারে হাজারে হাজারে পাথরের টুকরো 1 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 100 কিলোমিটার আবিষ্কৃত হয়েছে, যারা মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করছে। এখন এদের মধ্যে কিছু কিছু গ্রহাণুকে বলা হয় অ্যাপোলো গ্রহাণু। তাদের বৈশিষ্ট্য, এদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করে, তার মানে পৃথিবী তার নিজের খেয়ালে সূর্যের চারিদিকে যাচ্ছে। এরা ঠিক একই সময়ে এত জোরে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে যে যদি দেখতে হয় তাত্ত্বিকভাবে পৃথিবীর

0: ধরুন একের পাঁচ ভাগ, একের ছ ভাগ, একের দশ ভাগ ভেঙে উড়ে বেরিয়ে যাবে। এত উত্তাপ সৃষ্টি হবে যে সমস্ত কিছু তৎক্ষণাৎ বাষ্পীভূত হয়ে যাবে। সুতরাং এইবারে যদি প্রশ্ন করেন যে তাহলে কি ঘটতে চলেছে, মোটামুটি বিজ্ঞানীরা এখন কিন্তু মোটামুটি দেখে ফেলেছেন কী কী বস্তু পৃথিবীর চারপাশে আছে এবং পৃথিবীর কাছাকাছি এলেও আসতে পারে, এমনকি এক মিটারও না, তারও ছোটো ছোটো কোনো পাথরের টুকরো তারা মোটামুটি দেখেছেন। কিন্তু এর মানে এই নয় তারা সব দেখতে পেয়েছেন। সুতরাং ঘটতেই পারে মহাপ্রলয়। যদি প্রশ্ন করেন কবে ঘটবে, শুনতে খারাপ লাগবে, এই যে আমি বলছি না আপনাদের সঙ্গে কথা, ঠিক এই মুহূর্তে করতে পারে, আজ থেকে দশ বছর পরে ঘটতে পারে, দশ লক্ষ বছর, কবে ঘটবে কেউ জানে না। ওই জন্য বললাম না যে আমরা যে বেঁচে আছি এটাই একটা অ্যাক্সিডেন্ট। তবে একটা যদি চলে আসে, বিজ্ঞানীরা অনেক কিন্তু প্ল্যান ট্যান করেছেন, তারা ভেবেছেন যে আমি একটা রকেট অ্যাটম বোমা পাঠিয়ে দিই, অ্যাটম বোমা ফাটিয়ে সেই গ্রহাণুটার কাছে গিয়ে ফেটে যাক। মুশকিল আছে, ফেটে গেলে একটা বস্তু এসে যদি পড়তো, তার আগে 1,000-10,000 ছোটো ছোটো বস্তু এসে সারা পৃথিবীকে ঢেকে পড়বে, তাতে আরও বেশি ক্ষতি হতে পারে। তখন বলা হচ্ছে সোলার সেল। সোলার সেলটা কীরকম, আমরা জানি পালতোলা নৌকো, পালে হাওয়া লাগলে নৌকো একদিকে যায়, এবং সূর্য থেকে প্রতিনিয়ত অতি গতিবেগ সম্পন্ন তড়িৎ কণা বা আয়নিত কণা বেরিয়ে আসছে। এরা যে কোনো বস্তুর ওপরে যদি পড়ে তার উপরে একটা চাপ সৃষ্টি করে। তাহলে আমি যদি এই ধরনের একটা এগিয়ে আসা গ্রহাণুর গায়ে একটা বিশাল বড় পাল লাগিয়ে দিই, সেই পালে যখন এই আয়নিত কণাদের চাপ সৃষ্টি হবে, তার মানে সেই পালতলা নৌকার মতো সেই গ্রহাণুটিকে আমরা পৃথিবীর থেকে সরিয়ে দিতে পারি। বা অনেক সময় গ্র্যাভিটি ট্র্যাক্টর, এগুলো কিন্তু সবই তাত্ত্বিকভাবে বিরাট একটা মহাকাশ যান, বেড অফ বিরাট, তাকে পাঠানো হলো গ্রহাণুটির উদ্দেশ্যে, এবং আনি অভিকর্ষ যা বলের ফলে সে কিন্তু গ্রহাণুর উপর একটা আকর্ষণীয় শক্তি দেবে। তাহলে আস্তে আস্তে আকর্ষণীয় শক্তি দিয়ে পৃথিবীর কাছে যে এগিয়ে আসছিল সেই পথ থেকে তাকে বিচ্ছিত করা যেতে পারে। কিন্তু এখন অবধি কোনটা করলে ঠিক হবে কোনো বিজ্ঞানী বলে উঠতে পারেননি।
1: প্রদীপ্ত মিত্র উনি লিখছেন, আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় জানতে পারি যে পৃথিবীর সাথে অন্য গ্রহের একটা ধাক্কা লাগবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা সত্যি কি আদৌ সম্ভব?
0: পৃথিবীর সঙ্গে কোনো বস্তুর ধাক্কা লাগলেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই যে আপনি কথাটা বললেন, যেটা ইউটিউবে বা ফেসবুকে দেখি, এগুলো কিন্তু যে যারা ওই ক্লিপটা দিয়েছে, ক্লিপিংসটা দিয়েছে বা রিলটা দিয়েছে বা সংবাদ দিয়েছে, তাদের পপুলারিটি বাড়ানো ছাড়া আর কিন্তু কিছু করে না, এর মধ্যে কোনো সত্যতা নেই।
2: আচ্ছা, আমাদের আরেক বন্ধু হোয়াটসঅ্যাপ করেছেন, বেলঘুরিয়া থেকে অর্ণব ঘোষ জিজ্ঞেস করছেন, মহাকাশ নিয়ে স্যারের আলোচনা শুনতে তো খুবই ভালো লাগে। প্রশ্ন বলছেন, একসময় আমরা জানি যে একসময় মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। আমার প্রথম প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে কি সত্যি এখনও মাটির নিচে কোনো প্রাণের অস্তিত্ব বা অণুজীব বেঁচে থাকতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, চাঁদের রুক্ষ পরিবেশেও কি কোনো অণুজীবের পক্ষে এখনও বেঁচে থাকা সম্ভব?
0: মঙ্গল গ্রহের ক্ষেত্রে বলি, আপনি যেটা বললেন যে একসময় তরল জল মঙ্গল গ্রহে প্রবাহিত হতো, তার অনেক কী বলবো সিগনেচার, অনেক প্রমাণ যেন পাওয়া গেছে মঙ্গল গ্রহে যতগুলো অভিযান হয়েছে। কিন্তু আরও দেখা গেছে যে মঙ্গল গ্রহের দুটি মেরুতে, উত্তর এবং দক্ষিণ মেরুতে, জলীয় বরফও দেখা গেছে। তার মানে জলীয় বরফ, বরফ কিন্তু সেটা তরল জল নয়। এখন প্রশ্ন উঠছে, মাটির তলায় যাকে আমরা ইংরেজিতে বলি পারমাফ্রস্ট, বরফের কুচি, বরফের কুচি মিশ্রিত ধুলিকণা, সেরকম কি আছে? বা আমাদের পৃথিবীতে যেমন ফল্গু নদী বলি, সেই রকম কি আছে? সেইটার প্রমাণ কিন্তু এখনও পাওয়া যায়নি, কিন্তু তার মানে যে নেই সেটাও কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং আপনি যেটা বললেন, অণুজীব বা এককোষী বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট থাকতেই পারে। আর সেই জন্যই তো এবার আপনি যে প্রশ্নটার দিকে এগিয়ে গেলেন, হয়তো ভেবে এগোননি, সেটা বলি যে প্রশ্ন ওঠে যে মঙ্গল গ্রহ নিয়ে এত কোটি কোটি কোটি কোটি হাজার কোটি টাকা ডলার খরচ হচ্ছে কেন? তার কারণ, প্রতি বছর গড়ে কয়েকশো কিলোগ্রাম পাথরের টুকরো মঙ্গল গ্রহ থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়ে। আমরা দেখতে পাই না কেন, 74% জলে পড়লে বুঝতে পারি না। এবার যদি মঙ্গল গ্রহের মাটিতে বা মাটির তলায় এককোষী বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট থাকে, একটা পাথরের চেপে পৃথিবীতে পড়লে কী হয় বুঝতে পারছেন? 6 থেকে 3 বছরের মধ্যে সারা পৃথিবীর ছারখার হয়ে যাবে, কেউ পারবে না বাঁচতে। সুতরাং এত যে আয়োজন, শুধুমাত্র যে বৈজ্ঞানিক উৎসাহ।

0: তা নয়, মঙ্গল গ্রহ আমাদের প্রতিবেশী গ্রহ, তার সম্পর্কে জানার একটা প্রচেষ্টা।
1: আমাদের সঙ্গে লিসেনার রয়েছেন, কে আছেন? নমস্কার।
2: নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: নমস্কার,
1: বলুন।
3: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি। স্যারের কাছে একটা প্রশ্ন আমার আগ্রহ আছে, যে উল্কাপাত বিষয়টা কি জিনিস? আমরা তো প্রায় সময় দেখতে পাই, কিন্তু ওই উল্কাপাত বিষয়টা আমরা ঠিক বুঝে উঠতে পারি না, এটা যদি স্যার যদি বলেন আমাকে একটু ভালো হয়।
0: আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। উল্কাপাত অনেকে বলে, ছোটবেলায় বলতো তারা খসে পড়া, না তারা কিন্তু খসছে না। মূলত আমাদের সৌরজগতে অনেক ছোট বড়, ছোট আকারের বড় আকারের, ছোট আয়তনের বস্তু বা পাথরের টুকরো ঘুরে বেড়ায়। সেই ঘুরতে ঘুরতে যদি পৃথিবীর যে আকর্ষণী যে প্রভাব, অভিকর্ষ যে আকর্ষণ, তার মধ্যে যদি এসে পড়ে, তাহলে সে পৃথিবীর দিকে এগিয়ে আসবে। এই পৃথিবীর দিকে যখন এগিয়ে আসে, পৃথিবীর আবহামণ্ডলে যখন প্রবেশ করে, আবহামণ্ডলে বাতাসের কণিকার সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে দপ করে যেন জ্বলে ওঠে। সেটি যে মৌল দিয়ে তৈরি বা যে বস্তু দিয়ে তৈরি, তার উপরে নির্ভর করবে সেটি কতটা উজ্জ্বল হবে, কি ধরনের আলো, রঙের আলো হবে। এবং আমরা দেখি আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা যেন আলো ছিঁড়ে বেরিয়ে গেল। এমন অনেক সময় দেখা গেছে যে ওরকম একটা ঘটনার পর সেই জায়গা গিয়ে যেখানে পড়েছে বলে মনে হচ্ছে, সেখানে সত্যিকারের পাথরের টুকরো একটা, অনেক সময় অনেকগুলো পাথরের টুকরো পাওয়া গেছে। তার মানে পাথরের টুকরোটা পুরোপুরি জ্বলে না গিয়ে আংশিক জ্বলে ওই আলোর একটা প্রচণ্ড উচ্ছ্বাস সৃষ্টি করে পৃথিবীতে সে আসরে পড়েছিল। এবার আসি উল্কা বৃষ্টির কথায়। উল্কাপাত আর উল্কা বৃষ্টির মধ্যে একটা কোথায় যেন পার্থক্য রয়েছে। আমাদের সৌরজগতের একেবারে বহির্ভাগে বিরাট বিরাট এক সমস্ত বস্তু ঘুরে বেড়াচ্ছে, 10-20-100 কিলোমিটার আয়তনের জলীয় বরফ, কার্বন ডাইঅক্সাইড বরফ, যেগুলোকে ড্রাই আইস বলে। এখন অতি উপবৃত্তাকার কক্ষপথে যখন তারা সূর্যের কাছে এগিয়ে আসে, সূর্যের উত্তাপে সেই বরফ গলতে শুরু করে। আর ওই বস্তুগুলো যে ধুলিকণা দিয়ে তৈরি, সেই ধুলিকণা গলে যাওয়ার ফলে পড়ে থাকে তার কক্ষপথে। আবার যখন চলে যায়, তখন সেই কক্ষপথে যখন দূরে চলে যায়, তখন আবার সেটি বরফ হয়ে যায়। এবং যে পড়ে থাকা ধুলিকণাগুলি, সেগুলি যদি পৃথিবীর কক্ষপথকে ছেদ করে, বছরের একটা নির্দিষ্ট সময়, যখন পৃথিবী সেই সময়ের মধ্যে, ধরুন সেপ্টেম্বর মাসের 5-10 বা ডিসেম্বর মাসের 10-11, সেই অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই ধুলিকণাগুলি পৃথিবীর হাওয়ামণ্ডলে এসে আঘাত করবে, প্রবেশ করবে, ঘর্ষণের ফলে জ্বলে যাবে। আমরা শুধু একটা না, শয়ে শয়ে, হাজারে হাজারে উল্কাপাত দেখব, উল্কা বৃষ্টি।
1: আমাদের অসংখ্য, মানে আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে, সেখানে যেমন আমাদের লিসনাররা প্রচুর প্রশ্ন রাখছেন, তেমন সময়ই কিন্তু আমরা টেলিফোনও পাচ্ছি, 2-4-8-8-0-8-5
2: এই মুহূর্তে কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন?
4: আমি জানতে চাইছি যে আমরা কাগজে মাঝে মাঝে দেখি যে এই চারটি গ্রহ খুব কাছাকাছি পজিশন, যেটা খালি চোখেই আকাশে দেখা যায়, যে অনেক সময় বৃহস্পতি, শনি, মঙ্গল, বুধ এরকম একসঙ্গে খালি চোখে রাত্রিরে আকাশে দেখা যায়। এটা বিরল ঘটনা, মাঝে মাঝে খুব কম সময়ে হয়। এরকম কি এই বছরে হবার কোনো সম্ভাবনা আছে, বা এটা
0: এবারে সেই রাস্তার উপরে বিভিন্ন দূরত্বে আপনার পরিচিত বন্ধু বান্ধব বা মানুষজনেরা দাঁড়িয়ে আছেন। তাহলে ওই রাস্তাটার যে চওড়া যতটা, সেই চওড়ার মধ্যেই আপনি আছেন, আপনার বন্ধু আছে, আপনার অন্য আত্মীয় স্বজন আছে। দূর থেকে কেউ যদি সেই রাস্তাটার দিকে তাকায়, সেখানে চোখে পড়বে তাদের, আপনাকে, আপনার বন্ধুকে, আপনার আত্মীয়কে, সব যেন কাছাকাছি আছেন। কাছাকাছি আছেন মানে হয়তো কাছাকাছি নেই, আপনার থেকে আপনার বন্ধুর দূরত্ব ওই রাস্তার যে লম্বা সেই অনুযায়ী হয়তো 1 কিলোমিটার, কিন্তু দূর থেকে মনে হবে আরে এরা তো পাশাপাশি আছে। সুতরাং দূরের বস্তুকে, তারা পরস্পরের মধ্যে যদি অনেক দূরত্বও থাকে, আকাশের গায়ে যেহেতু আমরা দূরত্বটা, গভীরত্বটা বুঝতে পারি না, আমরা দেখতে পাই তাদের স্পেশিয়াল, মানে আকাশের গায়ে আমাদের নিরিখে পরস্পর কোথায় আছে, কাছে আসে কেন। অনেক সময় বলে এক রেখায় চলে আসছে, কেন? তার কারণ আমাদের সৌরজগতের যখন সৃষ্টি হয়

0: একটি গ্যাসের আর ধুলিকণার চাকতি থেকে। সেই চাকতির মধ্যিখানে জন্ম নিয়েছিল সূর্য, আর চাকতির বিভিন্ন অঞ্চলে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি হয়েছে গ্রহদের। তার মানে ভেবে দেখুন, আমি যদি একটা গ্রহে বসে থাকি, আমি মোটামুটি একটা রেখায়, পুরোপুরি সরল নয়, কিন্তু দেখতে পাবো বিভিন্ন অন্য গ্রহদের। সে যদি তাদের অবস্থান এমনই জায়গায় হয় যে পৃথিবী থেকে তাকে একসঙ্গে দেখা যাচ্ছে, সেই গ্রহদের মহামিলন বলতে পারেন, এটা হামেশাই ঘটতে পারে, এটা খুব একটা বিরল নয়। এবং আকাশের গায়ে যেন মনে হয় একটা সরল রেখা নয়, একটা রেখা ধরে আমরা বিভিন্ন গ্রহকে দেখতে পাচ্ছি। কিন্তু মুশকিলটা হয়, কিছু কিছু মানুষজন আছে একসঙ্গে এলে গ্রহদের দেখা গেলে আকাশে, সেদিন হাজার হাজার মন কেজি ঘি পড়ে বিশাল মহাযজ্ঞ হয়, সেটা নাকি একটা বিশাল ব্যাপার। এটা সম্পর্কে কোনো বৈজ্ঞানিক মতামত আমার কাছে অন্তত নেই।
1: আমাদের আকাশবাণী কলকাতা ফেসবুক পেজে একটা প্রশ্ন রয়েছে যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার অত দ্রুত গতিতে কীভাবে পৃথিবীর চারদিকে ঘুরছে, কোনো মানুষ ওখানে গেলে কীভাবে ওই দ্রুতগামী স্পেস সেন্টারে প্রবেশ করে বা কীভাবেই বা ওখান থেকে পৃথিবীতে ফিরে আসে?
0: আচ্ছা দেখুন, আপনি রাস্তায় যখন হাঁটছেন, মনে করুন দেখলেন একটা বাস আসছে যেটা আপনাকে উঠতে হবে, বাসটা কিন্তু স্টপেজ দিচ্ছে না। আপনি দেখবেন, যদিও একেবারে অন্যায় করাটা, কিছু সাহসী মানুষ আসে বাসের সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ট্রেনিং করে লাফিয়ে ওঠেন। তেমনই যে কোনো মহাকাশযানে, আমি যদি মহাকাশচারীদের পাঠাই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেই উপগ্রহটিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সমগতি বেগে আসতে হবে, তবেই কিন্তু যাকে সেখানে কেউ লাফায় না, ডকিং হয়, আর এই ডকিং করে একটা থেকে অন্যটিতে ট্রান্সফার করা হয় মহাকাশচারীদের। আর মনে রাখতে হবে যে অত জোরে ঘুরছে কে ঘোরাচ্ছে? হ্যাঁ, তার মোটর আছে, তার সব কিছু আছে, কিন্তু সবসময় তা কিন্তু নয়। ওই যে আমরা পৃথিবীতে যখন যাই, কিছুক্ষণ পরে গেলে থমকে যেতে হয়, কেন? তার কারণ বাতাস আছে, বাতাস আমাদের আটকে দেয়, রেজিস্ট্যান্স সৃষ্টি করে। মহাশূন্য কিন্তু কিছু নেই, অল্প একটু টোকা মারলেই সে কিন্তু চলবে চলবে চলবে যতদিন খুশি। হয়তো পৃথিবীর অভিকর্ষ যে বলের জন্য তার গতিবেগ বেড়ে যেতে পারে, কিন্তু এখানে মনে রাখতে হবে যে মোটামুটি যে বৃত্তাকার কক্ষপথ, তার গতিবেগ, এই সমস্ত কিন্তু ব্যালেন্স করছে কাকে? পৃথিবীর আকর্ষণকে। ওই আকর্ষণ আছে বলেই তার গতিবেগ থাকা সত্ত্বেও সে কিন্তু ঘুরে চলেছে পৃথিবীর চারিদিকে। কিরকম? ওই যে একটা ছোট পাথরের টুকরো আমি একটা দড়ি বেঁধে হাতে নিয়ে যদি ঘোরাই, তার মানে সে কিন্তু ঘুরছে আমার চারিদিকে। ঘুরছে কেন? আমার হাত তাকে টানছে বলে। আর কাছে চলে আসছে না কেন? তার এই ঘূর্ণা যে বেগ, গতিবেগটা, সেটা তাকে ঘুরিয়ে নিয়ে চলেছে, একই ব্যাপার।
2: কার্তিক ব্যানার্জি, উনি লিখছেন, আমাদের ওজোন স্তর ক্রমশ ভাঙছে পলিউশনের জন্য, এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর?
0: যে কোনো কিছু ভাঙাই ক্ষতিকর, ওজোন স্তর ভাঙলে ভীষণভাবে ক্ষতিকর। তার কারণ আমরা জানি যে আল্ট্রাভায়োলেট রশ্মি সূর্য থেকে যে আসে, ওজোন তাকে আটকাতে সাহায্য করে, এবং এই আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের চামড়ায় পড়লে বিজ্ঞানীরা মনে করেন অনেক ধরনের স্কিন ক্যান্সার হতে পারে, চর্মরোগ হতে পারে, সুতরাং সেই দিক থেকে ভীষণ ক্ষতিকর। কিন্তু কিছু কিছু আশার কথা শোনা যাচ্ছে যে ওজোন স্তর কোনো কোনো জায়গায় যেন পূর্ব যে অবস্থা ছিল তার থেকে একটু বর্ধিত আকারে হচ্ছে, অল্প হলেও হচ্ছে। সুতরাং আমি মনে করি আমরা আবার সবাই বুদ্ধি খাটিয়ে চেষ্টা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে, আবার সবাই এমন রেফ্রিজারেটর ব্যবহার করব যেখানে ওই ফ্লোরোক্লোরো কার্বন না আছে, যেটা কিনা আমাদের ওজনকে কমিয়ে দিতে পারে। চেষ্টা করলে হয়তো একদিন সফল হব এই পৃথিবীকে ওজনের কম হয়ে যাওয়ার বিপদ থেকে বাঁচাতে।
1: আরেকটি প্রশ্ন রয়েছে, হোয়াট মে বি দ্য লাইফ অফ সান?
0: 460 crore years, 4.6 billion years, 460 কোটি বছর। দেখুন, আমি 460 কোটি বছর বলছি, এটা একটা মজার গল্প বলি, যদিও এখানে খুব গভীর আলোচনা হচ্ছে। একটি মিউজিয়ামে একজন লোক দল বেঁধে যায়, তারা দেখে বিভিন্ন সেই ডাইনোসর, স্টেগোনোসরাস, তাদের সব কঙ্কাল দেখে। তো একটা জায়গায় গিয়ে একটা অল্প বয়সী মেয়ে, সে গাইড, তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এটার বয়স কত এই ডাইনোসরের? সে বলল, এটা 2,03,000, 2,06,000। সবাই বললো, সে কি মানে 2,06,000 এতটা বোঝা যায়? সে বলল, না না না, আমি 6 বছর আগে চাকরিতে ঢুকেছিলাম, তো তখন জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 2,06,000, তাহলে 2,06,000 এখন বয়স। সেই রকমই 460 কোটি মানে 460, এরকম ভাববেন না, 5-10-20 কোটি এদিক ওদিক হতে।

0: পারে সেটা তাত্ত্বিকভাবে অঙ্কের মাধ্যমে বোঝানো যায়।
1: সমুদাস লিখছেন, আমাদের যে সৌরজগৎ, আমাদের সৌরজগতের থেকে আরও দূরে কি কোনো সৌরজগৎ থাকতে পারে?
0: আমাদের সৌরজগতের থেকে দূরে তারা জগৎ, আমাদের তারা হচ্ছে সূর্য, সৌরজগৎ মানে সৌরজগৎ সদৃশ্য, কিন্তু তারা জগৎ এ পর্যন্ত 5742 এই ধরনের তারাকে দেখা গেছে যার চারিদিকে গ্রহরা ঘুরছে, অনেক অনেক কোটি কোটি গ্রহ ঘুরছে, কিন্তু সেগুলো এখনও মানে টেলিস্কোপের মাধ্যমে দেখা পড়েনি, আভাস পাওয়া গেছে কিন্তু দেখা যায়নি। সুতরাং হাজারে হাজারে কোটি কোটি তারা আছে যাদের চারিদিকে গ্রহরা ঘুরছে।
2: সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে আবার একটি প্রশ্ন করেছেন, মহাকাশের সাধারণ তাপমাত্রা কত?
0: আপনি যদি বলেন, প্রশ্নটা অত্যন্ত ভালো। সাধারণত মহাকাশের তাপমাত্রা বললে আমি যেটা বললাম যে মহাজাগতিক একটা তাপমাত্রা আছে যেটা -270°C, মানে একটু বেশি, 2.7 কেলভিন, -270.3°C। কিন্তু মহাকাশের তাপমাত্রা কিন্তু অত্যন্ত, তার থেকে বেশি কিন্তু অত্যন্ত কম, মানে হয়তো দেখা যাবে 50, 40, 60 কেলভিন, মানে -240, -260 বা -210, নির্ভর করছে কোন পরিবেশে আমি দেখছি। সেখানে যদি অনেক তারা থাকে আশেপাশে, তাদের যে রশ্মি সার তার ফলে উত্তপ্ত হতে পারে, কিন্তু সাধারণত অত্যন্ত ঠান্ডা। আর যদি প্ল্যানেটেনে ওঠেন, দেখবেন পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ওপরে উঠলে -55°C, তাহলে বুঝতেই পারছেন আরও উপরে উঠলে কী অবস্থা হতে পারে।
1: অমিত সাহা দুর্গাপুর থেকে লিখছেন যে, আমরা সিনেমায় দেখি যে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন পৃথিবীতে নেমে এসেছিল, প্রশ্ন হলো বাস্তবে কি আমাদের পৃথিবীতে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? পৃথিবীর ইতিহাসে কি এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা ঘটনা আছে যেখানে সত্যি সত্যি কোনো এলিয়েন পৃথিবীতে এসেছে বা যোগাযোগ করার চেষ্টা করেছে?
0: আপনার এতটা প্রশ্নের একটাই উত্তর আমার নিরিখে, না, এখনও অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি, এখনও অবধি কেউ আসেনি, এবং কারোর সঙ্গে সে সত্যজিৎ রায়ের সে বঙ্কুবাবুর মতো দেখা হয়নি কোনো এলিয়েনের সঙ্গে।
1: ফোনে কে রয়েছেন একটু দেখে নি। নমস্কার, কে রয়েছেন ফোনে?
3: নমস্কার স্যার, আমি পবিত্র কুমার ঘোষ বলছি। আমার একটি প্রশ্ন আছে স্যারকে, আমি জিজ্ঞেস করতে চাই, মহাকর্ষ কি আমরা সত্যি করে কোনো বল বলতে পারি?
0: না,
3: যদি সেটাই হয় তাহলে স্পেস টাইম থিওরিকে এতে কেন অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যদি এই কনসেপ্টটা আমাদের কাছে একটু ক্লিয়ার করেন।
0: দেখুন, আপনি স্পেস টাইম থিওরি যেটা বললেন, 1915 সালে অ্যালবার্ট আইনস্টাইন সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব মানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিলেন, এবং সেখানে তিনি প্রথমে উপস্থাপনা করেছিলেন এবং পরে মোটামুটি প্রমাণ করে দিয়েছিলেন যে অভিকর্ষজ বল, যেটাকে নিউটন বলেছিলেন, যেটা আকর্ষণীয় বল, এরকম এটা বল নয়। এটা ভাবতে গেলে একটা কাল্পনিক পরীক্ষা বা এক্সপেরিমেন্টের কথা বলি, যেটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, কিন্তু বোঝার জন্য সুবিধা, বোঝার জন্য, বিলিভ মি। সেটা হচ্ছে একটা বিরাট বড় রাবারের চাদর আপনি আপনার কাছের যে বাজারটা সেখান থেকে কিনে আনলেন, এবং আপনার বন্ধুদের বলে আপনার ঘরের যে ঘরটা আছে সেই ঘরের চারিদিকে সম উচ্চতায় অনেকগুলো হুক পুঁতে দিলেন, হুক পুঁতে দিয়ে ওই রাবারের চাদরটা টেনে টেনে ওই হুকগুলোর সঙ্গে আটকে রাখলেন। তাহলে কী হলো, আপনার সামনে যেন বেশ একটা টান টান রাবারের চাদর এলো। এইবারে একটা মনে করুন একটা ভারী বস্তু, ছোট ছোট একটা গোলা, তাকে রাখলেন, রাবারের চাদরটা অনেকটা যেন নিচে নেমে যাওয়ার বলার থেকে অনেকটা বক্র হলো, আর ছোট আরেকটা অতটা ভারী নয় আরেকটা বস্তুকে রাখলেন তার কাছে, তাহলে সেখানেও একটা বক্রতার সৃষ্টি হলো, কিন্তু সেই বক্রতাটা অনেক কম এই বড় গোলাটার বক্রতার তুলনায়। তার ফলে এই যেন মনে হলো এই গোলাকার যে বস্তুর যে বক্রতা চারিদিকে, সেই বক্রতা ওই ছোট বস্তুকে বলছে তুমি আমার দিকে এগিয়ে এসো, কেন সে তো দাঁড়িয়ে থাকতে পারবে না, গড়াতে গড়াতে গড়াতে গড়াতে এসে সেই বড় গোলাকার বস্তুতে পড়বে। আইনস্টাইন বললেন এটাই হচ্ছে অভিকর্ষজ তথাকথিত বল। অভিকর্ষজ যে প্রভাব সেটা হচ্ছে স্থান এবং কালের যে জ্যামিতি বা জিওমেট্রি, যা যা যে ধর্ম, সেই ধর্মটা কেন পাল্টায়? বিভিন্ন বস্তু স্থান এবং কাল কালকে বক্র করে তুলতে পারে, কার্ভ করে তুলতে পারে, যত তার ভর তত বেশি বক্রতা, আর সেই বক্রতা অন্য ছোট বস্তুকে, আশেপাশের বস্তুকে বলে দেবে তার

0: দিকে কিভাবে এগিয়ে আসতে হবে, যেটাকে নিউটন বলেছিলেন আকর্ষণ, সেই ক্ষেত্রে বল নয়।
1: শান্ত সুজন আমাদের ফেসবুক পেজে লিখছেন যে মাল্টিভার্স বলে কি সত্যি কিছু আছে, যদি থাকে তাহলে একটু ব্যাখ্যা করুন। দু নম্বর হচ্ছে সৌরঝড়ের ফলে কি জীব জগতের বড় কোনো ক্ষতি হতে পারে, আর অ্যান্টি গ্র্যাভিটি এরিয়া বা স্পেস পৃথিবীর মধ্যে কোথাও আছে যেখানে গিয়ে সাধারণ মানুষ অভিজ্ঞতা নিতে পারেন, আর অ্যাস্ট্রোফেজ কি সত্যিই সূর্যের শক্তি শোষণ করে নিচ্ছে, কিভাবে প্রতিরোধ করা যায়?
0: আপনি যে প্রশ্নগুলো করলেন, প্রত্যেকটি প্রশ্ন খুব, আমি কি বলবো, অনেক অনেকের মধ্যে এই প্রশ্নগুলো আছে আছে, তার কারণ সেগুলোকে যেভাবে উপস্থাপনা করা হয় ফেসবুক বা ইউটিউবে বা এমনি গল্পের মাধ্যমে, এগুলো সবই যে একবারে ভুল তা নয়, কিন্তু কিছুটা কল্পনা লুকিয়ে রয়েছে এই প্রশ্নগুলোর মূল সূত্র হিসাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনার প্রশ্নের যে যে কিছু কি আংশিকভাবে সত্য, আবার আংশিকভাবে তার সঙ্গে যেন একটু কল্পনার জগৎ জুড়ে গেছে। মাল্টিভার্স যদি বলেন, সেখানে কিন্তু কল্পনা নয়, গাণিতিকভাবে দেখানো যায় মাল্টিভার্স, তার মানে এই নয় মাল্টিভার্স আছে, মানে গাণিতিকভাবে কিন্তু আপনারা ছোটোবেলায় পড়েছেন না সে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন, সেই সমীকরণটা সূত্র বার করলে দুটো উত্তর বেরোয়, তেমনই যে এটাও হতে পারে সেটাও হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, কিন্তু গাণিতিকভাবে প্রমাণিত, প্রমাণিত গাণিতিকভাবে অ্যাকচুয়াল রিয়েল লাইফে কিন্তু নয় মাল্টিভার্স।
1: আর এই সৌরঝড়ের ফলে জীব জগতের কোনো,
0: সৌরঝড় হচ্ছে মূলত প্রচণ্ড শক্তিশালী আয়নিত কণা, তারা যখন আবহমণ্ডল, আমাদের পৃথিবীর আবহমণ্ডলে প্রবেশ করতে চায়, বিশ্বাস করুন আবহমণ্ডল না থাকলে না আমি আপনি থাকতাম না, মুহূর্তের মধ্যে বাষ্পীভূত হয়ে যেতাম, এই বাড়ি থাকতো না, রাস্তা থাকতো না, আটকে দিয়েছে ভূচম্বকীয় ক্ষেত্র। আমাদের পৃথিবীর চারিদিকে এমন একটা অদৃশ্য কমলালেবুর খোসার মতো ভূচম্বকীয় ক্ষেত্র আছে, আয়নিত কণা স্রোত এসে তাতে ধাক্কা খেয়ে পিছলে ওপর দিয়ে চলে যায়, আর আমরা প্রত্যেকেই ভাবি রাজা রানীর মতো বেঁচে আছি। কিন্তু উত্তর এবং দক্ষিণ চৌম্বকীয় মেরু অঞ্চলে একটা যেন একটা যেন সত্যিকারের না যেন গর্ত মতো থাকে, আয়নিত কণা স্রোত তার মধ্যে দিয়ে প্রবেশ করে আমাদের আবহমণ্ডলে, মাটিতে পড়ে সেখানকার মানুষ জিনিসপত্রকে মেরে ফেলার আগে আবহমণ্ডলের বাতাসের কণিকার সঙ্গে বিক্রিয়া করে দপ করে জ্বলিয়ে দেয় বাতাসকে, আর আমরা দেখি মেরুর জ্যোতি, অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস। সুতরাং এই কণাগুলি যদি সত্যি আবহমণ্ডল না থাকতো, আমাদের ভূচম্বকীয় ক্ষেত্র না থাকতো, তাহলে কিন্তু ভীষণ ক্ষতি করতো। আবার যদি আরও প্রচণ্ড গতিবেগে আসে, তাহলে কিন্তু এই ভূচম্বকীয় ক্ষেত্র আটকাতে পারবে না, এবং আমাদের অনেক ঘটনা আছে যে মানুষের সরাসরি ক্ষতি না করলেও একটা পৃথিবীর একটা বিরাট অঞ্চলের একসঙ্গে লোডশেডিং হয়ে গেল, কেউ করেনি ওই সৌরকণার ফলে। আপনিও দেখেছেন কিন্তু ঝড়, আর যখন কোনো কোনো সময় টেলিভিশনে চ্যানেল চেঞ্জ করতে গেলে খিচমিচ খিচমিচ হয়ে আবার ঠিক হয়ে যায়, আর আমরা কেবিলওয়ালাদের দোষ দিই, বলি জি জি জি সিগন্যাল আসছে না, ওদের কোনো দোষ নেই। ওই সময় সূর্য থেকে অনেক অনেক কণা আমাদের টেলিভিশনের মধ্যে দিয়ে পাস করছে বলে ওই চিকমিক চিকমিক আমরা দেখে আবার ঠিক হয়ে যায়, কেঁপে টেপে আবার ঠিক হয়ে যায়।
1: আচ্ছা,
0: সুতরাং তারা যদি আরও শক্তিশালী হয় নিশ্চয়ই ক্ষতি করতে পারে।
2: আচ্ছা, তাহলে অ্যান্টি গ্র্যাভিটি এরিয়া বা স্পেস পৃথিবীর মধ্যে কোথাও কি আছে যেখানে গিয়ে সাধারণ মানুষ অভিজ্ঞতা নিতে পারে?
0: আমার জানা নেই, হয়তো আছে।
2: আচ্ছা, আরও একটা প্রশ্ন রয়েছে,
1: অ্যাস্ট্রোফেজ কি সত্যি সূর্যের শক্তি শোষণ?
0: আমরা সবাই সূর্যের শক্তি শোষণ করি, এই যে আমি আপনাকে এই শব্দটা বেরোচ্ছে আমার গলা দিয়ে, আমার গলার ভেতরে ভোকালস একটা কম্পন হচ্ছে, শব্দ বেরোচ্ছে। যদি প্রশ্ন করি কম্পনটা হচ্ছে কোত্থেকে, মানে শক্তি আসছে কোত্থেকে, আমার শরীরের গ্লুকোজ থেকে। সেই গ্লুকোজ গাছ একমাত্র সালোক সংশ্লেষের মাধ্যমে সূর্যের আলো দিয়ে তৈরি করে, তার মানে আমি যে হাত নাড়ছি, গলার শব্দ বেরোচ্ছে, সব শক্তি আসছে সূর্য থেকে। আমাদের প্রত্যেকটা মুহূর্তের যে চলা ফেরা সব কিছু সূর্যের শক্তি দিয়ে হয়।
2: আরও একটা প্রশ্ন, ধূমকেতু কেন তৈরি হয় এবং এর লেজ কেন দেখা যায়?
0: এটা অবশ্য উত্তরটা আগেই দিয়েছি, ধূমকেতু আমাদের সৌরজগতের বহির্ভাগে যেখানে তাপমাত্রা ভীষণ কম, সেখানে মূলত বরফ, জলীয় বরফ, কার্বন ডাইঅক্সাইড বরফ, কিছু কিছু মিথেন বরফের 10-12-15-20 কিলোমিটার অবধি আয়তনের বস্তু, তারাও সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু কোনো কোনো খণ্ড অতি উপবৃত্তাকার আকারে কক্ষপথে, তার মানে কোনো কোনো সময় সূর্যের খুব কাছে চলে আসে, কোনো কোনো সময় একেবারে দূরে চলে যায়। যখন খুব কাছে আসে বরফ, সূর্যের তেজ বরফ গলতে শুরু করে, আর সেই গলতে শুরু করার ফলেই তার ভেতরে যে ধুলিকণা সেগুলি বেরিয়ে আসছে, বরফ থেকে বেরিয়ে আসছে। এবার আয়নিত কণা সূর্য থেকে বেরোচ্ছে, তার মানে

0: ওই যে বরফের গোলা তার সঙ্গে একটা আয়নিত, তার মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, কিছু আয়নিত কণা তখন ধূমকেতুর পেছন দিকে মানে যেদিকে এগিয়ে আসছে তার পেছন দিকে এগোয়, আর কিছু একটু বেঁকা থাকে। এই গতিবেগের ফলে, জাড্যতার ফলে তৈরি হয় বেঁকানো ল্যাচ, আর সোজা সূর্য থেকে উল্টো দিকে সরাসরি সেটা হচ্ছে আয়নিত ল্যাচ, সেই জন্য দুটো ল্যাচ দেখা যায়।
1: সোমেন যাদবপুর থেকে লিখছেন, মহাকাশ কি ফাঁকা নাকি ওই ফাঁকা

0: কিন্তু দৃশ্যমানতার দিক থেকে হয়তো কোনো বস্তু চোখে পড়ল না, কিন্তু একেবারে ফাঁকা হতে পারে না। তার কারণ আপনি যদি ধরেন আমাদের এই পৃথিবীর কাছাকাছি, আমরা জানি যে অল্প একটু জায়গার মধ্যে কতগুলো অণু বা মলিকুল আছে, দশের পিঠে বাইশটা, মানে দশের পিঠে বাইশটা শূন্য, তার থেকেও বেশি, অ্যাভোগাড্রো নাম্বার বলে যেটা বলা হয়। আর একটু যদি ওপরে ওঠেন এই ঘনত্বটা কমতে শুরু করবে। একেবারে যদি ওপরের দিকে যান দেখবেন দশের পিঠে চোদ্দোটা পনেরোটা শূন্য অবধি হয়। তারপরে আরও যদি বেরিয়ে যান, আরও বেরোন, এমনও জায়গা আছে যে প্রতি ঘন কিউবিক সেন্টিমিটারে হয়তো দশটা, আরও জায়গা আছে গ্যালাক্সির বহিরাঞ্চলে একটা, হয়তো দশ কিউবিক সেন্টিমিটারে দুটো কণা, কিন্তু কিছু নেই বলা যাবে না।
1: আচ্ছা, একই মহাকাশে দুটি জায়গায় সময় কি দুরকম গতিতে চলে?
0: সাধারণ অপেক্ষিকতা বা তত্ত্ব 1905 খ্রিস্টাব্দে আইনস্টাইন যা বলেছিলেন তা বলেছিলেন, গতি কোনো বস্তুর গতিবেগের উপরে তার সময় নির্ধারিত হয়, মানে কতটা সময় অতিবাহিত হচ্ছে অন্য আরেকজন যারা দ্রষ্টা তার কাছে, তার সঙ্গে এর একটা গতিবেগের পার্থক্য আছে, রাইট? সুতরাং বিভিন্ন জায়গায় আমার মানে আপনি কি জানেন, আপনি আপনার সূর্যকে চারিদিকে ঘিরে ঘুরে চলেছেন সেকেন্ডে 29.5 কিলোমিটার বেগে? আপনি কি জানেন যে সূর্য এবং সব গ্রহরা আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে সেকেন্ডে 220 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে ঘুরে চলেছে? আমরা কি সবাই জানি যে আমাদের গ্যালাক্সিটাও মহাবিশ্বের একটা দিকে 365 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে ঘুরে চলেছে? তাহলে দেখুন সবই আপেক্ষিক। এই আপেক্ষিক এই গতিবেগটা যখন বাড়তে বাড়তে থাকে তখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের হিসাব হয়। এবং আপনাকে আমি বলি, আপনি সময়কে কিভাবে দেখেন? এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক দিন, কিভাবে তার সংজ্ঞা দেন? খেয়াল করে দেখুন পৃথিবীর গতিবেগের উপর নির্ভর করে তার সংজ্ঞা। তার মানে আপনার এক সেকেন্ড যে ব্রহ্মাণ্ডের অন্য কোনো দূর প্রান্তে, সে বলবে এক সেকেন্ড, ওটা হবেই না, কোনো দিন সম্ভব নয়, তার কাছে সময় অন্য মানে নেয়।
2: মহাকাশের কোথাও কি আমাদের পৃথিবীর জমজ একটা পৃথিবী আছে?
0: থাকতে পারে, কেউ জানে না।
1: আরও একটা প্রশ্ন রয়েছে, আমাদের সূর্য কি নিজের অক্ষে ঘুরছে? আমাদের গ্যালাক্সিও কি ঘুরছে?
0: হ্যাঁ, প্রশ্নটা অনেক গভীরে নিয়ে যাওয়া যায়, কিন্তু তত গভীরে না গিয়ে বলছি, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু ঘূর্ণায়মান, প্রত্যেকটা জিনিসের মধ্যে ঘূর্ণন আছে। সূর্য তার নিজের অক্ষের চারিদিকে ঘোরে এবং খুব মজাদারভাবে ঘোরে। সূর্য তো একটা শক্ত বস্তু নয়, গ্যাসীয়, তার ফলে সূর্যের যে বিষুব রেখা ইকুয়েটার, সেখানে প্রতি 25 দিনে সূর্য একবার করে ঘুরে আসে। তার থেকে আরেকটু ওপরে যদি যাই 60 ডিগ্রি ওপর নিচ, সেখানে প্রায় 29 দিনে একবার ঘুরে আসে। 75 ডিগ্রি ওপরে গেলে সেখানে প্রায় 30 থেকে 31 দিনে একবার, আর একেবারে মেরুতে গেলে 33 থেকে 34 দিনে একবার করে ঘুরছে। বিভিন্নভাবে ঘুরে চলেছে সূর্য, এটা রিজিড রোটেটার নয়, ডিফারেন্সিয়াল রোটেটার। সুতরাং ঘূর্ণন আছে, আর আমাদের গ্যালাক্সিও মনে হয় যেন ঘুরছে, দেখে মনে হয় সর্পিল বাহু, ওরকম ঘোরা ঠিক নয়। ওই সর্পিল বাহুগুলো কিন্তু তার অবস্থান চেঞ্জ কর পরিবর্তন হচ্ছে, তার কারণ গ্যালাক্সির কেন্দ্র থেকে একটা গ্র্যাভিটি ওয়েভ এরকম বেরিয়ে গিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সেই গ্র্যাভিটি ওয়েভের যেখানে উঁচু সেইখানে আমরা তারাদের দেখতে পাই, অন্য জায়গায় মনে হয় তারা নেই, তা না, আছে, আমরা আলোটা তত দেখতে পাই না।
2: দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ লিখছেন, ভেনাসের টেম্পারেচার হাই কেন?
0: ভেনাসের টেম্পারেচার হাই তার কারণ, তার দোষ হচ্ছে আবহাওয়ামণ্ডল। মোটামুটি সালফিউরিক অ্যাসিড ভেপার দিয়ে ভেনাসের আবহাওয়ামণ্ডল তৈরি, তার ফলে আমরা পৃথিবীতে কার্বন নিয়ে যা বলি গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট এত বেশি যে দ্বিতীয় গ্রহ হওয়া সত্ত্বেও সব থেকে উত্তপ্ত গ্রহ আমাদের সৌরজগতের সাধারণ পৃষ্ঠদেশের তাপমাত্রা 450 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে পৃথিবী তারপরে মোটামুটি 17-18 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং ওই গ্রিন হাউস, এই যে সবাই বলছেন না গাছ কাটবেন না, এটা করবেন না, গ্রিন হাউস এফেক্ট, এর যে রানওয়ে মানে হঠাৎ করে এমন একটা দিকে যেতে পারে, পৃথিবীর তাপমাত্রা হয়তো দেখলেন 100 মানে সমস্ত জল বাষ্পীভূত, জল শেষ,
2: প্রাণীর অস্তিত্ব আর থাকবে না।
0: সুতরাং সেই জন্য গ্রিন হাউস এফেক্ট এখানে একটা পার্ট প্লে করছে।
1: পরপর দুটো প্রশ্ন রয়েছে, দীপ্তার ঘোবাগজি উনি লিখছেন, স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে, মহাকাশ নিয়ে পড়াশোনা করতে চাই, কোনো কোর্স আছে? পেশায় আমি একজন ইতিহাসের শিক্ষক। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে যে একজন সাধারণ মানুষ যদি মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানতে চান

0: তো গণিত বা পদার্থবিদ্যার জটিল বিষয় না জানেন কোথা থেকে শুরু করা উচিত?
1: প্রথমেই বলি, জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে বা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে গেলে বিজ্ঞান এবং গণিত এই দুটোকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। জানতে হবে বলতে বোঝাচ্ছি শুধুমাত্র বোঝা নয়, সেগুলোকে প্রয়োগ করে অঙ্ককে নিজের মতো করে করার প্রচেষ্টা করতে হবে। সুতরাং যারা ইতিহাস বা আমাদের সমাজে মানে একাডেমিক ওয়ার্ল্ড একটা এ আছে, জ্যোতির্বিজ্ঞান আর ভূগোল যেন কোথাও একটা সম্পর্ক আছে, একেবারে না। ভূগোল পড়লে জ্যোতির্বিজ্ঞান কেউ কোনোদিন পড়তে পারবে না, এগোতে পারবে না, তাকে কোনো গবেষণাগারে সে চান্স পাবে না। সুতরাং বিজ্ঞান এবং গণিত নিয়ে তাকে পড়াশোনা করতে হবে। ইতিহাস নিয়ে করলে পড়াশোনা করলে সরাসরি জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে আপনি কিন্তু গভীরে ঢুকতে পারবেন না, কিন্তু যাকে ইংরেজিতে বলে অ্যাপ্রিসিয়েশন কোর্স, এরকম কয়েকটি জায়গা আছে যেখানে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আপনাকে জানান দেওয়া হবে। একটু গল্প, যেমন আজকে আমরা আপনাদের সঙ্গে গল্প করছি, সেরকম গল্প হতে গল্পের মাধ্যমে বোঝানো হবে। আর গণিত এবং বিজ্ঞান নেই অথচ জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ আছে, তাদেরকে বলবো এই আজকের যেমন গল্প হলো, উইকিপিডিয়ায় যেমন লেখা আছে সহজ সরলভাবে, বা কোনো কোনো বই আছে খুব সুন্দরভাবে সহজভাবে ভাষায় লেখা আছে, সেইগুলোর মাধ্যমে যতটা জানতে পারবেন ততটাই আপনার আনন্দ।
2: তাহলে আমরা আমাদের অনুষ্ঠানের আর 5 মিনিট, খুব বেশি সময় নেই আমাদের হাতে, একটু অন্যরকম প্রশ্ন করি যে ছোটদের মধ্যে মহাকাশ নিয়ে কৌতূহল তৈরি করতে বাবা মা বা শিক্ষকরা কি করতে পারেন?
1: শিক্ষকরা বলতে পারেন যে শিক্ষাগত দিক থেকে একটা আকর্ষণ তৈরি করতে পারেন, কিন্তু আমার মনে হয় প্রথম হাতে খড়ি বাবা মার কাছে, যেটা আজকালকার দিনে আমি মনে করি বাবা মারা অত্যন্ত তাদের সন্তানদের প্রতি অত্যন্ত যত্নবান, যত্নশীল, তাদের ভালো মন্দের কথা ভাবেন, ভবিষ্যতের কথা ভাবেন। কিন্তু আপনি কি দেখেন, চোখে কি পড়ে যে একটা হঠাৎ রাত্রিবেলা একটু বারান্দায় বা কোথায় বাড়ির দাওয়ায় ছোট্ট ছেলেটি বা মেয়েটি বসে আছে, তার পাশে বসে তার বাবা তাকে আকাশ চেনাচ্ছে? হয় না। সুতরাং সেই জন্যই এই ধরনের অনুষ্ঠান তারা শোনে, হয়তো তাদের হয়তো ভালো লাগে, কিন্তু প্রথম পাঠ মহাকাশ নিয়ে, মহাকাশের গভীরতা নিয়ে না, মহাকাশ নিয়ে আমার মনে হয় বাবা মার কাছ থেকে বোধহয় আসাটা বাঞ্ছনীয়। তারপরে শিক্ষকরা সেটাকে আরেকটু অন্য লেভেলে নিয়ে যাবেন, কিন্তু যে কোনো জিনিসের প্রতি মুগ্ধতাবোধ বা তার প্রতি আকর্ষণ কিন্তু শুরু হয় বাবা মার শিক্ষার মধ্যে দিয়ে বা কথাবার্তার মধ্যে দিয়ে বা আচরণের মধ্যে দিয়ে। বাবা মা হচ্ছেন আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক, কিন্তু আমরা সেটা ভুলে যাচ্ছি আস্তে আস্তে বিভিন্ন কারণে, তার মধ্যে আমি যাচ্ছি না।
0: আর খুব অল্প সময় রয়েছে, একেবারে শেষ প্রশ্নে যাচ্ছি, একটু অন্যরকম সেই প্রশ্ন। রাতে আকাশের দিকে তাকিয়ে একজন সাধারণ মানুষকে যদি আপনি মহাকাশ সম্পর্কে একটি মাত্র কথা মনে রাখতে বলেন, সে কথাটা কি কথা হবে?
1: মহাকাশ, আকাশ, দিন এবং রাত দুটো ভিন্ন ধরনের অনুভূতিকে সৃষ্টি করে। দিনের শরতের মেঘের আকাশ দেখলে যেমন একটা অভূতপূর্ব প্রসারতা, মানসিক প্রসারতা। আমি অনেককে বলি আকাশের দিকে তাকিয়ে খারাপ কথা ভাবতে পারবেন না, ঘাড় ব্যথা করে, চোখ নেমে আসে। আবার রাতের সে আকাশের সেই যে মিস্ট্রি, রহস্য আরো গভীর, প্রশ্ন ওঠে আমি কে, আমি কোত্থেকে এসেছি, ওই তারার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে, ওই তারার ওখানে কি পৃথিবী আছে আরেকটা, এই যে অনেক প্রশ্ন আজকে এলো, এই যে রহস্য। সুতরাং রহস্যময়তা আর মানসিক ব্যাপ্তি বা প্রসারতার একটা অদ্ভুত অনুভূতি আকাশ কিন্তু তাই দেখায়।
2: আরেকটা প্রশ্ন মানে একদম শেষে এসে জানতে চাইব যে এই যে মহাকাশ নিয়ে আমাদের ভালোবাসা, তাই নিয়ে আমাদের পড়াশুনো করে এগিয়ে যাওয়ার ইচ্ছেগুলো, সেগুলো কি শুধুমাত্র খুব মেরিট, এটাই এই শিক্ষায় এগিয়ে যাওয়ার পথেও হতে পারে, নাকি ভালোবাসা সেই পথে আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে দিতে?
1: দেখুন, ভালোবাসা যে কোনো ব্যক্তিকে তার কাঙ্ক্ষিত কোনো বিষয় বা কোনো দিকের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাদের মাপকাঠি বা মূল্যায়ন ঘটে কিন্তু মেরিটের উপরে। সেইখানে যদি আমি না পৌঁছতে পারি, বিশেষ করে ভারতবর্ষের মতো যেখানে অত্যন্ত জনসংখ্যা অত্যন্ত বেশি, কার মধ্যের অনুভূতিটা কতটা তীব্র সেটা কিন্তু বোঝার কোনো অঙ্ক কষে যায় না।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।
3: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন, বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান। 100.1 এফএম গোল্ডে বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান। 100.1 এফএম গোল্ডে।

100.1 FM গোল্ড কলকাতায় এই মুহূর্তে বেঁচে থাকার গান। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি সুদীপ্ত আর সুস্মিতা। আর বেঁচে থাকার গান মানেই শুধু মন ভালো করা গানই নয়, এমন কিছু মানুষের কথা যাদের বেঁচে থাকাটাই অন্যের বেঁচে থাকার কারণ হয়ে ওঠে।

0: আজ এমনই কিছু মানুষের কথা, কোনো একজন বা কোনো দুজন মানুষের কথা উঠে আসবে। দুই নারীর কথাই বলা ভালো, অসামান্য দুই নারী। ভারতের প্রত্যন্ত গ্রামেও যখন একজন নারী নিজের উপার্জনের পথ খুঁজে পান, যখন একজন দরিদ্র পরিবার নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে, যখন কোনো প্রান্তিক মানুষ জল, শিক্ষা, জীবিকা কিংবা পরিবেশ রক্ষার কাজে নিজের কণ্ঠস্বর তুলে ধরতে পারেন, সেখানেও সমাজের প্রকৃত উন্নয়ন ঘটে। আজ এমনই নারীর কথা, চেতনা গালা সিনহা, যার কাজের কেন্দ্রবিন্দু গ্রামীণ দরিদ্র মহিলা ও তাঁদের অর্থনৈতিক স্বনির্ভরতা। আরও একজন নারীর কথা এক্ষেত্রে আসবে, তিনি রোহিণী নীলেকানি, যার সামাজিক কাজের বিস্তৃত ক্ষেত্রের মধ্যে রয়েছে শিক্ষা, জল, স্যানিটেশন, পরিবেশ, নাগরিক সমাজ এবং প্রান্তিক মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়ন।
1: একবারে প্রথমেই আসে চেতনা গালা সিনহার কথায়। মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলে কাজ করতে গিয়ে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন দরিদ্র মহিলাদের জীবনযাত্রা কতটা দুর্বিষহ। অনেক মহিলা কঠোর পরিশ্রম করতেন, অনেক মহিলা আবার ছোটোখাটো, নিতান্তই ছোটোখাটো কোনো ব্যবসা করতেন, কেউ বা পশুপালন করতেন, কৃষিকাজ করতেন, কিন্তু তাদের সামনে ছিল প্রকাণ্ড বড় একটা বাধা। কি সেই বাধা? মূলধনের অভাব। হ্যাঁ, ব্যাংকিং ব্যবস্থায় সহজে প্রবেশ করতে না পারা, ঋণ পাওয়ার অসুবিধা এবং আর্থিক সিদ্ধান্তে নিজের ক্ষমতা সীমিত থাকা, এইসব কারণেই তাদের অনেক সম্ভাবনাই কাজে লাগত না। এরপর এই সমস্যাটিকে নিয়ে চেতনা একটু অন্যভাবে ভাবতে শুরু করলেন, বিষয়টাকে অন্যভাবে দেখতে শুরু করলেন। কিন্তু কি ভেবেছিলেন, এরপর তিনি কি পদক্ষেপ নিলেন, আমরা যাব সেই কথায়। তার আগে শুনে নেব এই গানটি।

0: আমরা চেতনার কথা বলছি, চেতনা কালার কথা বলছি। চেতনা মুম্বাইতে বড় হলেও 1980 দশকের গ্রামীণ মহারাষ্ট্রের মানুষের সঙ্গে কাজ করতে শুরু করেন। কৃষক, ভূমির অধিকার এবং মহিলাদের বিভিন্ন সমস্যা কাজ থেকে দেখার পর তিনি গ্রামীণ মহিলাদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে 1996-97 সালে মহারাষ্ট্রের খরাপ্রবণ মান অঞ্চলের কয়েকজন মহিলা ব্যাংকে সঞ্চয়ের অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে তাদের প্রত্যাখ্যাত হতে হয়। সেই অভিজ্ঞতা থেকে চেতনা ভাবেন যে গ্রামের মহিলাদের নিজেদের জন্য যদি একটা ব্যাংক তৈরি করা যায়।
1: প্রথমবার আরবিআই তাঁদের আবেদন গ্রহণ করেনি, কারণ আবেদনকারীদের কয়েকজন শিক্ষিত ছিলেন না। এরপর ওই মহিলারাই পড়াশোনা শেখার উদ্যোগ নেন এবং নতুন করে আবেদন করেন। শেষ পর্যন্ত 1997 সালে মন দেশি মহিলা সহকারী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ মহিলাদের দ্বারা গ্রামীণ মহিলাদের জন্য তৈরি একটা সমবায় ব্যাংক হিসেবে, এবং শুধু ঋণ নয়, শেখানো হয় ব্যবসাও। আসবো এ নিয়ে আরও অনেক কথায় যা আমাদের জীবনের পথই হয়তো বদলে দিতে পারে। তবে তার আগে আরও একটি গান।

0: আমরা বলছি চেতনার কথা। চেতনার ভাবনাটা ছিল শুধু একজন মহিলাকে টাকা ধার দিলেই তিনি উদ্যোক্তা হয়ে উঠবেন না, তাই মনদেসির মাধ্যমে ব্যবসা শেখানো, আর্থিক শিক্ষা, ডিজিটাল শিক্ষা, বাজারের সঙ্গে যোগাযোগ এবং উদ্যোক্তাদের পারস্পরিক নেটওয়ার্ক তৈরির ব্যবস্থাও তিনি করেন। এমনকি প্রত্যন্ত এলাকায়, যেখানে মানে আধুনিক সুযোগ সুবিধা কিচ্ছু নেই, এমন এলাকাতেও মহিলাদের কাছে পৌঁছতে মোবাইল বিজনেস স্কুলও চালনা হয়েছিল তাঁরই উদ্যোগে। এর সঙ্গে অবশ্যই রয়েছে কমিউনিটি রেডিও, কৃষি আর জল সংরক্ষণ কর্মসূচি, মেয়েদের খেলাধুলার উদ্যোগ এবং মহিলাদের ব্যবসায়িক সংগঠন।
1: তার আন্তর্জাতিক স্বীকৃতিও কিন্তু বলার মতো। চেতনা গালা সিনহা নারী শক্তি পুরস্কার পেয়েছেন 2018 সালে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ডাভোস সভায় কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন এবং একই বছরে W20 এর ফিনান্সিয়াল ইনক্লুশনের কো-চেয়ার ছিলেন। 2024 সালে জাতিসংঘের কমিশন অন দ্য স্টেটাস অফ ওমেনের উদ্বোধনী অধিবেশনেও তিনি বক্তব্য রাখেন। একজন মহিলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেননি, সেই ছোট্ট সমস্যার সমাধান করতে গিয়ে কিভাবে তৈরি হলো একটি ব্যাংক, একটি ফাউন্ডেশন এবং হাজার হাজার গ্রামীণ মহিলার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ, এই ঘটনাটাকে কেন্দ্র করেই চেতনা গালা সিনহাকে নিয়ে কিন্তু অনেক অনেক কথা বলা যায়, যা এই স্বল্প সময়ে ফুরোয় না।

0: আরও একজনের কথায় আসি, রোহিণী নীলেকানি, ভারতের অন্যতম পরিচিত লেখক এবং সমাজসেবী। তিনি শুধু অর্থদান করেননি, শিক্ষা, জল, পরিবেশ, নাগরিক সমাজ এবং শিশুদের বই পড়ার সুযোগ বাড়ানোর মতো দীর্ঘমেয়াদী সামাজিক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। তিনি ইউফোসিসের সহপ্রতিষ্ঠাতা। নন্দন নীলেকানির স্ত্রীও অবশ্য তার নিজের পরিচয়ই তার পক্ষে যথেষ্ট। একদম প্রথম জীবনে সাংবাদিকতা করেছেন তিনি বম্বে ম্যাগাজিন, ইন্ডিয়া টুডে, দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং মিন্টের মতো প্রকাশনার সঙ্গে তার কাজের সম্পর্ক ছিল। পরে লেখালেখি এবং সামাজিক উদ্যোগ দুই ক্ষেত্রেই তিনি সক্রিয় হয়ে ওঠেন।
1: 2001 সালে তিনি প্রতিষ্ঠা করেন আর্ঘম। প্রথম দিকে বিভিন্ন সামাজিক উদ্যোগে সহায়তা করলেও পরে সংস্থাটি মূলত নিরাপদ ও টেকসই জল এবং স্যানিটেশন নিয়ে কাজকে কেন্দ্র করে। সময়ের সঙ্গে তাদের কাজ শুধু ছোট প্রকল্পে সীমাবদ্ধ না থেকে জল ব্যবস্থাপনা, তথ্য, গবেষণা এবং জল শাসনের মতো বিষয়েও বিস্তৃত হয়েছে। এখানে রোহিণীর কাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শুধু অর্থ দেওয়ার বদলে কোনো সামাজিক সমস্যার পেছনের ব্যবস্থা বা কাঠামোটা কীভাবে বদলানো যায় সেই প্রশ্নে জোর দেওয়া। প্রতিটি শিশুর হাতে একটি বই, এই প্রজেক্টটা নিয়েও তিনি কাজ করেন। 2004 সালে তিনি প্রথম বুকসের সঙ্গে যুক্ত হয়ে শিশুদের জন্য সহজলভ্য, মানসম্মত এবং স্থানীয় ভাষায় বই তৈরির উদ্যোগ নেন। লক্ষ্য ছিল আ বুক ইন এভরি চাইল্ডস হ্যান্ড। তার লেখা, নিজের লেখা শিশুদের বইও রয়েছে। রয়েছে তার আরও অনেকগুলো উদ্যোগ। আসবো সব কথায়, শুনে নিই আরও একটি গান।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।

0: আমরা রোহিণীর কথা বলছি। রোহিণী এক্সটেপের সহপ্রতিষ্ঠাতা এবং পরিচালক। এটা শিক্ষার ক্ষেত্রে একটা অলাভজনক ডিজিটাল প্ল্যাটফর্ম যার লক্ষ্য প্রযুক্তির সাহায্যে শেখার সুযোগকে আরও বিস্তৃত করা। রোহিণীর প্রথম উপন্যাস স্টিলবর্ন প্রকাশিত হয় 1998 সালে। এটি একটি মেডিকেল থ্রিলার। তার আরেকটি উল্লেখযোগ্য বই আনকমন গ্রাউন্ড, যা তার পরিচালিত একই নামের টেলিভিশন অনুষ্ঠানের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। শিশুদের জন্য তিনি একাধিক বই লিখেছেন। আর আরও একটা আকর্ষণীয় বিষয় হল, তিনি শুধু অর্থবান ব্যক্তির দানকে গুরুত্ব দেন না, তাঁর দর্শনে সময়, দক্ষতা, চিন্তা এবং মানুষের সঙ্গে কাজ করাও সামাজিক দায়িত্বের অংশ।
1: রোহিণী নীলেকনির জীবনকে এক লাইনে বলা যায় সাংবাদিকের কলম থেকে সমাজ বদলের কাজে জল, বই, শিক্ষা আর নাগরিক সমাজকে ঘিরে এক দীর্ঘ যাত্রা। এহেন দুই নারীর কথা আজ বলছিলাম, তাদের কর্মযজ্ঞের কথা, কিন্তু আসলে তাদের কথা এভাবে তুলে ধরার কারণ তারা আমার আপনার সময়েই আশপাশেই রয়েছেন এবং এমন কিছু কাজ করছেন যা আমাদের ভাবিয়ে তুলছে, আমাদের এগিয়ে নিয়ে চলেছে, আমাদের স্বপ্ন দেখাচ্ছে, আমাদের অনেক খারাপ অবস্থার মধ্যেও পজিটিভ ভাবতে সাহায্য করছে। এদের উপস্থিতি আমাদের বেঁচে থাকার গানের মতোই। শুনব দুটো গান পরপর, আর তারপর আসব জীবনের কথায়।

0: চেতনা গালা সিনহা আর রোহিণী দিলে কানি, দুজনের কাজের ক্ষেত্র আলাদা, পথও আলাদা, কিন্তু তাদের কাজের ভেতরে একটা আশ্চর্য মিল রয়েছে। একজন গ্রাম বাংলার প্রান্তিক মহিলাদের হাতে তুলে দিয়েছেন অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ, অন্যজন জল, শিক্ষা, বই আর নাগরিক সমাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিবর্তনের চেষ্টা করেছেন।
1: তাঁদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সমাজের জন্য কাজ করার অর্থ সবসময় বড় কোনো মঞ্চে দাঁড়ানো নয়। কখনো তা হতে পারে একজন মহিলার হাতে প্রথম ব্যাংক অ্যাকাউন্টটা তুলে দেওয়া, কখনো একটি শিশুর হাতে একটি বই পৌঁছে দেওয়া, আবার কখনো একটি গ্রামের জল সমস্যার সমাধানের পথ খুঁজে দেওয়া। চেতনা গালা সিনহা এবং রোহিণী নীলকানির কাজ তাই আসলে দুটো আলাদা গল্প নয়, এগুলো মানুষের
0: একেবারে নিজেদের শক্তিকে জাগিয়ে তোলার গল্প, আর হয়তো সমাজ বদলানোর সবচেয়ে টেকসই পথও সেখানেই, যেখানে মানুষকে সাহায্য করা হয় যাতে একদিন সে নিজেই নিজের পথ তৈরি করতে পারে, কারো সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে তুলতে না হয়। একটা ব্যাপার আমরা দেখেছি যে আমাদের আজকে চেতনার কথাই বলুন বা রোহিণীর কথাই বলুন, এদের কথা আমরা জানতে পারছি, তারা লাইমলাইটে এসেছেন, অনেক কঠিন পথ অতিক্রম করে লাইমলাইটে এসেছেন, কিন্তু আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা নীরবে নিঃশব্দে মানুষের জন্য কাজ করে চলেছেন, একটু ভালো রাখার জন্য মানুষকে।
1: আমরা যদি এমন মানুষদের সঙ্গ দিই, তাদের সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে তাদের কাজের কিছুটা ভার নিজেদের ওপর তুলে নিই এবং আরও অনেককে সেই দিকে টেনে নিয়ে আসি, তাহলে তাদের সেই কঠিন শ্রম, সেই উদ্দেশ্যগুলো অনেক সহজ হতে পারে আমার আপনার জোটবদ্ধ হাতগুলোর মাধ্যমে। এটুকু তো আমরা করতে পারি।
0: অবশ্যই। বেঁচে থাকার গান আজকে একেবারে শেষ পর্বেই চলে এসেছি বলা যায়। সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত,
1: আর আমি সুস্মিতা।
0: যাবার আগে দুটো গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, আজকের মতো শুভরাত্রি জানাবো আপনাদেরকে।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:21 হয়ে 32 সেকেন্ড। বাংলা আধুনিক গানে অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, এবারে মান্না দের কণ্ঠে।

0: বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে শুনছিলেন এতক্ষণ মান্নাতের কণ্ঠে গান। অনুষ্ঠানটি শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:44 হয়ে 39 সেকেন্ড। এবারে সবিতা চৌধুরীর কণ্ঠে পরপর কয়েকটি গান শুনে নিন।
1: ঢেউ উঠছে, কারাট উঠছে। 1946 সালের 29শে জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যুজ্জ্বল দিন। নৌবিদ্রোহের সমর্থনে সারা ভারতব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবাধারে শেষ পেরেক ঠুকেছিল, এই গানটি রচিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনে।
2: ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে,

0: सुन रहे हैं आकाशवाणी दिल्ली के एफएम रेनबो चैनल। समय हुआ है रात्रि के 1 बजे।
1: सुविधा चौधरी कंठे এতক্ষণ গান শুনছিলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে। শুনছেন অনুষ্ঠানটি ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:03। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে কয়েকটি গান শুনে নিন মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ গানটি শুনছিলেন। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:22 হয়ে 28 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গীতা দত্তের কণ্ঠে কয়েকটি গান শুনে নিই।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে গীতা দত্তের কণ্ঠে এতক্ষণ গানগুলি শুনছিলেন। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:43:20। শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন শ্যামল মিত্রের কণ্ঠে।

শ্যামল মিত্রের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:01 হয়ে 39 সেকেন্ড। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনে নিন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথমে সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবির গান। এবারে কয়েকটি গান শুনে নিন মৌচাক ছায়াছবি থেকে। গানগুলি গিয়েছেন আশা ভোসলে এবং মান্নাতে। ছায়াছবি মৌচাক।

মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই না।

সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:27:32। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে মৌচাক ছায়াছবি থেকে গান শোনার পর এবারে শুনে নিন স্বয়ং সিদ্ধার ছায়াছবির গান। গানগুলি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোসলে এবং মান্না দীর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে স্বয়ং সিদ্ধার্থ ছায়াছবির গান শুনলেন। এবারে হোটেল স্নো ফক্স ছায়াছবির গান শুনে নিন। গানগুলি গেয়েছেন শিল্পী মান্না দে।

সহজে বোঝাতে তাকে আছে ভাষা কি ভালোবাসা কি সে কলঙ্ক না সে অহংকার

হোটেল স্নো ফক্স ছায়াছবির গান শোনার পর বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের আজকের শেষ গান শুনে নিন ভাগ্যচক্র ছায়াছবি থেকে। সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে এই গান।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন বীরেন দাস বাউলের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনে নিন লোকগীতি বীরেন দাস বাউলের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন এখন লোকগীতি। বীরেন দাস বাউলের কণ্ঠে গান শোনার পর এবারে শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছিলেন এতক্ষণ নজরুল গীতি। শুনবেন এবার নজরুল গীতি, এতক্ষণ শুনছিলেন লোকগীতি, এবারে নজরুল গীতি, প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে।

লিবারি পায়েল করের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, প্রথমে পায়েল করের কণ্ঠে, তারপরের গানটি রামানুজ দাশগুপ্তের কণ্ঠে। এবারে শুনে নিন ভক্তিমূলক গান, প্রথমে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে ভক্তিগীতি গান শুনলেন। এবারে সুদীপ্ত বণিকের কণ্ঠে

সুদীপ্তা বণিকের কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় ভোর 4:13। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারা দিন। হ্যাঁ, শুনছো 107 FM রেইনবো, কিন্তু এবারের সুরটা একটু অন্যরকম, কারণ ঘড়ির কাঁটা বলছে টিকটিক করতে করতে সময় কিন্তু চারটে বেজে গেছে, আর চারটে মানেই কিন্তু প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জৌনপুরীর আগে খেয়াল, শিল্পী মিতা সাহা।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুন প্রভাতী বরীর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতী বরীর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী বরীর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আহের ভৈরব রাগে বেহালা শুনবেন শিল্পী সোমনাথ চক্রবর্তী।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে জৌনপুরীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ আহির ভৈরব রাগে বাঁশি বেহালা শুনলেন, শিল্পী ছিলেন সোমনাথ চক্রবর্তী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময়। 5টা বেজে 1 মিনিট হয়ে 20 সেকেন্ড, আর ভোর 5টা মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের সুরে মেতে ওঠার, রবীন্দ্রসঙ্গীতের সময়। এবারে এখন থেকে 1 ঘন্টা রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে আমরা মেতে উঠব আজকের এই সকাল।

আবার শরৎকাল আসিয়াছে। এই শরৎকালের মধ্যে আমি একটি নিবিড় গভীরতা, একটি নির্মল নিরতিশয় আনন্দ অনুভব করি। এই আনন্দ প্রথম বর্ষা

অপগামী প্রভাতের প্রকৃতি কি অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করে। রৌদ্র দেখিলে মনে হয় যেন প্রকৃতি কি এক নূতন উত্তাপের দ্বারা সোনা গলাইয়া বাষ্প করিয়া এত সূক্ষ্ম করিয়া দিয়াছেন যে সোনা আর নাই। তাহার লাবণ্যের দ্বারা চারিদিক আচ্ছন্ন হইয়া বায়ু হিল্লোলের মধ্যে এক চিরপরিচিত স্পর্শ প্রবাহিত হইতে থাকে। কাজকর্ম ভুলিয়া যাইতে হয়, বেলা চলিয়া যাইতেছে না, মন্ত্রমুগ্ধ আলস্যে অভিভূত হইয়া পড়িয়াছে তা কিছুই বোঝা যায় না। শরতের প্রভাতে যেন আমার বহুকালের স্মৃতি একত্রে মিশিয়া রূপান্তরিত হইয়া কিরকম একটা হইয়া যায় সে কথা সকল সময় ঠিক বোঝা যায় না। মনে হয় ও একটা কবিতার অলঙ্কার মাত্র। ঠিক এরকমভাবে তিনি বর্ণনা করেছেন তার শরৎকালের এই আশাকে। আমাদের মধ্যেও এই যে গ্রীষ্ম, তারপরে গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে বর্ষার এই জল যখন আমাদের গায়ে এসে পড়ে, যখন এই প্রকৃতির মধ্যে এসে পড়ে, তখন প্রকৃতির ওই রুক্ষ ভাব আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়। আবার এই বর্ষা পেরিয়ে যখন শরতের সময় আসে, এই যে শরতের এক নিবিড় গভীরতা, সেটা আমাদের মনের মাঝে একটা অদ্ভুত আনন্দ দেয়। তার কারণ শরৎ মানেই আমাদের কাছে একটা আনন্দের জায়গা। ওই যে কথায় বলে মা উমা আসছে, ঘরের মেয়ে তার ঘরে ফিরে আসে, আর তার গান সেখানেই কত রাতি পোহায়, আর সেখানেই শুরু হয় এই শরতে প্রথম ফুলের কিছু কথা, প্রথম ফুলের কিছু পাওয়া। আর এই সময় এই শরতেই কবিতার মধ্যে গানের মধ্যে কত কিছু থাকে যেগুলো আমাদের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার লেখার মধ্যে, তার লেখনীর মধ্যে আমরা সেগুলো পেয়ে থাকি। তাই মনে হয় এই যে কবিতার অলঙ্কার মাত্র, হৃদয়ের ভাবটা যেখানে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, বড্ড কঠিন কাজ। সে কারণেই বোধহয় বাঁশির শব্দে পূর্ণিমার জ্যোৎস্নায় কবিরা বলেন হৃদয়ের মধ্যে থেকে একটা স্মৃতি জেগে ওঠে। আর সেই যে প্রকৃতির সাথে মিশে যাওয়া, সেখানেই বোধহয় শরতের এই যে কথা, প্রথম ফুলের কিছু কথা, সেটাই আমাদের মনকে নাড়া দেয়।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আর সেখানে সঙ্গে রবীন্দ্র কথা। আসলে রবীন্দ্রনাথ এই যে শরতের সময় শরৎ বিবাহে যেন তার মনটাকে হারিয়ে ফেলেছেন, কোথাও যেন তিনি যেটা চাইছেন এই যে একটা দ্বিধা বিন্যাস, এই যে অদ্ভুত অদ্ভুত গানের এক অদ্ভুত মহিমা, এই শরতের ভোরের গান আবার কখনো বা শিউলির গান আবার কখনো বা শরতের রূপের গান, মানে সব কিছু মিলেই এই যে শরতের কাছ থেকেই যে শরতের রূপ নিয়ে তিনি তার রচনাকে তার সৃষ্টিকে একটু অলঙ্কৃত করেছেন তার নিখুঁত ভালোবাসা দিয়ে, আর সেটাই বোধহয় আমাদের কাছে এক অন্য মাত্রা নিয়ে আসে। তাই বর্ষার ঘনঘটা কেটে গিয়ে যখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ে বেড়ায় বকপাতি, তখন তার মনও কিন্তু মুক্তির আনন্দে নেচে ওঠে, আর সেটাই বোধহয় আমরা দেখতে পাই তার লেখায়।

মনে আয়নায় যখন নয়ন ভুলানো শরৎকে দেখে কবি বারবার বিমোহিত হন, তখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ শুধু আনন্দ আনে তা নয়, প্রিয় প্রিয়ার কথা, মনের গহীন কথা, সবকিছুই তার ভাবনাতে ভেসে ওঠে। আর সেই কারণেই বোধহয় ওই যে এই সময় আমরা কত কিছু দেখতে পাই আমাদের জীবনের পথে, আমাদের নতুন পথে, নতুন শরৎ তপনে আমরা অনেক কিছুই দেখি শরতের এই রাত পোহালোর পরে।